আকাশবাণী আগরতলা, আজ মঙ্গলবার, 20শে শ্রাবণ 1948 শকাব্দ, 25শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 11ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে। আকাশবাণী আগরতলা আমাদের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা ওয়েবস ওটিটি প্ল্যাটফর্মে শোনা যাবে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট 27 সেকেন্ড।

0: সুভাষিত। আজ শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: সেবার শুয়োরমারি বস্তিতে ভয়ানক কলেরা আরম্ভ হইল। কাছারিতে বসিয়া খবর পাইলাম, শুয়োরমারি আমাদের এলাকার মধ্যে নয়, এখান থেকে 8-10 ক্রোশ দূরে কুশি ও কলবলিয়া নদীর ধারে। প্রতিদিন এত লোক মরিতে লাগিল যে কুশি নদীর জলে সর্বদা মরা ভাসিয়া যাইতেছে, দাহ করিবার ব্যবস্থা নাই। একদিন শুনিলাম রাজুপাড়ে সেখানে চিকিৎসা করিতে বাহির হইয়াছে। রাজুপাড়ে যে চিকিৎসক তাহা জানিতাম না, তবে আমি কিছুদিন হোমিওপ্যাথি ওষুধ নাড়াচাড়া করিয়াছিলাম বটে। ভাবিলাম এইসব ডাক্তার কবিরাজ শূন্য স্থানে দেখি যদি কিছু উপকার করিতে পারি। কাছারি হইতে আরও অনেকে গেল। গ্রামে পৌঁছিয়া রাজুপাড়ের সঙ্গে দেখা হইল। সে একটা বাটুয়াতে শিকড় বাকড় জড়িবুটি লইয়া এবারে ওবারে রোগী দেখিয়া বেড়াইতেছে। আমায় নমস্কার করিয়া বলিল, হুজুর আপনার বড্ড দয়া, আপনি এসেছেন, এবার লোকগুলো যদি বাঁচে। রাজু আমায় ডাকিয়া একটি বাড়িতে লইয়া গেল। একখানা মাত্র খড়ের ঘর, মেঝেতে রোগী তালপাতার চ্যাটাইয়ে শুইয়া, বয়স 50-এর কম নয়, 17-18 বছরের একটি মেয়ে দোরের গোড়ায় বসিয়া হাপুস নয়নে কাঁদিতেছে। রাজু তাহাকে ভরসা দিয়া বলিল, কাঁদিস নে বেটি, হুজুর এসেছেন, আর ভয় নেই, রোগ সেরে যাবে। বড়ই লজ্জিত হইলাম নিজের অক্ষমতার কথা স্মরণ করিয়া। জিজ্ঞাসা করিলাম, মেয়েটি বুঝি রোগীর মেয়ে? রাজু বলিল, না হুজুর, ওর বউ, কেউ নেই সংসারে মেয়েটার, বিধবা মা ছিল, বিয়ে দিয়ে মারা গিয়েছে, একে বাঁচানো হুজুর, নইলে মেয়েটা পথে বসবে। রাজুর কথার উত্তরে কি বলিতে যাইতেছি এমন সময় হঠাৎ চোখ পড়িল রোগীর শিয়রের দিকে দেওয়ালে মেঝে থেকে হাত তিনেক উঁচুতে একটা কাঠের তাকের প্রতি। দেখি তাকের উপর একটা আঢাকা পাথরের খোড়ায় দুটি পান্তা ভাত, ভাতের উপর 2-10টা মাছি বসিয়া আছে। কি সর্বনাশ! ভীষণ এশিয়াটিক কলেরার রোগী ঘরে, আর রোগীর নিকট হইতে 3 হাতের মধ্যে ঢাকাবিহীন খোড়ায় ভাত! সারাদিন রোগীর সেবা করার পরে দরিদ্র ক্ষুধার্ত বালিকা হয়তো পাথরের খোড়াটি পাড়িয়া পান্তা ভাত দুটি নুন লঙ্কা দিয়া আগ্রহের সহিত খাইতে বসিবে। বিষাক্ত অন্ন, যার প্রতি গ্রাসে নিষ্ঠুর মৃত্যুর বীজ। বালিকার সরল অশ্রুভরা চোখ দুটির দিকে চাহিয়া শিহরিয়া উঠিলাম। রাজুকে বলিলাম, এ ভাত ফেলে দিতে বলো ওকে, এ ঘরে খাবার রাখে। মেয়েটি ভাত ফেলিয়া দিবার প্রস্তাবে বিস্মিত হইয়া আমাদের মুখের দিকে চাহিল। ভাত ফেলিয়া দিবে কেন? তবে সে খাইবে কি? ওঝাজিদের বাড়ি থেকে কাল রাতে ওই ভাত দুটি তাহাকে খাইতে দিয়া গিয়াছিল। আমার মনে পড়িল ভাত এদেশে সুখাদ্য বলিয়া গণ্য, আমাদের দেশে যেমন লুচি কি পোলাও। কিন্তু একটু কড়া সুরেই বলিলাম, উঠে এখনি ভাত ফেলে দাও আগে। মেয়েটি ভয়ে ভয়ে উঠিয়া খোরার ভাত ফেলিয়া দিল। তাহার স্বামীকে কিছুতেই বাঁচানো গেল না। সন্ধ্যার পরেই বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল।
0: সুভাষিততে আজ শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী মনোময় ভট্টাচার্য।

0: Honka Hám.
1: Au. Honka Hám. Tini tini karaksar. Karakshalo. Zungnong kacaro tini paizak.
2: Au, pilawano, haini kurang pandau jatana nalam shogo tini ni. Hayuni khang panda sangtawuk sangana ni bakak thalayo tini ni salmari inkha krakshal taltuk talni sal nei si salmari sasai brida thamsiba kristo bisi nakadi tipra bisi august talni sal si salmari nei sai nei si dog kristo bisi opanda awaingai tong ni ra thamsi to phota perimeter eba sasai Nira doctor quick la harso. Akasbani agotala. Pandapila unasan. Koka hamai sang lai grawanan. Tini bagi koka ham to be fakal. Kudiram boshoni koka ham. Chova klaidi. Sova klaiman yake. Sapanos hadi. Sawi woman yake. Sidi. Sibo mania ke logi panoridi. Logi bori mania ke je borok logi renai. Borok no pan dum sadi. Tomong abobo mania ke je sova klainai borok ni bakhanota sabadi. Tamni hin ba bonorokni bagina soba khlaitongo bo pekhak jaknai manai snammai bo mano sep mankhe buinobo phorengai klangnai phasi rejakna sekang bini khanang jaknai lobmong Oha ama, ya kardi ano, waisha beraye payana. Monite monite, phasi sawana, hayongni bororo, ano nayana. Talsi, salsini ulo, pirogi payana. Toi shongni nukungo, apuru shinui manya hankele, naidi. Koto ni phasi ni mari obongkha khudiram bosuni kokaham
1: au jengtini thalayana sini tinini salno rakhsawai kok thaisa thaini tinini sal busla te bosajak rogni sal hine sajagai tongo অপুনে কারিব যতনি কতর কুক শাল উঙ্কা চিনি তিনিনি ভারত হা কতর তিনিনি হাই শালন 1908 বিসি ও বেলেখিন খাকরাক ভারত হা কতর না হামজাক নাই বরম গুনাং খুদিরাম বসুনি তিনি ফাঁসি রিজাক মানে শাল হিনে সাজা গেইতঙ্গ খরকসা বরক Hana Hamzagi, Shana Hamzagi, Hana Naragna Tantani, Bo Obohai Kalaye, Potok Shorori Jago, Obuni Shaltini. Take I say in Kay, Obohaino Bangla Kogrubaini, Belekino Kaganang, Borongunang, Gazinozuru Islamni, Doom Ketu Hinikasha. কক তোমা বলাই বিনি পয়লা চেংসা জাগমানি শাল তিনি 1922 বিসিও তেই রেডিও তেই

টিআরবিটি টি টেট আর ও পেপার ওয়ান বাই পেপার টু নি বাকি আমজোক মৌ নাহরনা বাকি কয়মংলাই সানজাখা পেপার ওয়ান ওখা ক্লাস ওয়ান ইসে ক্লাস ফাইভ তাই পেপার টু ক্লাস সিক্স নিশ ক্লাস এইট কয়মংলাই রানি পাইথাক সালমারি অবিসি অগস্তানী সালসি বা সালমারি নি সারিক নি দামব্রি নি বিশৃঙ্গ আমজুক মৌ নি বাকি সালমারি বো সাকলাই যাকা পেপার ওয়ান বাকি অবিসি নি ডিসেম্বর তানি সাল দক সালমারি ও তাই পেপার টু নি বাকি হিঙ্গাকে ডিসেম্বর তালনি সাল সি থাম সালমারি ও জরা সাজাক তঙ্গ দিবনে দাম চিনি নিসিমি দাম নই তাই থামসি সতী জরা আসে জরা ককঠুম রক সঙ্গ খানা লাইখা তাবো সেবক বরকলাং মানে খানা লাইন হাইকোর্ট অফ ত্রিপুরা ও কিসে বুকসা আশোক থায় বরক সপুনানি কয়মংলাই সানজাখা বুকসা আশোক থাই তঙ্গ কাইব্রী বুকসা আশোক থাইকা সিস্টেম অ্যাসিস্টেন্ট অবুকসা আশোক থানী বাকি রেমারি নানি নাঙ্গ গসিজাক ইউনিভার্সিটিনি গ্রাজুয়েট উমর নানি নামে বিসি সি সানি সিমে বিসি ব্রিচি রেজিস্ট্রেশন ফি নাই আন্ডিজার্ভ বাকি থ্রি হান্ড্রেড তাই গুবন রং বাকি হিঙ্গাকে টু হান্ড্রেড ফিফটি কয়মংলা রেনানি পাইথাক সালমারি অবিসি নি অগস্ট তালনি সাল নৈচিদক সালমারি জরা ওয়েবসাইট এঙ্কা https কলন স্ল্যাশ টিএসসি ডট এনআইসি ডট ইন ওয়েবসাইট ত্রিপুরা গভ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তাই হসপিটাল উদয়পুর গোমতী ডিস্ট্রিক্ট অব বেবাগী বুকস আসুকথায় কাই নৈচি ও সুবুনানি কয়মংলাই সানজাখা বুকস আসুকথায় তঙ্গ প্রিন্সিপাল কাইথাম এসোসিয়েট প্রফেসর কাইবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাইব্রী কনসালটেন্ট কাই সার বরক দাদার দিদাক একেবার ইন্টারভিউ নি সালমারিও ব রাজাক্ষা ইন্টারভিউ নি সালমারি এখা ও বিশ অগস্তানি সাল সিসি নি সালমারি নি দেবরনি দামসিসা তামানি জরানি সিমি সারিক নি দামব্রী তামানি বিশৃঙ্গ বরকন লগে ও বরনি অরিজিনাল ডকুমেন্টস অক্টোব নানি বাকি সাজাখা ইন্টারভিউ উনাই ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন গভ অফ ত্রিপুরা আগরতলা তেব কাহামকে সিনানি বাকি ওয়েবসাইট নাইমান্নাই https কলন স্ল্যাশ ডিএমই ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ওয়েবসাইট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও গবাংমা বক্স আসুথায় বরক সুপুনানি কয়মংলাই সানজাখা বক্স আসুথায় তঙ্গ সাসাই বারা থামসি সার বক্স আসুথায়কা জুনিয়র অ্যাসোসিয়েট আর কিসিসা খাকজাক তঙ্গ আসামনি বাকি বেবাগী থামসি সুকু চিনিথিপ্রা হাস্তেনি বাকি ইংকাই নৈচি নৈ অব কাস্টমার সাপোর্ট তাই সেলস বেডগত লংজাক নাই অবুকচা সুথানি বাকি রেমারি নানি নাই গসিজাক ইউনিভার্সিটি নি গ্রাজুয়েট উমর নানি নাই বিসি নৈচি নিসিমি বিসি নৈচি সার নি বিসিঙ্গ রেজিস্ট্রেশন ফি নাই ওবিসি তাই আন্ডিজার্ভনি বাকি সেভেন হান্ড্রেড ফিফটি তাই গুবুনরনি বাকি হাঁকাই রেজিস্ট্রেশন ফি নাইয়া কয়মংলা রানি পাইথাক সালমারি অবিসি নি অগস্ট তালনি সাল নৈচি সিনি সালমারি নি বিশৃঙ্গ টাকা সাতঙ্গ ব্যাঙ্ক অফ

0: অবিশিনি অগাস্তানে শাল নৈচিদক শালমারিনি বিশিঙ্গ ওমর ওনানি নাংনাই বিসি সিসারনি সিমি বিসি নৈসিসারনি বিশিঙ্গ তাই বরকদ ফারকনি বাকে তাই এই চিরনি বাকে কিসিসা হলসা বতং নাই তেব কাহামকে সিনানি বাকে ওয়েবসাইট নাই মাননাই www.bub.gov.in ওয়েবসাইট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ানি বিশৃঙ্গ কিসাসে বুক চাষকায় বরফ সকুনা কয় মোলাই সানজাকা বুক চাষকায় দঙ্গ থামরা সার চিসুকু একেবারে 389 বুক চাষকা জুনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার অ বুক চাষকানি বাকে রেমারি নাই নাগ গসিচাক ইউনিভার্সিটিনি গ্রেজুয়েট তাই পোস্ট গ্রেজুয়েট হব কয়মংলাইরি মাননাই কয়মংলাইরি পাইথাক সালমারি অবিসিনি সেপ্টেম্বর তালে সাল স্নি সালমারি জরা তেব কাহামকে সিনানি বাকে ওয়েবসাইট নাই মাননাই www.aai.gov.in ওয়েবসাইট আসু যারা সঙ্গ সেবক বরফ লামানি খালাইখ্যা
1: আও ও জরব থাকলাই যিনি নগর দৈবারিফ্রাইসিঙ্গ যগর দৈবার বখাক্তি দিনে সাজাকা দিনে ফুজরা যে মিয়ানি যে তুমারি বাই চাংমারি সাজাক মানে অবংকা 35.2 ডিগ্রি সেলসিয়াস তে খামাবো দঙ্গ 26 ডিগ্রি সেলসিয়াস নাকার মশানো 24.4 ডিগ্রি সেলসিয়াস তে তিনি তুংমারি বে চাংমারি দঙ্গে তিনি তুংমারি সাকা বকাগ দঙ্গ 34 ডিগ্রি সেলসিয়াস তে খামাবো দঙ্গ 26 ডিগ্রি সেলসিয়াস তে নগর তৈহকনি মারি দঙ্গ রাও চুকুচি বা তে সা খামাব দঙ্গ সিনিচি সা তে যতই বেবাগে ওয়াতে তিনি ফুজরা ওয়াখা 27.4 মিলিমিটার তে হজা খালাই জাখা গরং গরং থায় ফেরঙ্গে ওয়াতে ওই মানুহিনে সাজাখা হাইকে যতন সারানি মজুঙ হজাখ তনানি বাকে ওয়াতে ফেরাং রক ওয়াবই দফুরু খেতরক সামং তাইয়াবই দখাইঙ্গে ন চাকক নাই অজরব থাকলাইনে হাইকে রচাপুনি ফাইসিঙ্গ রচামুঙ্গ খরাং রে নাই
0: সুভাষ দেববর্মা

0: সুভাষ দেবরমানী রেসাপুনি লগিন তিনি হায়ুনি খরং পান্ডা অরণ মাথাক সিনাই যত্ন হামবায় আং তিনি তঙ্গ অজয়
1: আং তমানী নরকনি বুকু খামামন

রবিকিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে, আকাশবাণী আগরতলা। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার জন্য সংসদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদের ওপর পুলিশি দমনপীড়ন ও লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তি

শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। নাইজেরিয়ায় U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদ সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন। সংসদ ভবনে গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদে অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। লোকসভার প্রশ্নোত্তর পর্ব এবং গুরুত্বপূর্ণ বিলগুলি নিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য সদস্যদের অনুরোধ জানান অধ্যক্ষ। তিনি বলেন, সংসদের বাইরে নয়, সংসদের ভেতরে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে জনগণের সমস্যার সমাধান করতে হবে। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়। সেটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। পরে আলোচনার জবাবী ভাষণে তিনি বলেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডল আরও জোরদার করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। রাজ্যসভার ছাড়পত্র মেলায় সংসদে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় গতকাল পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার সংস্থান রয়েছে। ঝাড়খণ্ডে চাকরির নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গতকাল পড়ুয়াদের বিধানসভা ঘেরাও অভিযানে অংশ নেওয়ার সময় ছাত্র আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ মাহাতো অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যে নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের প্রতিবাদে তিনি গত 9 দিন ধরে অনশন করছিলেন। রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ঝাড়খণ্ড বিধানসভার কাছে পুলিশের লাঠিচার্জের সময় তিনি আহত হন বলেও দাবি করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়ন এবং লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু জানিয়েছেন, সকাল 8টা থেকে মধ্যরাত পর্যন্ত এই বন্ধ চলবে। জরুরি পরিষেবাগুলিকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। উল্লেখ্য, গতকাল ঝাড়খণ্ড বিধানসভার কাছে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী এবং 4 জন পুলিশকর্মী আহত হয়েছেন। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রের উচ্চশিক্ষা সচিব নিযুক্ত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সচিব পর্যায়ে রদবদলের পর একথা জানানো হয়। 1993 ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস আধিকারিক শ্রীমতী মুখার্জি বিনীত যোশীর স্থলাভিষিক্ত হলেন। শ্রী যোশী গত মাসে পঞ্চায়েতি রাজ দপ্তরের সচিব নিযুক্ত হন। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই নিযুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পল্লবী জৈন গোভিল কর্পোরেট বিষয়ক দপ্তরের নতুন সচিব হচ্ছেন। এছাড়াও ক্যাবিনেট সচিবালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি সুশীল কুমার লোহানীকে অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে সারাদেশের কৃষি বিষয়ে শিক্ষার্থীদের বৃত্তি এবং ফেলোশিপের অর্থ প্রদান করেছেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে 6,000-এরও বেশি পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 21 কোটি টাকারও বেশি অর্থ পাঠানো হয়েছে। এই নতুন উদ্যোগের ফলে শিক্ষার্থীরা এখন থেকে প্রতি মাসে সরাসরি ডিবিটির মাধ্যমে তাদের বৃত্তি পাবেন। শ্রী চৌহান বলেন, বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি কৃষি শিক্ষাকে শক্তিশালী করার এবং একে ব্যবহারিক শিক্ষার সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সময় মতো আর্থিক সহায়তা পেলে ছাত্রছাত্রীরা আরও ভালো করে তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। সরকার আরও 11টি বিমান আন্তর্জাতিক বন্দর চিহ্নিত করেছে, যেগুলি দিয়ে ই ভিসাধারী বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে আছে 9টি স্থলবন্দর ও 2টি বিমানবন্দর। স্থলবন্দরগুলির মধ্যে আছে আটারি ও আগরতলা। মন্ত্রক সূত্রে জানা গেছে, নতুন এই বন্দর সংযোজনের ফলে ইলেকট্রনিক ভিসার ব্যবহার আরও কার্যকর হবে। এতে আরও বলা হয়েছে, ভারত 72 ঘণ্টারও কম সময়ে 95% ই ভিসা প্রদান করে থাকে। নতুন এই 11টি আন্তর্জাতিক বন্দর সংযোজনের 88 জন ই ভিসাধারী ভারতে প্রবেশ করতে পারবেন। সরকার জানিয়েছে, ভূপতিত বনাঞ্চল এবং বনাঞ্চলের বাইরে ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার 2015-16 সাল থেকে

ইন্ডিয়া মিশন রূপায়িত করে চলেছে। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং লোকসভায় গতকাল এক লিখিত উত্তরে জানান, 2015-16 সাল থেকে এই গ্রিন ইন্ডিয়া মিশনের আওতায় 17টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 184,000 হেক্টর জমি বাস্তুতান্ত্রিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জের বিষয়বস্তু নিয়ে তাঁর মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলির প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বীর এই শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে যাবেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এই প্রথম কোন মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের পৈতৃক বাসভবনে যাচ্ছেন। উল্লেখ্য, স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে 18 বছরের তরুণ ক্ষুদিরাম ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণে রেখে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এই স্তোত্র গাওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
1: This is the first time we are doing it with that sequence. The sequence is that he arrives on the rampart, then the national song is played and everybody keeps standing. Thereafter, he unfurls the flag and the national anthem. Yes, I mean the guidelines indicate that for national functions it will be the norm. Yes.
0: আরএসএস প্রধান মোহন ভাগবত আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারতীয় মার্কিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। চলতি মাসের শেষে আমেরিকা যাবেন তিনি। আমেরিকান হিন্দুজ ফর এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়ালগ অ্যাহেডের আয়োজনে 29 আগস্ট নিউ ইয়র্কের ম্যাসেডন স্কোয়ার গার্ডেনে ইউনিভার্সাল ওয়ানেস সেলিব্রেশনস শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শ্রী ভাগবত। ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং জেরুজালেমে ইসরায়েলের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা মাসাভের প্রধান আইনাত স্লেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাসাভের মাধ্যমে ভারত ও ইসরায়েলের মধ্যে উন্নয়ন অংশীদারিত্বকে আরও সম্প্রসারিত এবং মজবুত করার বিষয়ে কথা বলেন তারা। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চোকো অঞ্চলের সান জোসে দেল পামারের কাছে রাজধানী বোগোটা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে। কম্পনের জেরে শতাধিক বহুতল ভবন ভেঙে পড়েছে, অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন। নাইজেরিয়ার লাগোসে U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। পুরুষদের সাবার ইভেন্টে নিখিল ওয়াক সোনা জিতেছেন, লক্ষ্য বাতসের পেয়েছেন রূপো। মহিলাদের ইভেন্টে জয়স আশিতা ফয়েলে সোনা, কানাকলক্ষী রূপো জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার জন্য সংসদ সদস্যদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। ত্রয়োদশ রাজ্য বিধানসভার দশম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অধিবেশনের জন্য সম্মতি দিয়েছেন। রাজ্য বিধানসভা সচিবালয় সূত্রে গতকালে খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানে

সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, ত্রিবর্ণ পতাকা আমাদের গর্ব। এবছরের হর ঘর তিরঙ্গা অভিযানের লক্ষ্য হল তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যালি, তিরঙ্গা কনসার্ট এবং বন্দে মাতরম গাওয়ার মাধ্যমে দেশজুড়ে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়া। আজ দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস। 1908 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাত্র 19 বছর বয়সে ক্ষুদিরাম বসু শহীদ হন। দেশবাসী আজ তার এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আগরতলাতেও ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে তাকে স্মরণ করা হচ্ছে। গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভার চন্দ্রপুরে বেসরকারি উদ্যোগে অত্যাধুনিক ফার্মেসি কলেজ গড়ে উঠেছে। বেঙ্গালুরুর মাইলস্টোন ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস রাজ্যে তাদের শাখা চালু করার উদ্যোগ নিয়েছে, যদিও অস্থায়ীভাবে গত বছর থেকে রাজ্যে পঠন পাঠন শুরু হয়েছে। নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কলেজ পরিদর্শন করেন বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। তিনি কলেজের ডিরেক্টর রেখা চালাপাঠি সহ কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেন। পরে কলেজের ডিরেক্টর রেখা চালাপাঠি জানান, প্রাথমিকভাবে ডি ফার্মের জন্য 100টি আসন, বি ফার্মের জন্য 60টি আসন এবং মাস্টার্স কোর্সের জন্য 20টি আসনের অনুমোদন পাওয়া গেছে। ভবিষ্যতে পিএইচডি সহ ফার্মাসিউটিক্যাল শিক্ষার আরও উচ্চতর বিভিন্ন পাঠ্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। আসন্ন শারদোৎসবের আগে রাজ্যে সব ধরনের সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে। গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পূর্ত সচিব কিরণ গিত্তে এই সংবাদ জানান। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন সড়কের রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা করতে সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পূর্ত দপ্তর, NHIDCL এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শ্রী গিত্তে বলেন, সড়ক মেরামতের ক্ষেত্রে কাজের গুণমান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যসভায় অনুমোদনের মাধ্যমে সংসদে পাশ হল ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026। লোকসভায় ইতিপূর্বে বিলটি পাশ হয়েছে। বিলটি উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বিলের লক্ষ্য বর্তমান ব্যাংকিং ব্যবস্থার চাহিদা মেটাতে আইনি কাঠামোকে আধুনিকীকরণ করা। গতকাল বিলটি নিয়ে আলোচনায় জবাবি ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই বিলটি একটি অত্যন্ত সংস্কারমূলক পদক্ষেপ যা দেশকে আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি উল্লেখ করেন, 1891 সালে ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট প্রণীত হয়েছিল, যখন ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণরূপে কাগজ ভিত্তিক ছিল। তিনি বলেন, আজ ভারত তার অর্থনীতিকে ডিজিটাল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করেছে। লোকসভায় গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়। বিলটি উত্থাপন করেন আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল রাজ্য থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে 1000 কেজি অর্গানিক মধু রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন। গতকাল আগরতলায় ইন্টারন্যাশনাল অর্গানিক বায়ার সেলার মিটে তিনি বলেন, অর্গানিক কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে রাজ্য। বর্তমানে রাজ্যে প্রায় 47,000 কৃষক অর্গানিক চাষের সঙ্গে যুক্ত। রাজ্যে প্রায় 26,000 হেক্টর জমিতে অর্গানিক চাষ হয়। কৃষি দপ্তরের উদ্যোগে এবং আপেডোর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ কোরিয়া, ইতালি, আর্জেন্টিনা, জার্মানি, গ্রিস ও ফিলিপিন সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রেতারা অংশ নেন। অনুষ্ঠানে আপেডার সিনিয়র কনসালট্যান্ট ডক্টর তরুণ বাজাজ, কৃষি সচিব অপূর্ব রায়, IFOAM অর্গানিক্স এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর জেনিফার চ্যাং উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী নিপুণ ত্রিপুরা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে হর ঘর তিরঙ্গা ও নিপুণ ত্রিপুরার বার্তাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে মৌলিক শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতে গতকাল আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে এক র্যালি ও বৃক্ষরোপণ করা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশলোকে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 2-0 গোলে বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। অপর ম্যাচে ত্রিবেণী সংঘ 7-1 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিকি সূর্যমা দিয়া মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লুকুরক্ন হরগর তিরঙ্গা সামুং বুতাঙ্গ খাতুং খাজানী বিসিংতী মানজাক নানী কবক মুং রেখা হদানি কক্তমা লাম মন্ত্রী বক্রক শাখা পালিক থামনি বানা চিনি কুংচুংজাক তাকলাই বিশিনী

0: নমস্কার, শুভ সকাল। একরাশ শুভেচ্ছা সহ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো আজকের অভিজ্ঞাপনে। আজকের গোটা অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে থাকব, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অম্বালিকা।

0: জানাব আজকের অভিজ্ঞাপনে। আজকের গোটা অভিজ্ঞাপনী উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে থাকব, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অম্বালিকা।
0: বন্ধুরা, ইতিহাসের পাতা খুললে কখনো কখনো এমন কিছু নামের সামনে এসে দাঁড়াতে হয় যাদের বয়স ছিল অল্প, কিন্তু স্বপ্ন ছিল আকাশের চেয়েও বড়, যাদের জীবনের দৈর্ঘ্য হয়তো কয়েকটি বসন্ত মাত্র, অথচ তাদের আত্মত্যাগের অভিঘাত ছড়িয়ে পড়েছিল প্রজন্মের পর প্রজন্মে। তেমনই এক উজ্জ্বল নাম ক্ষুদিরাম বসু।
1: 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলায় জন্ম হয়েছিল এই দুরন্ত কিশোরের। শৈশবেই বাবা ত্রৈলোক্যনাথ বসু এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবীকে হারান তিনি। বড় হয়ে ওঠেন দিদি অপরূপা দেবীর স্নেহে, কিন্তু তার শৈশব ছিল না কেবল খেলা আর পড়াশোনার গল্পে ভরা। চারপাশের ঔপনিবেশিক শাসন, অত্যাচার, দেশের মানুষের প্রতি ব্রিটিশ প্রশাসনের অবিচার এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা ধীরে ধীরে তার কিশোর মনকে আলোড়িত করতে থাকে। সরকারি তথ্যভিত্তিক নথিতে উল্লেখ আছে, মাত্র 15 বছর বয়সেই তিনি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন।
0: তখন বাংলার আকাশে স্বদেশী আন্দোলনের উত্তাল হাওয়া। 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার যুব সমাজের একাংশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আরও তীব্র প্রতিরোধের পথ বেছে নিচ্ছে। সেই সময়েই ক্ষুদিরামের মনে জন্ম নেয় এক অদম্য সংকল্প, দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতেই হবে। তিনি তখন কিশোর, কিন্তু তার চোখে ছিল স্বাধীন ভারতের স্বপ্ন।
1: স্বদেশী প্রচার, বিপ্লবী কর্মকাণ্ড এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হতে হতে ক্ষুদিরাম ক্রমশ চলে আসেন সশস্ত্র বিপ্লবী ধারার কাছাকাছি। তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় শুরু হয় ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে লক্ষ্য করে পরিকল্পিত অভিযানের মধ্য দিয়ে। কিংসফোর্ড ছিলেন জাতীয়তাবাদী ও বিপ্লবীদের বিরুদ্ধে কঠোর রায় দেওয়ার জন্য পরিচিত ব্রিটিশ বিচারক। তাকে হত্যার উদ্দেশ্যে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী মুজাফ্ফরপুরে পৌঁছান।
0: 1908 সালের 30 এপ্রিল মুজাফ্ফরপুরের রাত তখন নিস্তব্ধ, অন্ধকারের মধ্যে অপেক্ষা করছিল দুই তরুণ বিপ্লবী। তাদের লক্ষ্য ছিল কিংসফোর্ডের গাড়ি, কিন্তু ইতিহাস কখনো কখনো নির্মম পরিহাস নিয়ে আসে। যে গাড়িটিকে কিংসফোর্ডের গাড়ি মনে করা হয়েছিল সেটি তার ছিল না। বিস্ফোরণে কিংসফোর্ড নিহত হননি, বরং গাড়িতে থাকা দুই ব্রিটিশ নারী নিহত হন। ঘটনাটি পরবর্তীকালে মুজাফ্ফরপুর ষড়যন্ত্র মামলা নামে ইতিহাসে পরিচিত হয়।
1: অভিযানের পর দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, প্রফুল্ল চাকী পুলিশের হাতে ধরা পড়ার আগেই আত্মহত্যা করেন, আর ক্ষুদিরাম বহু পথ পায়ে হেঁটে পালানোর পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন। তখনও তার বয়স 18 পেরোয়নি।
0: শুরু হয় বিচার। মুজাফ্ফরপুর ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় 1908 সালের 21শে মে। ক্ষুদিরামের পক্ষে একাধিক আইনজীবী সওয়াল করেন, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। সরকারি নথিতে উল্লেখ রয়েছে, মৃত্যুদণ্ডের রায় শোনার পরও সেই অল্প বয়সী তরুণের মুখে ভয়ের ছাপ দেখা যায়নি, বরং তার হাসি বিচারককেও বিস্মিত করেছিল। এ যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জীবনের কাছে পরাজিত না হওয়ার এক অদ্ভুত দৃশ্য।
1: তারপর এলো 11 আগস্ট 1908। মুজাফ্ফরপুর জেলের ফাঁসির মঞ্চে উঠে গেলেন মাত্র 18 বছরের এক তরুণ। তার হাতে ছিল না কোনো অস্ত্র, সামনে ছিল না কোনো যুদ্ধক্ষেত্র, ছিল শুধু মৃত্যুর দড়ি। অথচ তার অন্তরে তখনও ছিল স্বাধীনতার স্বপ্ন। ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে শহীদ হলেন, বয়স তখন মাত্র 18। তার মৃত্যুর পর বাংলার মানুষের মধ্যে তার নাম হয়ে উঠল সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেমের প্রতীক।
0: ক্ষুদিরামের জীবনের পথ নিয়ে ইতিহাসের মূল্যায়ন করতে গেলে তাঁর সময়ের রাজনৈতিক বাস্তবতা এবং সশস্ত্র বিপ্লবের কঠিন প্রেক্ষাপট

0: দুটিকেই মনে রাখতে হয়। মুজফ্ফরপুরের ঘটনায় নিরাপরাধ মানুষের মৃত্যুও ঘটেছিল, এটি ইতিহাসের একটি বেদনাদায়ক সত্য। কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতার আকাঙ্ক্ষায় এক কিশোর নিজের জীবনকে তুচ্ছ করে দিয়েছিলেন।
1: ক্ষুদিরাম তাই শুধু একটি নাম নন, তিনি এক প্রশ্ন। একটি স্বাধীন দেশের জন্য একজন মানুষ কতটা ত্যাগ করতে পারে, তিনি এক উত্তর। বয়স ছোট হতে পারে, কিন্তু আদর্শের কাছে বয়স কখনো বড় নয়। আজ স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীনতার অর্থ বুঝতে চাই, তখন ক্ষুদিরামের কথা মনে পড়ে। মনে পড়ে সেই কিশোরের কথা যে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও ভয়কে জয় করেছিল।
0: সময় তার জীবন কেড়ে নিয়েছিল, কিন্তু তার নাম কেড়ে নিতে পারেনি। মুজফ্ফরপুরের সেই ফাঁসির মঞ্চ থেকে আজও যেন ভেসে আসে এক অমর আহ্বান। দেশকে ভালোবাসার জন্য বয়স লাগে না, প্রয়োজন শুধু একটি নির্মল হৃদয়, একটি সাহসী মন, আর নিজের চেয়েও বড় কোনো স্বপ্ন, যেই স্বপ্নের নাম ছিল স্বাধীনতা। আর সেই স্বপ্নের এক উজ্জ্বল কিশোর সৈনিক শহীদ ক্ষুদিরাম বসু।

আধুনিক গানের স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ভারতীয় বাঙালি গায়ক ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়। তিনি ছিলেন ধ্রুপদী সঙ্গীতের উপর ভিত্তি করে বাংলা গানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার শিল্পী। 1929 সালের 11ই আগস্ট কলকাতায় জন্ম নেওয়া মানবেন্দ্র 1950-এর দশকে নিজের স্বতন্ত্র ও মায়াবী কণ্ঠের জাদুতে শ্রোতাদের মন জয় করেন। তাঁর গায়কিতে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক দারুণ প্রভাব ছিল। 1954 সালে উত্তম কুমার অভিনীত চাঁপাডাঙ্গার বউ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই ছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া অ্যান্টনি ফিরিঙ্গির মতো বহু চলচ্চিত্রে তিনি কণ্ঠ দিয়েছেন এবং সুর করেছেন। আধুনিক বাংলা গানের পাশাপাশি তিনি নজরুলগীতি গায়ক হিসেবেও নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেন। জীবনের শেষ দিকে তিনি 18 শতকের ঐতিহ্যবাহী বাগবাজারের গান বা বাবু সংস্কৃতির গানগুলোকে নতুনভাবে শ্রোতাদের সামনে নিয়ে আসেন। এই গঙ্গা এই পদ্মা, হালকা মেঘের পালকি এবং হাজার জনম ধরে, এরকম গানগুলো আজও বাঙালি হৃদয়ে অম্লান হয়ে রয়েছে।

কিছু ঘটনা। 1909 সমুদ্র যাত্রায় জাহাজ থেকে প্রথম SOS রেডিও বিপদ বার্তা বা সংকেত পাঠানো হয়েছিল আজকের এই দিনে। দাদরা ও নগর হাভেলি আনুষ্ঠানিকভাবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে অন্তর্ভুক্ত হয় 1961 সালে আজকের দিনে। 1840 কবি, সঙ্গীতজ্ঞ ও বাংলা শর্ট হ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে। 1908 সালে খ্যাতনামা বাঙালি রবীন্দ্র বিশারদ পুলিন বিহারী সেনের জন্ম হয়। 1938 বিখ্যাত ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী চঞ্চল কুমার মজুমদার আজকের দিনেই জন্মগ্রহণ করেন। এছাড়াও আজকের দিনটি আপনাদের জন্য যাদের জন্য বিশেষ রয়েছে তাদের প্রত্যেকের জন্য রইল আমাদের আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

0: এবারে চলে যাচ্ছি লিখছি তোমার পর্বে। আজকের লিখছি তোমার পর্বের প্রথম চিঠি লিখে পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে স্বপন কুমার প্রামাণিক। সহমর্মী সহযাত্রী অভিজ্ঞাপন। হিমালয় থেকে কন্যাকুমারী বিস্তৃত এই স্বর্ণপ্রসূভূমি বহু ধর্মের, বহু জাতির, বহু ভাষের আশ্চর্য বৈচিত্র্যময় দেশই আমার জন্মভূমি। এর প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ, মানবিক সৌন্দর্য ভুলক খ্যাত। খ্যাতিমান বহু মানুষ পৃথিবীব্যাপী মানুষের দিকদর্শী। অমেয় ঐশ্বর্যের পরিশীলিত সমাহারের কারণেই পাশ্চাত্যের নানা জাতি ধর্মের মানুষ অবাধ অনুপ্রবেশ করে লুঠতরাজি চালিয়েছে, যদিও সম্পদশালী এই দেশকে নিঃস্ব করতে পারেনি। বরং তারা এদেশ থেকে শিক্ষা নিয়ে গেছে আতিথেয়তা, সহনশীলতা, পরার্থপরতা, নৈতিকতা। এর শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান জগতের পরম আদরণীয়। কল্যাণময়ী এই মাতৃভূমির পালয়িত্রী রূপমুগ্ধ, গুণমুগ্ধ হয়ে পৃথিবীর যাবত মানুষেরা এসা ভারত তীর্থভূমির চরণ স্পর্শ করা, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আশা, আর তার তার ভাষায় গেয়ে ওঠা ওই ভুবন মনো মোহিনী বলেই বিশ্বকবি কম্বু কণ্ঠে চারণ করেন ওই নির্মল সূর্যকরোজ্জ্বল ধরণী জনক জননী জননী। পুণ্যভূমির সন্তান আমরা, এ মাটির, এই মাটির ফল ফুল জল হাওয়ায় বিকশিত হয়ে আমৃত্য উচ্চারণ করি তোমার কোলে জন্ম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। আসুন সবাই এই আগস্টের পূর্ণ ভোরে ঐক্যমন্ত্রে সমবেত গেয়ে যাই, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। নিবেদনে স্বপন কুমার প্রামাণিক, হানুভূয়া, পূর্ব মেদিনীপুর।
1: পরের চিঠিটি লিখছেন বন্ধু দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, স্বাধীনতা দিবসের সকাল, স্কুলের ছেলেমেয়েরা লম্বা প্রভাত ফেরিতে বেরিয়েছে। এই দিনটির জন্য কোটি কোটি ভারতবাসী অপেক্ষায় ছিল কয়েকশো বছর। দ্বাদশ শতকের শেষ ভাগে তরাইনের প্রান্তরে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের সঙ্গে সঙ্গে অস্তমিত হয়েছিল স্বাধীন ভারতের সূর্য। তারপর দীর্ঘ সাতশো আটশো বছর তুর্কি, আফগান, পাঠান, মুঘল, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, ব্রিটিশের হাতে কৃষ্টি, সংস্কৃতি, স্বধর্ম ক্ষত বিক্ষত হয়েছে বারবার। শোষণ, নিপীড়নে নিঃশেষিত হয়েছে ভারতবাসী।

মহারানা প্রতাপ, রঞ্জিৎ সিং, ছত্রপতি শিবাজী, লক্ষ্মীবাই, এমন কত স্বদেশী রাজা মরণপণ লড়াই করে গেছেন, স্বপ্ন দেখেছেন স্বাধীন মাতৃভূমির জন্য। অবশেষে ব্রিটিশের বিরুদ্ধে শত সহস্র বিপ্লবীর আত্মত্যাগের পর আমরা পেয়েছি আজকের ভারতবর্ষ। এদেশের প্রতিটি ধূলিকণায় মিশে রয়েছে ভারত মাতার বীর সন্তানের রক্তবিন্দু। এই দেশ একান্তই আমার, আমাদের, ভারতবাসীর। এই পুণ্যভূমির মাটিতে অক্ষয় হয়ে রয়েছে রাম, কৃষ্ণ, বুদ্ধ, মহাবীর, নানক, চৈতন্য, বিবেকানন্দের পদচিহ্ন। এদেশের বাতাসে ধ্বনিত হয় হেমর চিত্তপূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। প্রাচীন যুগে নালন্দা, তক্ষশিলা ছিল ভারতের জ্ঞান ভাণ্ডার, সারা পৃথিবীর যার টানে আসত এদেশে। আমরা আজও সেই স্বপ্ন দেখি। বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি, সংস্কৃতি, ক্রীড়া সবেতেই আমরা এগিয়ে যাব। আমরা পথ দেখাব বিশ্বকে। তাই আমাদের কণ্ঠে ধ্বনিত হয় ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধন্যবাদ সহ দেশ মাতৃকার প্রতি বিনম্র শ্রদ্ধায় দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁঝিবাড়ি, ডাক, জ্ঞানদাস, কান্দ্রা, জেলা পূর্ব বর্ধমান।

চলে যাব পরবর্তী চিঠিতে। পরবর্তী চিঠিখানি লিখে পাঠিয়েছেন বাঁকুড়া থেকে তপন বন্দ্যোপাধ্যায়। প্রিয় বন্ধু, মাসে মাসে বিষয়ভিত্তিক বৈচিত্র্যময় আলোচনায় আমরা উদ্বুদ্ধ। বন্ধুদের আহ্বান, সম্মান প্রদর্শন বন্ধুত্বকে যেমন নির্মল বিশুদ্ধ করে, তেমনি বন্ধুর প্রতি একটা আকর্ষণ বাড়িয়ে তোলে। এর জন্য ভূয়সী প্রশংসা পাওয়ার অধিকারী আপনারা। ব্যবহারিক ক্ষেত্রে দেখি সামান্য কারণেই বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, বিষয়ভিত্তিক আলোচনায় সে সুযোগ থাকে না। স্বাধীনতা অর্জনের আগে আমাদের স্বপ্ন ছিল স্বাধীন দেশের নাগরিক হব। স্বাধীন দেশে আমরা এই স্বপ্নই দেখি, আমরা যেন সকল দেশবাসী একসাথে দেশের কথা ভাবতে পারি, আমরা আমাদের কাজ দিয়ে যেন আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। কোনোদিন আমাদের বিরাট কিছু আকাঙ্ক্ষা ছিল না, ধনী হব, রাজা হব, বিপুল সম্পত্তির মালিক হব, এসব বাসনা আমাদের মতো সাধারণ দেশবাসীর কোনোদিনই ছিল না। আমরা অল্পে তুষ্ট, খাওয়া পড়া লেখাপড়া স্বাধীনভাবে চলাফেরা করা, আমাদের যেন অন্য বস্ত্র বাসস্থানের অভাব না থাকে। আমাদের পূর্বপুরুষরা সেই স্বপ্নই আমাদের দেখিয়েছেন, তাই আমরাও গানের সুর ফেরি করে বলি, চাই না মাগো রাজা হতে, কিংবা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এমন হাজার বাক্যে ফুটে ওঠে আমাদের বিলাসিতাহীন সরল স্বাভাবিক জীবনালেখ্য। ঋতুবিলাসী দেশবাসী আমরা, স্বপ্নকে ছড়িয়ে রাখি সারা বছর ধরে, নিজেরাই আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে চেষ্টা করি। এটি তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল, বাঁকুড়া।

আজকের লিখছি তোমায় পর্বের শেষ চিঠিটি পড়ে শোনাচ্ছি। লিখছেন মনামী দোলই, বৃন্দাবনপুর থেকে। বন্ধু লিখছেন,

আমার দেশ শুধু মানচিত্রের একটি ভূখণ্ড নয়, আমার দেশ আমার সবচেয়েতে বড় স্বপ্ন। এই স্বপ্নের রং সবুজ লাল, সবুজ মানেই শস্য শ্যামলা ধরিত্রী, আর লাল মানে শহীদের রক্তে কেনা স্বাধীনতা। আমার দেশ আমার শিকড়, আমার ইতিহাস আর ভবিষ্যতের প্রতিশ্রুতি, আমার অস্তিত্বের ঠিকানা। আমার স্বপ্নের দেশে প্রতিটি শিশু বই হাতে স্কুলে যাবে, ক্ষুধা নিয়ে নয়। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে, শ্রমিকরা ঘামের মর্যাদা পাবে, নদীগুলো দূষণমুক্ত হয়ে কলকলে রবের বইবে, বাতাসে থাকবে না বিষ ধোয়া। আমার স্বপ্নের দেশে মানুষ আগে, তারপরে পদবী জাতি ধর্ম, যেখানে ন্যায় হবে সবচেয়ে বড় ক্ষমতা। তরুণরা বিদেশে যাবার ভিসা নয়, দেশ গড়ার দায়িত্ব কাঁধে নেবে। যেখানে মেধা ক্ষমতার কাছে মাথা নত করবে না, সত্যকে টাকা দিয়ে কেনা যাবে না, আমার স্বপ্নের দেশে দারিদ্র থাকবে না, কোনো রাজনীতি থাকবে না, মারামারি হানাহানি খুন খারাপি থাকবে না। আমার স্বপ্নের দেশে মেয়েদেরকে খোলা রাস্তার মাঝে কেউ কুমন্তব্য করবে না কিংবা খারাপ স্পর্শ করবে না। যে দেশে দেবী দুর্গার আরাধনা হয়, সে দেশের প্রতিটি মানুষ নারীকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা জানাবে। আমার স্বপ্নের দেশে রাত করে কাজ থেকে বাড়ি ফেরা মেয়েটার বাবা বা মা ভীত সন্ত্রস্ত থাকবে না। সেখানে শিশু নারী সবাই রাস্তাঘাট কলেজ কর্মক্ষেত্রে সর্বত্র নিরাপদ থাকবেন। আমার এই স্বপ্ন একদিন পূরণ হবে না এটা আমি মানি না। রোজ একটু সততা সহানুভূতি সাহসের ইট গাঁথলে নিশ্চয়ই একদিন এমন স্বপ্নের দেশ তৈরি হবে। আর আমার এমন স্বপ্নের দেশ তৈরির জন্য আমরা নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করি, আবারও যদি জন্মগ্রহণ করি, এই শস্য শ্যামল ধরিত্রীর কোলেই যেন জন্মাতে পারি। আমার দেশ আমার গর্ব আমার ভালোবাসা। জয় হিন্দ, জয় ভারতবর্ষ। বলো বলো বলো সবে শত বিনা বেনুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।

এবারে জানিয়ে দিচ্ছি একটি তথ্য। ত্রিপুরা পলিসি ফর স্ক্রিনিং অ্যান্ড এম্পানেলমেন্ট অফ কালচারাল আর্টিস্ট অর্গানাইজেশনসের অঙ্গ হিসেবে সাংস্কৃতিক শিল্পী ও সংস্থা বাছাই ও তালিকাভুক্তির জন্য দ্বিতীয় পর্বের অডিশনের জন্য গান, নৃত্য, থিয়েটার, সঞ্চালনা, যন্ত্রসঙ্গীত এবং আবৃত্তি এই ছয়টি ক্ষেত্রে আগ্রহী শিল্পীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনকারীদের 31 অগস্ট 2026 মধ্যে নিজ নিজ জেলা, মহকুমা, তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্রের নমুনা www.ica.tripura.gov.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে, অথবা নিজ নিজ জেলা, মহকুমা, তথ্য সংস্কৃতি কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এই ছিল একটি তথ্য।

তথ্যের পরে এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কিছু কাজের খবর। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB এর অধীনে সেকশন কন্ট্রোলার এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 14 আগস্ট 2026। মোট শূন্য পদ 119টি। শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হতে হবে। প্রার্থীদের বয়স 20 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। যোগ্য প্রার্থীদের অফিসিয়াল পোর্টাল rrbapply.gov.in এর মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট, নথিপত্র যাচাইকরণ এবং A2 ক্যাটাগরির মেডিকেল পরীক্ষা নেওয়া হবে।

0: ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে আমাদের আজকের বিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নেবার। তাই যেতে যেতে আকাশের মনের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং 24.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 71%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 27.8 মিলিমিটার। সতর্কতা হিসেবে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলায়। এই ছিল আবহাওয়ার খবর। সেই সঙ্গে শেষ করব আজকের অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা চক্রবর্তী আপনাদের সঙ্গে ছিলাম, আর আমার সঙ্গে ছিল
1: আমি অম্বালিকা ভট্টাচার্য।

0: villages of Nipun Tripura and Harghar Tiranga. And with that, we end the Northeast News Bulletin, which came to you from Akashvani Shillong. Have a nice day.
1: Akashvani Agartala. এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ এবং তবলা শুনবেন। পরিবেশনায় শিল্পী আশিস খান এবং ওস্তাদ জাকির হোসেন। শিল্পীদের নিবেদনে রয়েছে রাগ মিয়াকিম আলহার।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ এবং তবলা শুনলেন। পরিবেশনায় ছিলেন শিল্পী আশিস খান এবং ওস্তাদ জাকির হোসেন। শিল্পীদের নিবেদনে ছিল রাগ মিয়াকি মালহার। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন দেশবন্ধনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সবিতাব্রত দত্তের কণ্ঠে।

দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সবিতাব্রত দত্তের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চলতে দেওয়ার জন্য সাংসদদের প্রতি আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, জিএম সঠিক সময়ে সঠিক দাম ও মানের পণ্য সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদের ওপর পুলিশি দমন ও লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। মার্কিন ফেডারেল আদালত ভারতের ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণা ও ঘুষ সংক্রান্ত ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে। নাইজেরিয়ায় আন্ডার-23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাংসদদের প্রতি আবেদন জানিয়েছেন। সংসদ ভবনে গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদের অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। লোকসভার প্রশ্নোত্তর পর্ব এবং গুরুত্বপূর্ণ বিলগুলি নিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য সদস্যদের অনুরোধ জানান অধ্যক্ষ। তিনি বলেন, সংসদের বাইরে নয়, সংসদের ভিতরে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে জনগণের সমস্যার সমাধান করতে হবে। এদিকে সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল গতকাল পাশ হয়েছে। বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়। সেটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। পরে আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের

ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডল আরও জোরদার করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। সংস্কারের ফলে ভারতীয় কোম্পানিগুলি তাদের কাজকর্মের পরিধি আরও প্রসারিত করবে। শ্রীমতী সীতারামন বলেন, এই বিলে ইউপিআই লেনদেনের ওপর কোন রকম কর অথবা চার্জ আরোপ করা হয়নি। মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর এর পরিকাঠামো চূড়ান্ত হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী ও উপভোক্তাদের ইউপিআই এর কোন এমডিআর চার্জ দিতে হবে না বলেও তিনি স্পষ্ট জানান। এদিকে রাজ্যসভায় ছাড়পত্র মেলায় সংসদে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিলও পাশ হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার সংস্থান রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লোকসভায় কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল 2026 এবং জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করবেন। কেরালার নাম পরিবর্তনের উদ্দেশ্যে আনা বিলটি বিবেচনার জন্য একটি প্রস্তাব পেশ করা হবে। এদিকে জাতীয় সমবায় উন্নয়ন কর্পোরেশন আইন 1962 সংশোধনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট বিলটি আনা হচ্ছে। অন্যদিকে রাজ্যসভায় আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করবেন। বিভিন্ন ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি এবং চেয়ারপারসন ও সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী, সেই সঙ্গে ট্রাইব্যুনালের প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করার সংস্থান রয়েছে এই বিলে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস বা জেম সঠিক সময়ে সঠিক দাম ও মানের পণ্য সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে। নতুন দিল্লিতে গতকাল জেমের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন, জেম চালুর আগে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি পণ্য সংগ্রহের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুশাসনের অভাব ছিল। বর্তমানে সরকারি কেনাকাটা এই ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে হওয়ায় স্বচ্ছতা, সুস্থ প্রতিযোগিতা এবং মানদণ্ড বজায় রাখা সম্ভব হচ্ছে। গত 10 বছরে জেম পোর্টালের মাধ্যমে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঝাড়খণ্ডে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 9 দিন ধরে অনশন করছেন তিনি। তাঁর রক্তের শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে। আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা অভিযান চলাকালীন গতকাল পুলিশের লাঠিচার্জে ওই নেতা আহত হয়েছেন বলে দাবি করা হয়। জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় অনিয়মে সিবিআই তদন্তের দাবিতে বিধানসভা ঘেরাও অভিযানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের ওপর পুলিশি দমনপীড়ন এবং লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ রাজ্য জুড়ে বন্ধেরও ডাক দিয়েছে। তবে জরুরি পরিষেবা বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। রাঁচির ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজন্ত্রী শান্তিপূর্ণভাবে বন্ধ পালন এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন। রাঁচির গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, বিক্ষোভকারী পড়ুয়াদের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে গতকাল দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বিধানসভার বাইরে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী ও 4 পুলিশকর্মী আহত হন বলে খবর। মিছিল আটকাতে জলকামান জ্বালায় পুলিশ, করা হয় লাঠিচার্জ। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রের উচ্চশিক্ষা সচিব নিযুক্ত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সচিব পর্যায়ের অদবদলের পর একথা জানানো হয়। 1993 ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস আধিকারিক শ্রীমতী মুখার্জি বিনীত যোশীর স্থলাভিষিক্ত হলেন। নিজের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই নিযুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফ্রন সার্জের বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন ফেডারেল আদালত ভারতের ব্যবসায়ী গৌতম আদানির বিরুদ্ধে প্রতারণা ও ঘুষ সংক্রান্ত ফৌজদারি মামলা খারিজ করে দিয়েছে। ব্রুকলিনের জেলা বিচারক নিকোলাস গারোফিস বিচার বিভাগের মামলা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেছেন।

0: পক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গৌতম আদানি বলেছেন, বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা রয়েছে। কঠিন সময়ের মধ্যেও সত্য, ন্যায় বিচার ও আইনের শাসনের প্রতি তার আস্থা অটল ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন বা অভিবাসনের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য শীঘ্রই অনলাইনে আবেদন বাধ্যতামূলক করতে চলেছে। এর মধ্যে রয়েছে গ্রিন কার্ড, নাগরিকত্ব ও আশ্রয়ের মতো বিভিন্ন সুবিধে। মার্কিন নাগরিকত্ব অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস এর পক্ষ থেকে প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এর উদ্দেশ্য হল খরচ কমানো এবং কার্যকারিতা বৃদ্ধি। নতুন নিয়মের আওতায় অভিবাসন সংক্রান্ত আবেদনপত্র শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাবে। আবেদনকারীদের এর জন্য অন্তত 60 দিনের নোটিশ দিতে হবে। আরএসএস প্রধান মোহন ভাগবত আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারত মার্কিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। চলতি মাসের শেষে তিনি আমেরিকা যাবেন। আমেরিকা হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগের আয়োজনে 29 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন শীর্ষক এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক তৎপরতা পরিলক্ষিত হচ্ছে বলে ওই দ্বীপরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চীনা পিপলস লিবারেশন আর্মি পিএলএ দুটি ছোট উড়ান সেনা ও নৌবাহিনীর 7টি যান ও 6টি সরকারি জাহাজ আজ সকালে সেখানে ঘোরাফেরা করতে দেখা যায়। পিএলএ এর উড়ানগুলি তাইওয়ানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনেও প্রবেশ করেছে। উল্লেখ্য, একদিন আগেই তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রক তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক উড়ান, 9টি জলযান ও 11টি সরকারি জাহাজকে ঘোরাফেরা করতে দেখে। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিবেচনা করলেও তাইওয়ানের নিজস্ব নির্বাচিত সরকার, অর্থনীতি এবং সামরিক বাহিনীও রয়েছে। কলম্বিয়ার পশ্চিমাংশের 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। সরকার আরও 11টি আন্তর্জাতিক বন্দর চিহ্নিত করেছে, যেগুলো দিয়ে ই ভিসাধারী বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে আছে 9টি স্থলবন্দর ও 2টি বিমানবন্দর। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপনে এই স্তোত্র পরিবেশন করা হবে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে বীর এই শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মহুবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে যাবেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। নাইজেরিয়ার লাগোসে 23 অনূর্ধ্ব কমনওয়েলথ ফেন্সিং প্রতিযোগিতার প্রথম দিনে ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। পুরুষদের সাবার ইভেন্টে নিখিল ওয়াক সোনা জিতেছেন, লক্ষ্যবাদসে পেয়েছেন রূপো। পুরুষদের ফয়েলে তেজস পাতিল রূপো এবং হেমাস সানাসম ব্রোঞ্জ পেয়েছেন। পুরুষদের ইপিতে লোকেশ ভেমানি রূপো এবং সৌর্য অশ্বিনী গডউইন অ্যান্ডকেস ব্রোঞ্জ পেয়েছেন। মহিলাদের ইভেন্টে জয়েশ আসিকা ফয়েলে সোনা, কানাগলাক্ষি রূপো জিতেছেন। খবর পড়া এখনকার মতো এ পর্যন্তই। পরের খবর 10:10।
1: আকাশবাণী কলকাতা।
2: আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা সংবাদ শিরোনাম। রাজ্যসভায় অনুমোদনের মাধ্যমে সংসদে পাশ হল ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026। লোকসভায় ইতিপূর্বে বিলটি উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বিলের লক্ষ্য বর্তমান ব্যাংকিং ব্যবস্থার চাহিদা মেটাতে আইনি কাঠামোকে আধুনিকীকরণ করা। লোকসভায় গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়। বিলটি উত্থাপন করেন আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ত্রয়োদশ রাজ্য বিধানসভার দশম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অধিবেশনের জন্য সম্মতি দিয়েছেন। রাজ্য বিধানসভা সচিবালয় সূত্রে গতকাল এ খবর জানানো হয়েছে।

কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল রাজ্য থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে 1000 কেজি অর্গ্যানিক মধু রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন। গতকাল আগরতলায় ইন্টারন্যাশনাল অর্গ্যানিক বাইয়ার সেলার মিটে তিনি বলেন, অর্গ্যানিক কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে রাজ্য। বর্তমানে রাজ্যের প্রায় 47,000 কৃষক অর্গ্যানিক চাষের সঙ্গে যুক্ত। রাজ্যে প্রায় 26,000 হেক্টর জমিতে অর্গ্যানিক চাষ হয়। আসন্ন শারদ উৎসবের আগেই রাজ্যে সব ধরনের সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে। গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পূর্ত সচিব কিরণ গিত্তে এই সংবাদ জানান। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন সড়কের রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা করতে সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সরকারি উন্নয়নমূলক কাজ ও সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য বলে জানান জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। জেলার উন্নয়ন নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে তিনি একথা বলেন। আজ দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস। 1908 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাত্র 19 বছর বয়সে ক্ষুদিরাম বসু শহীদ হন। দেশবাসী আজ তাঁর এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। আগরতলাতেও ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে তাঁকে স্মরণ করা হচ্ছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গত রাতের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। আজ রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

জানিয়ে দিচ্ছি আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলামণি জরা। বেলা 12:55 চাষের কথা বিষয় জলপাই চাষ। দুপুর 1:05 শুনবেন পদ্মা পুরাণ বিষয় দেবগণের নিকট বিপুলার বরপ্রাপ্তি। পরিবেশনায় জয়ন্ত দাশগুপ্ত ও সহশিল্পীরা। দুপুর 1:40 লোকগীতি শুনবেন শিখাধরের কণ্ঠে। দুপুর 1:50 আধুনিক গানের শিল্পী মান্না দে। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠ দেবেন বরজলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমিতা দাস। সন্ধ্যে 6:30 শুনবেন কিষাণ বাণী। পরে শুনবেন লোকগীতি শিল্পী শিখাধর। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য। রাত 8:15 সংসদীয় পর্যালোচনা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রেয়সী দাসের কণ্ঠে। রাত 9:15 শুনবেন স্পটলাইট। রাত 9:30 বাংলা নাটক অতিথি রচনা সত্যজিৎ রায় প্রযোজনা জগন্নাথ বসু। রাত 10:10 কর্মখালি বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী আগরতলা। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী আগরতলা। এখন শুনবেন হিন্দি ছবির গান।

লতা মঙ্গেশকর এবং মুকেশের দ্বৈত কণ্ঠে পাত্থার কে সনম ছবির গান শুনলেন। এই ছবিটি আরেকটি গান শুনবেন মুকেশের কণ্ঠে।

হিন্দি ছবির গান শুনছেন। এবারে গানটি শুনবেন থোড়ি সি বেওয়াফাই ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

আশা ভোসলের কণ্ঠে থরিসি বেবাফাই ছবির গান শুনলেন। পরে গানটি শুনবেন দর্দ ছবি থেকে কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ হিন্দি ছবির গান শুনলেন আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা। এবারে আমাদের শ্রোতা বন্ধুদের শোনাবো কিছু দুর্দান্ত বাংলা ছায়াছবির গান। প্রথম গানখানি শুরু করছি অনুসন্ধান ছবি থেকে, লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: আর দ্বিতীয় ছবি থেকে গানখানি শুনলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারে আমরা শুনবো আরাধনা ছবি থেকে পরের গানখানি, শিল্পী লতা মঙ্গেশকর।
1: আচ্ছা তাহলে বলো, মাধবী ফুটেছে ওই
2: কি?
1: আরে আমি বলছি, মাধবী ফুটেছে ওই?
2: হ্যাঁ।
1: তারা সবে উঠেছে ওই?
2: হ্যাঁ।
1: তো আমি কি বলো, তোমার নই?

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা ছায়াছবির গান। আমরা পরপর দুখানি গান শুনলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে। প্রথম গানখানি শুনলাম মন্দিরা ছবি থেকে এবং পরের গানখানি শুনলাম অনুসন্ধান ছবি থেকে। এবার একই শিল্পীর কণ্ঠে আমরা পরের গানখানি শুনব কবিতা ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আমরা পরপর দুখানি গান শুনলাম মান্নাদির কণ্ঠে, দুই পুরুষ এবং চৌরঙ্গি ছবি থেকে। একই শিল্পীর কণ্ঠে আমরা পরের গানে যাব, অ্যান্টনি ফিরঙ্গি ছবি থেকে।

সন্ন্যাসী রাজা ছবি থেকে আমরা গানখানি শুনলাম মান্নাদির কণ্ঠে। একই শিল্পীর কণ্ঠে পরপর আরও দুখানি গান শুনব চিরদিনের এবং বাঘিনী ছবি থেকে।

আপনারা বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছেন বাংলা ছায়া ছবির গান। এবারে আমরা পরের গানখানি শুনব আক্রোশ ছবি থেকে, শিল্পী আশা ভোসলে।

পাপ পুণ্য ছবি থেকে গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এবারে আমরা শেষ গানে যাব। শেষ গানখানি আপনারা শুনবেন আমার তুমি ছবি থেকে, শিল্পী পঙ্কজ উদাস।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনলেন বাংলা ছায়াছবির গান আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশ ভাঙিয়া ঘুরতলা তাবুক চাংজাগো ত্রেনি দিবর চরানি কক পড়ক পান্দা লেলামানি জড়াব পৈলান খনাবায় না টাং বিতি
1: ফাস্ট্রক গবান খেরিনে নাঙ্গ অসারকনো সং হাতি রগো রাংখি বে পায়াউই নবনি সোনা মুই রেইমান অসারকনি বিশিঙ্গ কেঞ্জুয়ানে সার এবা বার্মি কম্পোস্ট সার ব কাইসা ও কেঞ্জুয়ানে সার সোনাম না থাং কাহিংকে পুল্লান সং কেঞ্জুয়ানো সারি নাহানা নাংনাই ফিয়াবা মতো নারক দি যত কেঞ্জুয়ানে অসার সোনামই মানিয়া অসার সোনাম না হিংকে কেঞ্জুয়ান জাত ন সারি নাহানা নাংনাই আবরকনি বিশিঙ্গ তঙ্গ ইসেমিয়া ফেতিদা অব অংখা ইউরোপনি জাত ইড্রিলাস ইউজিনি অব দক্ষিণ আফ্রিকানি জাত আবনু কারিব পেরু মিক্স এক্স ফাদেতা সিনুই ও ভারতনি জাত তঙ্গ আবরগ্নি রেউনি অসার মা সানাম থাই অসার সানাম না থাঙ্কি পুল্লান পাকানি কাইসা তেঙ্কি সানাম না নাংনে ও তেঙ্কিনি তোর মারে ইংনা নাংনে এক মিটার থুক মারে ইংনা নাংনে সতুরনি সিনি 90 সেন্টিমিটার তাই লক মারে ইংনে নাংনে 2 মিটার সাতুন তাই ওয়াতে কাতিরুনা বাগে তেঙ্কিনু নুখুং রেউ তনে নাংনে তৈব থাকে টংমায়ানি বাগে তেঙ্কিনে কিনানি তলা ফাসিঙ্গ কাইসা ওয়াশুং এবার পাইপ সেনামই তনে দিই ও ওয়াশুংনি কচকমা তৈ বাই কবনে সয়বাগ তৈ ধালগৈ মুখি তুমি বেলাই রগ স্প্রে খাইকে বেলাই হামো তেঙ্ক সার সোনাম না থাঙ্কা হাঁকে সেকাং জাবরা বগ্রা কষকন চিকন চিকন খে তানুই গরংসা জাগাও সিনি সিমি চি সার জরা তনুই ওয়াইনি ওয়াইঠাম ফিলফিলি মুসকি বুতই সারে রেদি আবু নিসলাই ও জাবরা বগ্রা কষক রগ্ন হাকর কম্পোস সার সোনামুই মাস কাইসা সুখ সগ্রই তনিকে বেলাইন হামকুগ তেঙ্কিনি তলানি এঞ্চি কাইসা নিসিমি কাইনি হা এবাখে হাচিংচা তন্মান নরে আবনি জাগাও মুসকি কষক সারুই রিনা নাংনাই আবনু উল অ জাবরা বগ্রা কষক তাই মুসকি কষকনে সাকা সাকা খলাই তেঙ্কিন 60 সেন্টিমিটার জরা সপুংনা নাংনাই তেঙ্কিও তনি যাক অ সারন হিনিমান কেঞ্জুয়া কষকনে সার এবাখে বার্মি বেদ আবনু ইয়াগুলোকে অ বার্মি বেদ এবাখে অ কেঞ্জুয়া জাবরা কষকনে সাকাও বাসি যাক কেঞ্জুয়ান ফিয়েগুড়ি দি ফিয়ক মানে কিসা ওলন ও কেঞ্জুয়া কষকগ জাবরা কষকনি বিশিঙ্গ হাবৈ থাংমানি নোগান ও জাবরা কষকনি সাকাও হাতিও ওয়াইনি এবা ওয়াইথাং নাংখাকে আবনি গবং তৈ খরৈ রিনা নাংনাই যশুক জোড়া ও জাবরা ও মশমৈ নাইখে ইয়াগ তৈ শিয়াসার তৈ রিমা ওল তেঙ্কিনি সাকাও

na di tu ma sa na ta bo ya su na ta ka mu na di bu mu na di ya su na

ଆମେ ପୁରା ଜାତି ତାରର ନର ଆମ ନାତି ଆମ ନାତି ଭାଇ।

아슬아슬해 끝하니 야부 순하니 다시 가만 보자는

চাইনক সুবরাই সানি বিটিন তুই কাকা কুসুম ইউনিও কাকা বাইচা বাবু বারা ওরা আম বারা ওরা লেগে সানি আবল সুনানি তোসে গেল তোসা রাত্রি গ কুসুলে মাকো গে খতম তুমি কাকা কুসুব তোসা রাথা কাক বাবু চাজক বাকে বাবু ওরা ওরা আম বারা ওরা নাই নেই কুসুল বাতি পাইয়া পাং চল কাকা কুসুন বাতি খাইমা নগ খাওয়াইলে মুদ্রা তামনি মাখা ব্রসা কাটি নানি পগলা বাদু কু ককা পশিংলাব ককা গুটুগলাব ককা দক্ষিংলাব ককা না সুখা নখা নাইসাবি নখাব ককা বসলে নাই খেলায় হাবব কখক রাহু কাটি না বাগে দশ কাটি না বাগই ও বাবু সরা মারা আম সরা ওরা বাবু সাজা বৈছে ও কাকা কুসুন অসাই হিমানি কব কু লাভ লাগুলি অসাই শিয়ানো শুনই নাই দে চলে কতানি আব সুমানে মামি কচু আইজাই কচুলে হমজাই কন খাবি দামরা তুই খাতা বাই কলম তুই কচুলে বতি তিন তানি রাপড়ায় বত রাপড়ায় বসাই ক আসো গই বতম ন খুলুম রেখা জগলে খিনি জগন লিবই নখর নখর ওই বতম ন খুলুম লিব সবাই সামনে বিতে।

가 죽어 다시 고모두산노 가야 나 다시 고모두산야

买了十缸一大半长城了，也买长城不过满铺路。我也买了八步的高空了，也可以买长城不过满铺路，买长城没得长城。

বলে তোমাকে কি বলতানছি, বলে তোমাকে নি বলতান কাছে, বলো বলছো মানু মাইরং তোমাকে নি মাইরং কাছে, বামতে সুপমি মানু না মায়া জানো আমলে লকিটি তংছিনি ছিনি নকুং সুংনার আনি দো দাশ কামদ জানো থাপানি আমি থাপা আমর অমায়লা লকিটি থংর তংই থংর মুসাঙ্গই তংকুন দো গেরেং লে গেরেং সি মায়বা তংতো অন ফংলে নসকাং লাই চুই সাতরাই সংলাই মায়া কই লকি গেলো নানে বত না করে কমা দাস।

বিচিন কুসলে থারুমা কে কুসু থারুমাই কই কেন মুর দাঁড়িব বগই আগু হুয়াচু নানি কে দে বাজাবাই কলে হাতি থামুনি মুয়ু বফ করিনি মুয়ু তুবমা ইগর সঙ্গানি নাংনাই বনক কিদিন বাড়িয়া জুন বিটি করবো চাইয়া

বাকলে বাকলা ইয়াকুম হাতি বাকলা তাকুম তলা পেঁয়াজর সাক ভরিছু বাহাই মানে ঘে বুকু বাকা মোবজা সকুই নে প্রতম গ্রাঁচি বাহাই খাওয়া করি যা নিনে

妈妈来给了你们弄什么嘛？我们一上啊，上去你上去，拜拜去。该去干了，去东了，该把把子摘了。啊，大棒木啦，那棒子。

Zabadiya mai le mai pang yal lo koi ma chang go ma za duli voi yang ni damara to ji khono ba ken yo mura yak ba chabi di saloga pikuri voi habale kolam ti busani mukda bocho phengui tangai phemani khabo khabo za chabo chabo za wanana kuri bulle torele bocho chu hokulai lang ba gula mai re ba songnai na kidi bariya jungno nai de আগুলে হুয়াজু পাইজাক আগুলে হুহংনা নাংনাই আগ্রু মথাঙ্গা পোচ হবাইজাক পোচ তার গুং হনানি নাংনাই পোচ তার গুং হবুই পাইজাছে মাগন কত তাঙ্গ মাগন কত তাঙ্গই পাইছে ফাগুন সাকরা কায়ো তঙ্ক বাবুনি বিটি ফাগুনে সাকরা নাই পাই পাইছেলে চৈত হুকত সগ চৈতল হুকত সগই নারেখা বৈশাখ মাই কাইনা নাংনাই মাইমুন কাইনাই বাদিয়া মাইনা বন্ধা কাইনাই মাইকেরা বন্ধা হুনাই খরিলে বলাই মকরা হুজিং মাগাই বাদ মাই মাজু নানে মাইকেরা কাইনা নাংনাই কে কিদিন বাড়িয়া জন খাবো খাবো যা সাবো সাবো যা চতলে কত সবই না বৈশাখ মাই কাইনা নাংনাই।

খাবছ কুমো হিংক কব কবস কুবুই গাব পরলে বছস হুখমাই পানলে মার বংশ অমায়ালে বাবু সংকং কিনি চিনি নুখুম চিনার নাইন গাছ গা।

চাষের কথা আজকের প্রসঙ্গ, জলপাই চাষ। আমাদের দেশে জীবিকা নির্বাহের এক প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ। আধুনিকতার যুগে এখনও কৃষকেরা কৃষির উপরই নির্ভরশীল হয়ে আছে। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়। এই যেমন শীতকাল, আর শীতকাল জুড়ে যে ফল বেশি দেখতে পাওয়া যায় এবং কাঁচা পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়, সেটা হচ্ছে জলপাই। জলপাইয়ের বহুমুখী ব্যবহার দেখা গেলেও আচার, চাটনি, জ্যাম, জেলি ইত্যাদি বেশি দেখা যায়। পাকা ফলে 40% পর্যন্ত তেল থাকে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এটি একটি চিরসবুজ মাঝারি গাছ যা 15 থেকে 20 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা মূলত সরল, লম্বাটে, উপবৃত্তাকার, উপরিভাগ মসৃণ ও উজ্জ্বল, পত্রফলক অগ্রভাগে সূচালো এবং গোড়ার দিকে গোলাকার। সাদা রঙের ছোট ছোট ফুল দেখতে পাওয়া যায়। ফল সবুজ ডিম্বাকার এবং লম্বায় 3 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পাকা ফল তৈলাক্ত শ্বাসযুক্ত হয়ে থাকে। যদিও জলপাই ভূমধ্যসাগরীয় আবহাওয়ার ফল, কিন্তু উষ্ণ আবহাওয়াতেও ভালো ফলন দেয়। জলপাই মূলত দুই প্রকার, আরবীয় জলপাই যা জয়তুনু নামে পরিচিত এবং এই জাত মরুভূমির দেশে বেশি দেখা যায় এবং তেল তৈরিতে ব্যবহৃত হয়, আর ভারতীয় জাত বা ইন্ডিয়ান অলিভ যা আমাদের উপমহাদেশীয় দেশগুলিতে বেশি দেখা যায় এবং আচার, চাটনি বা ফল হিসেবে বেশি খাওয়া হয়। জলপাই জমা জল একদম সহ্য করতে পারে না, তাই বন্যার জল যাতে না জমে এমন উঁচু বা মাঝারি জমি নির্বাচন করতে হবে। এছাড়াও জল নিকাশি ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে হবে। চারা লাগানোর আগে আগাছা ভালোভাবে পরিষ্কার করে হালকা চাষ দিয়ে দিতে হবে। আর জলপাইয়ের চারা লাগানোর সবথেকে ভালো সময় হচ্ছে মে থেকে অক্টোবর মাস। তবে জমিতে জলসেচের সুবিধা থাকলে বছরের যে কোনো সময় চারা রোপণ করা যায়। জলপাই খুব সহজেই বীজের দ্বারা চারা তৈরি করা যায়। তবে বীজের আবরণ অনেক শক্ত, তাই বপনের আগে বীজের সুপ্তাবস্থা ভাঙানো দরকার। আর বীজ লাগানোর আগে 24 থেকে 30 ঘন্টা পর্যন্ত জলে ভিজিয়ে রাখা উচিত। এছাড়াও বিভিন্ন প্রকার কলম পদ্ধতিতে চারা তৈরি করা যায়। চোখ কলম, গুটি কলম ও শাখা কলম বিশেষভাবে উল্লেখযোগ্য। চারা রোপণের আগে গর্ত তৈরি করে নিতে হবে। মোটামুটি 8 থেকে 10 সেন্টিমিটার দূরে দূরে গর্ত খুঁড়তে হবে। গর্ত করার সময় উপরের অর্ধেক মাটি একদিকে ও নিজের অর্ধেক মাটি বিপরীত দিকে রাখতে হবে। এরপর গর্ত খোলা অবস্থায় রেখে 10 থেকে 15 দিন ভালোভাবে রোদ হাইয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার জীবাণু না থাকে। গর্ত ভরাট করার 7 দিন আগে গর্ত প্রতি 10 থেকে 15 কেজি গোবর সার, 250 থেকে 300 গ্রাম পটাশ, 300 থেকে 400 গ্রাম ASP, 200 গ্রাম জিপসাম এবং 50 গ্রাম দস্তা সার মাটির সাথে ভালো করে মেশাতে হবে। এরপর উপরের ভাগের মাটি প্রথমে এবং নিচের ভাগের মাটি শেষে গর্ত ভরাট করতে হবে। মাটির রস কম থাকলে সেচের ব্যবস্থা করা উচিত এবং লক্ষ্য রাখতে হবে যাতে চারার গোড়া কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় এবং গাছ সোজা থাকে। চারা রোপণের পর কয়েকদিন পরপর জল দিতে হবে এবং তারপর 1-2 দিন পরপর জল দেওয়ার ব্যবস্থা রাখলেই চলবে। চাষের কথা শুনলেন, আজকের প্রসঙ্গ ছিল জলপাই চাষ।

0: আগো
1: কি গো
0: বিপুলা সহিত দেশে
1: দেশে
0: চলে লক্ষ্মী দর বিদায় হইতে গেল
1: গেল
0: দেবের গুচর
1: গুচর
0: বিষ্ণুপদ লক্ষ্মী
1: দর
0: করিল বন্দন
1: বন্দন
0: অক্ষয় অমর বর
1: বর
0: দিলা নারায়ণ
1: নারায়ণ
0: আগো
1: কি গো
0: যে লক্ষ্মী দর বন্দে
1: বন্দে
0: চরণ ব্রহ্মার
1: ব্রহ্মার
0: আমার বরেতে মৃত্যু
1: মৃত্যু
0: না হইবে তোমার
1: তোমার
0: আগো
1: কি গো
0: শিবপদ লক্ষ্মীন্দর
1: লক্ষ্মীন্দর
0: দিলে ক শিরে
1: শিরে
0: পঞ্চমুখে বরতারে
1: তারে
0: দিলে মহেশ্বরে
1: মহেশ্বরে
0: আগো
1: কি গো
0: সূর্যের চরণ তবে
1: তবে
0: বন্দে লক্ষ্মীন্দর সূর্য বলে হোক তব
1: তব
0: দিব্য কলেবর
1: কলেবর
0: চতুর্দশ জমা পদ করিল বন্দন

0: হরি হরি বল হরি, জয় জয় মা মনসা দেবী প্রীতে, হরি হরি বল মন, হরি হরি বল বল হরি, জয় জয় মা মনসা দেবী প্রীতে।
1: পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন দেবগণের নিকট বিপুল আর বর প্রাপ্ত।

মুক্তি। পরিবেশনায় ছিলেন জয়ন্ত দাশগুপ্ত এবং সহশিল্পী বৃন্দ আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণ পরেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা চলাকালীন পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। পশ্চিমবঙ্গে এসআইআর আপিল ট্রাইব্যুনালের জন্য কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতীয় আবহাওয়া দপ্তর রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। আসে বিস্তারিত খবরে, নিট ইস্যুতে শিক্ষার্থীদের উপর পুলিশি দমনপীড়নের বিরুদ্ধে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত আজ মুলতবি করে দিতে হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যন্তরমন্ত্রে পড়ুয়াদের উপর পুলিশি দমনপীড়নের বিষয়ে বিবৃতি দিতে প্রস্তুত। তিনি বিরোধী সদস্যদের সভা নির্বিঘ্নে চলতে দেওয়ার আর্জি জানান।
1: সরকার তরফ সে বহুত সাফ শব্দ মে লোকসভা মে বয়ান দিয়া হ্যায়, রাহুল গান্ধী জি कई दिनों से गृहमंत्री अमित शाह का जवाब मांग रहे हैं और सदन में स्टेटमेंट देना चाहिए, ये बार बार कह रहे हैं। अब जब सरकार तैयार है, गृहमंत्री जी डिटेल पूरे घटनाओं का बहुत डिटेल में जवाब देने के तैयार है, फिर राहुल गांधी जी भाग रहे हैं। मैंने इसलिए सदन में कहा कि भागना नहीं है, डरना नहीं है।
0: সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব শুরু করার উদ্যোগ নেন, তবে সে সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি করেন বিরোধী সদস্যরা। শ্রী বিড়লা জানান, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকালই স্পষ্ট করেছেন যে শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জবাব দিতে প্রস্তুত। তিনি লোকসভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান। বারংবার সভার কাজে বিঘ্ন ঘটায় অধ্যক্ষ উদ্বেগ প্রকাশ করেন এবং হট্টগোল জারি থাকায় সংসদের অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দিতে হয়। একই ইস্যুতে রাজ্যসভার অধিবেশনও দুপুর দুটো পর্যন্ত মুলতবি করে দিতে হয়েছে। দুপুর ১২টায় প্রথম মুলতবির পর উচ্চকক্ষের অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধী দলের হইচইয়ের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন প্রশ্নোত্তর পর্ব শুরু করেন, কিন্তু বিরোধীদের ধারাবাহিক স্লোগানের কারণে তা পরিচালনা করা সম্ভব হয়নি। এই পরিস্থিতির মধ্যে চেয়ারম্যান শেষ পর্যন্ত দুপুর দুটো পর্যন্ত সভা মুলতবি করে দিতে বাধ্য হন। দেশের বর্ষা পরিস্থিতি এবং তার উপর এল নিনোর সম্ভাব্য প্রভাবের উপর সরকার নিরন্তর নজর রেখে চলেছে বলে কেন্দ্রীয় কৃষি ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর আজ লোকসভায় জানিয়েছেন। এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, আবহাওয়া দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে ১৫টি রাজ্যে ৩৪২টি জেলায় জরুরি কৃষি পরিকল্পনা হালনাগাদ করা হয়েছে। এইসব জেলায় স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির আশঙ্কা, এল নিনো ঝুঁকি সামলাতে নির্দিষ্ট কৃষি পদ্ধতি অবলম্বনের জন্য বলা হয়েছে। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক বৈঠক মঙ্গল মিলন আজ নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন এবং এনডিএ এর অন্য নেতৃবৃন্দ তিরঙ্গা পতাকা নিয়ে দেশ ও মাতৃকাকে সম্মান জানান। এবার হর ঘর তিরঙ্গার খবর।

80তম স্বাধীনতা দিবসের প্রাককালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে আজ পাঞ্জাবের বিভিন্ন স্থানে তিরঙ্গা যাত্রা বের হয়। পাঞ্জাবের বিজেপি সভাপতি কেওয়াল সিং ধিলো রোপার জেলায় এই যাত্রার নেতৃত্ব দেন। চণ্ডীগড় প্রশাসনের পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা ও বন্দে মাতরম এর 150 বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় উৎসাহ উদ্দীপনার সঙ্গে হর ঘর তিরঙ্গা অভিযান উদযাপিত হবে। বারাণসীতে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় 800 মহিলা হর ঘর তিরঙ্গা অভিযানে সক্রিয় ভূমিকা পালন করছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, বিধানসভার অধ্যক্ষ বিজেন্দর গুপ্তা ও বিধায়করা

0: আজ দিল্লি বিধানসভা চত্বরে হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হন। মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বি আর আম্বেদকরের মূর্তির সামনে গিয়ে তা শেষ হয়। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে স্তোত্র গাওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছরের মতো এবারেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
1: This is the first time we are doing it with that sequence. The sequence is that he arrives on the rampart, then the national song is played and everybody keeps standing. Thereafter, he unfurls the flag and the national anthem. Yes, I mean, the guidelines indicate that for national functions it will be the norm. Yes.
0: জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষায় অনিয়মে সিবিআই তদন্তের দাবিতে বিধানসভা ঘেরাও অভিযানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উপর পুলিশি দমনপীড়ন এবং লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড জুড়ে বন্ধের ডাক দিয়েছে। এদিকে ঝাড়খণ্ড সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাঁচি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 9 দিন ধরে অনশন করছেন তিনি। তার রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে গেছে। আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা অভিযান চলাকালীন গতকাল পুলিশের লাঠিচার্জে ওই নেতা আহত হন বলে দাবি করা হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জ এর বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি আকাশবাণী সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলির প্রচার তরঙ্গে এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইএন নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে এসআইআর এর অ্যাপিল ট্রাইব্যুনালের জন্য কোন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর দায়ের করা মামলায় এখনও পর্যন্ত ট্রাইব্যুনালে কতজনের আপিলের নিষ্পত্তি হয়েছে সেই তথ্য আদালতের নির্বাচন কমিশনকে জানাতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগজি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ। আগামী 25 আগস্ট হবে ফের শুনানি। শ্রী চৌধুরীর অভিযোগ ছিল এখনও পর্যন্ত 1% আপিলেরও নিষ্পত্তি হয়নি। পাশাপাশি তিনি মালদা ও মুর্শিদাবাদের জন্য অতিরিক্ত বেঞ্চ গঠনের আবেদন জানিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন বা অভিবাসনের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য শীঘ্রই অনলাইন আবেদন বাধ্যতামূলক করতে চলেছে। এর মধ্যে রয়েছে গ্রিন কার্ড, নাগরিকত্ব ও আশ্রয়ের মতো বিভিন্ন সুবিধে। মার্কিন নাগরিকত্ব অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস এর পক্ষ থেকে প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এর উদ্দেশ্য হল খরচ কমানো এবং কার্যকারিতা বৃদ্ধি। আরএসএস প্রধান মোহন ভাগবত আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারত মার্কিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। চলতি মাসের শেষে আমেরিকা যাবেন তিনি। আমেরিকান হিন্দুজ ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ অ্যাহেড এর আয়োজনে 29 আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারের গার্ডেনে ইউনিভার্সাল ওয়াননেস সেলিব্রেশন শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসটি আজ পশ্চিমবঙ্গ জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী কলকাতা হাইকোর্টের কাছে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। নবান্ন ও বিধানসভা ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান অনুষ্ঠানে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার আজ খারাপ আবহাওয়ার কারণে কোলাঘাটে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে মুখ্যমন্ত্রী সড়ক পথে কেশপুর রওনা হন। মহবনি গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ ক্ষুদিরামের আত্মবলিদান দিবসে তাকে শ্রদ্ধা জানানো হয়। ভারতীয় আবহাওয়া দপ্তর রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া আগামী 2 দিন গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, ছত্তিশগড়, অন্ধ্র উপকূল, পূর্ব মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা এবং পশ্চিম রাজস্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা। দেশের উত্তর পূর্বাঞ্চলেও একই রকম আবহাওয়া থাকবে। অন্যদিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 2-3 দিন বিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস। চলতি মাসের 16 তারিখ পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি ও বিহারে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি হতে পারে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যন্ত্রমন্ত্রে পড়ুয়াদের উপর পুলিশি দমনপীড়নের বিষয়ে

0: বিবৃতিতে প্রস্তুত। বিরোধী সদস্যদের তিনি সভা নির্বিঘ্নে চলতে দেওয়ার আর্জি জানান। নিটকাণ্ডে শিক্ষার্থীদের উপর পুলিশের নির্যাতন ও অন্যান্য ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশনে দুপুর দুটো পর্যন্ত মুলতবি। আন্দোলনরত পড়ুয়াদের বিধানসভা চলাকালীন পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা, এবারে আমাদের শ্রোতা বন্ধুদের শোনাব কিছু লোকগীতি শিল্পী শিখা ধরের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন লোকগীতি, শিল্পী ছিলেন শিখা ধর, তবলায় ছিলেন জয়ন্ত রঞ্জন ধর, দোতারায় বিমল দাস এবং বাঁশি বাদনে ছিলেন স্বপন ভৌমিক।

এতক্ষণ আধুনিক জ্ঞান শুনলেন শিল্পী ছিলেন মান্না দে, আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

আকাশবাণী আগরতলা। এবারে আবহাওয়ার খবরাখবর। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী আজকের আকাশ সাধারণত মেঘাচ্ছন্নই থাকছে। রাজ্যের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং 24.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 58%।

শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠ দেবেন বড়জলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুমিতা দাস। সন্ধ্যে 6:30 শুনবেন কিষাণ বাণী, পরে শুনবেন লোকগীতি শিল্পী শিখাধর। সন্ধ্যা 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য, রাত 8:15 সংসদীয় পর্যালোচনা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শ্রেয়সী দাসের কণ্ঠে, রাত 9:15 শুনবেন অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 বাংলা নাটক অতিথি, রচনা সত্যজিৎ রায়, প্রযোজনা জগন্নাথ বসু, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দিলাম আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:32 আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে বিকেল 5:00।

গানটি শুনলেন কুমার শানু এবং চিত্রার দ্বৈত কণ্ঠে বিরাসত ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন ওয়াসুদ ছায়াছবি থেকে, কবিতা কৃষ্ণমূর্তি এবং উদিত নারায়ণের।

গানটি শুনলেন হিমালয় পুত্র ছায়াছবি থেকে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে নেওয়া। এবারের গানটি শুনুন আরজু ছায়াছবি থেকে কুমার শানু, অলকা ইয়াগনিক এবং সহশিল্পীদের কণ্ঠে।

দ্যাট কোট ইন ইউর বেডরুম, ওই কোটটা তোমার শোবার ঘরে রেখে এসো। তো মিসেস শ এই কথাগুলো তার মেয়ে মেরিকে বলছে। দিস রুম ইজেন্ট দ্য প্লেস ফর কোট, এই ঘর কোট রাখার জায়গা নয়। মিসেস হার্ডিং অ্যান্ড মিসেস লি উইল সুন বি হিয়ার অ্যান্ড দ্যাট ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট, মিসেস হার্ডিং আর মিসেস লি শীঘ্রই এসে পড়বেন আর তারা এটা দেখতে চাইবেন না। ম্যারি ইউ আর অলওয়েজ টেলিং মি টু পুট থিংস অ্যাওয়ে, তুমি সবসময় আমাকে জিনিসপত্র গুছিয়ে রাখতে বলো। মিসেস শো ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমি বলি। ইউ লিভ ইউর ক্লোথস অল ওভার দ্য হাউস, তুমি তোমার জামা কাপড় সারা বাড়িতে ফেলে রাখো। ম্যারি আই এম নট এ চাইল্ড, আমি বাচ্চা নই। মিসেস শো নো ইউ আর নট, সো প্লিজ কিপ ইউর ক্লোথস ইন ইউর ওন রুম, না তুমি নো, তাই দয়া করে তোমার জামা কাপড় তোমার নিজের ঘরে রাখো। ম্যারি ওয়াই আর দোজ টু ওমেন কামিং হেয়ার, ওই দুজন মহিলা এখানে কেন আসছেন? হোস মিসেস হার্ডিং, কে মিসেস হার্ডিং? মিসেস শ শি ইজ দ্য ওয়াইফ অফ এ ওয়েলদি ম্যান মিস্টার হার্ডিং, উনি একজন ধনী ব্যক্তি মিস্টার হার্ডিং এর স্ত্রী। হি হ্যাজ জাস্ট বট এ বিগ হাউস ইন ল্যান্ডফিল্ড, তারা ল্যান্ডফিল্ডে একটা বড় বাড়ি কিনেছেন। দে লিভড ইন লন্ডন বিফোর, তারা আগে লন্ডনে থাকতেন। শি ইজ কামিং টু হ্যাভ এ টক, উনি কথা বলতে আসছেন। আই ম্যাট হার ইন এ শপ অ্যান্ড আস্কড হার টু কাম, তার সঙ্গে একটা দোকানে দেখা হয়েছিল আমার, আমি তাকে আসতে বলেছিলাম। ম্যারি ও আই হ্যাভ সিন হার চিলড্রেন, দে অফেন কাম অ্যালং দ্য রোড, তো ও আমি তো তার বাচ্চাদেরকে দেখেছি। ম্যারি বলছে তারা তো প্রায়ই রাস্তার পাশ দিয়ে যায়। হোজ মিসেস লি, মিসেস লি কে? মিসেস শ শি ইজ মিস্টার হার্ডিং সিস্টার, উনি মিস্টার হার্ডিং এর বোন। শি হ্যাজ বিন স্টেইং উইথ দ্যাম ফর এ ওয়াইল, উনি কিছুদিন ধরে তাদের সঙ্গে থাকছেন। ম্যারি হোয়াট আর ইউ গোয়িং টু টক অ্যাবাউট, তোমরা কী নিয়ে কথা বলবে? মিসেস শ আই ডোন্ট নো, আমি জানি না। অল কাইন্ডস অফ থিংস, নানা রকম বিষয় নিয়ে। ওয়ান ডে ইউ উইল হ্যাভ টু গো টু সাম অফ দিস হাউস ইউর সেলফ অ্যান্ড টক টু দ্য পিপল হিয়ার, একদিন তোমাকে নিজেই এরকম কিছু বাড়িতে যেতে হবে এবং সেখানকার লোকেদের সাথে কথা বলতে হবে। ম্যারি আই ক্যান টক নাও, আমি তো এখন কথা বলতে পারি। আই হ্যাভ বিন এবল টু টক ফর এ লং টাইম, আমি অনেক দিন ধরে কথা বলতে পারি। মিসেস শো ইয়াস দ্যাটস ট্রু, হ্যাঁ সেটা ঠিক। ইউ অলওয়েজ টক টু মাচ, তুমি সবসময় খুব বেশি কথা বলো। বাট ডাজ এনি ওয়ান ওয়ান্ট টু হিয়ার দ্য থিংস দ্যাট ইউ সে, কিন্তু তুমি যা বলো তা শুনতে কেউ কি চায়? ম্যারি আই ক্যান টক ভেরি ওয়েল হোয়েন আই লাইক, আমি যখন চাই খুব ভালো করে কথা বলতে পারি। আই উইল স্টে উইথ ইউ টুডে অ্যান্ড টক টু দেম ওয়েন দে কাম, আজ আমি তোমার সঙ্গে থাকবো, ম্যারি বলছে তার মাকে, এবং তারা এলে তাদের সঙ্গে আমি কথা বলবো। মিসেস শ তো মেরির মা মিসেস শ কি বলল? ও আই ডোন্ট থিঙ্ক সো, ইউ ক্যান গো আউট ফর এ ওয়ার্ক, ও আমার তো তা মনে হয় না, তুমি বরং একটু হেঁটে আসো। ইট উইল বি বেটার ইফ ইউ ডু দ্যাট, তুমি সেটা করলে বরঞ্চ ভালো হবে। ম্যারি ওয়াই, কেন? মিসেস শ বললেন ইফ ইউ স্টে উইথ মি ইউ মে নট সে দ্য রাইট থিং, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে তুমি হয়তো ঠিক কথা নাও বলতে পারো। তারপর ম্যারি কি বললো দেখো? ম্যারি আই নো দ্য রাইট থিংস টু সে, গুড আফটারনুন, হাউ আর ইউ অ্যান্ড থিংস লাইক দ্যাট, আমি তো ঠিক কথাগুলো জানি, শুভ অপরাহ্ন, কেমন আছেন এবং এইরকম আরও কিছু। আই ক্যান ডু ইট ভেরি ওয়েল, আমি খুব ভালোভাবে এটা করতে পারবো। আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাচ্ছি এনি ওয়ান ক্যান টক, যে কেউ কথা বলতে পারে। তো তার উত্তরে মিসেস শ বললেন ইউ মে স্টে ইফ ইউ লাইক, তুমি চাইলে থাকতে পারো, বাট টেক কেয়ার, কিন্তু সাবধানে। আই ওয়ান্ট টু নো মিসেস হার্ডিং ওয়েল, আমি মিসেস হার্ডিংকে ভালোভাবে জানতে চাই। আই ওয়ান্ট হার টু আস্ক মি টু গো টু দেয়ার হাউস, আমি চাই তিনি আমাদের তাদের বাড়িতে যাওয়ার জন্য বলুন। দেয়ার ইজন্ট মাস্ট টু টু ডু দেয়ার ইন ল্যান্ডফিল্ড অ্যান্ড আই ওয়ান্ট টু নো সাম মোর পিপল, ল্যান্ডফিল্ডে করার মতো তো বেশি কিছু নেই আর আমি আরও কিছু লোককে জানতে চাই। আই ওয়ান্ট সাম মোর ফ্রেন্ডস হিয়ার, মিসেস শ বলছেন যে উনি আরও কিছু বন্ধু চান। সো টেক কেয়ার ওয়েন ইউ সে এনিথিং, তো ম্যারিকে বলছে যে তুমি যা কিছু বলবে সাবধানে বলবে। ম্যারি বলল টেল মি হোয়াট টু সে, আমাকে বলো কি বলতে হবে। মিসেস শ উত্তরে বলল আই কান্ট

tell you everything. But you will always be right if you are kind to people. আমি তোমাকে সব কিছু বলতে পারবো না, তবে তুমি সবসময় ঠিক হবে যদি তুমি তোমাদের সকল লোকদের প্রতি সদয় হও। সে থিংস দ্যাট উইল প্লিজ দ্যাম, এমন কথা বলো যা তাদেরকে খুশি করবে। দেন দে উইল লাইক ইউ, তখন ওরা তোমাকে পছন্দ করবে। লাভ অ্যালট অ্যান্ড ট্রাই টু মেক দ্যাম লাভ টু, অনেক হাসো এবং তাদেরকেও হাসানোর চেষ্টা করো। অ্যান্ড ইফ এভরি ওয়ান স্টপ টকিং সে সামথিং টু টেক দ্যাম টক অ্যাগেইন, আর যদি সবাই কথা বলা বন্ধ করে দেয় তাহলে এমন কিছু বলবে যাতে সবাই আবার কথা বলতে শুরু করে। দে ডোন্ট ওয়ান্ট টু সিট হিয়ার অ্যান্ড লুক অ্যাট দ্য ফ্লোর উইদাউট স্পিকিং, থিঙ্ক অফ সামথিং টু সে, তারা এখানে বসে যখন ম্যাচের দিকে তাকিয়ে থাকতে চায় না কিছু বলার মতো ভেবে বের করো। ম্যারি, আই ক্যান ডু দ্যাট, আমি সেটা করতে পারি। দেয়ার্স অলওয়েজ সামথিং টু সে, বলার মতো সবসময় কিছু না কিছু থাকি। মাস্ট আই ডু এনিথিং এলস, আমাকে কি আর কিছু করতে হবে, ম্যারি বলল। তো মিসেস শো তার উত্তরে বললেন, ওয়েন দে আর রেডি টু লিভ ডোন্ট জাম্প আউট অফ ইউর চেয়ার অ্যান্ড লুক গ্ল্যাডলি অ্যাট দ্য ডোর। তো ম্যারি সব বললেন ম্যারিকে, যখন গ্যাসটা চলে যেতে প্রস্তুত হবে তখন তুমি লাভ দিয়ে চেয়ার ছেড়ে দরজার দিকে আনন্দে তাকাবে না। ইউ মাস্ট লুক সরি ওয়েন দে ওয়ান্ট টু লিভ, যখন তারা যেতে চাইবে তখন তোমাকে দুঃখিত সেটা সেরকম দেখাতে হবে। তো ম্যারি বলল, হোয়াট শ্যাল আই ডু ওয়েন দে ওয়ান্ট টু গো, যখন তারা যেতে চাইবে তখন আমি কী করবো। মিসেস শো উত্তরে বললেন, আস্ক দ্যাম টু স্টে এ লিটল ওয়াইল লঙ্গার, তাদের কিছুক্ষণ আরও থাকার জন্য অনুরোধ করবে। জাস্ট সে মাস্ট ইউ গো, কান্ট ইউ স্টে অর সামথিং লাইক দ্যাট, শুধু বলবে আপনাদেরকে যেতেই হবে, আপনারা কি থাকতে পারবেন না, অথবা এইরকম কিছু। ইউ লাইক দ্যাম অ্যান্ড ইউ ওয়ান্ট দ্যাম টু স্টে অ্যান্ড ইউ মাস্ট লেট দ্যাম আন্ডারস্ট্যান্ড দ্যাট, তুমি তাদের পছন্দ করো এবং তুমি চাও তারা থাকুক, তোমাকে সেটা তাদের বুঝিয়ে দিতে হবে। ম্যারি বলল, দ্যাটস নট ভেরি হার্ড ইজ ইট, এটা তো খুব কঠিন কাজ নয় তাই না। আই উইল রিমেম্বার দ্যাট, আমার মনে থাকবে। মাস্ট ইউ গো কান্ট ইউ স্টে, মাস্ট ইউ গো কান্ট ইউ স্টে। ও ম্যারি বারবার বলছে একটাই কথা, যে আপনাদেরকে যেতেই হবে, আপনারা কি থাকতে পারবেন না, আপনাদেরকে যেতেই হবে, আপনারা কি থাকতে পারবেন না, এরকম বলে প্র্যাকটিস করছে ও গেস্টের কি বলবে। তো মিসেস শো বললেন, দ্যাটস রাইট, ঠিক বলেছ। নাও টেক ইউর কোট টু ইউর রুম অ্যান্ড চেঞ্জ ইন টু এ ক্লিন ড্রেস, তো এখন তোমার কোটটা তোমার ঘরে নিয়ে যাও এবং একটা পরিষ্কার জামা পরে এসো। ইউ মাস্ট লুক নাইস ওয়েন দে কাম, যখন তারা আসবে তখন তোমাকে দেখতে যেন ভালো লাগে। অ্যান্ড ইফ এভরি ওয়ান স্টপ স্টকিং সে সামথিং কাইন্ড টু মেক দ্যাম টক অ্যাগেন অ্যান্ড ডোন্ট সে এনিথিং দ্যাট উইল মেক দ্যাম অ্যাংরি। তো মিসেস শো ম্যারিকে বলে দিচ্ছেন যে যদি সবাই কথা বলা বন্ধ করে দেয় তাহলে তাদের আবার কথা বলার জন্য দয়াপূর্ণ কিছু, কাইন্ডফুল কিছু কথা বলবে, আর এমন কিছু বলবে না যাতে তারা রাগ করেন। তো ম্যারি বললেন, আই উইল রিমেম্বার, আমার মনে থাকবে। আই হ্যাভ ওফেন ডান হার্ডার থিংস দ্যান দিস, আমি তো এর চেয়ে কঠিন কাজও অনেকবার করেছি। তো এটা ফার্স্ট সিন গেল, এখন হলো সেকেন্ড সিন। তো সেকেন্ড সিনে দেখা গেল যে গেস্টরা এসে পড়েছেন মিসেস শোর বাড়িতে। তো মিসেস শো কি বলছেন দেখো, সো ইউ লাইক ল্যান্ডফিল্ড মিসেস হার্ডিং, আই এম ভেরি গ্ল্যাড, তাহলে আপনি ল্যান্ডফিল্ড পছন্দ করছেন মিসেস হার্ডিং, আমি তো খুব খুশি। মিসেস হার্ডিং রিপ্লাইয়ে বলল, ইয়েস আই লাইক ইট ভেরি মাচ, হ্যাঁ আমি এটা খুব পছন্দ করি। ইটস নট দ্য সেম অ্যাজ লন্ডন, বাট দেয়ার আর সাম ভেরি নাইস পিপল হিয়ার অ্যান্ড উই হ্যাভ ফাউন্ড এ গুড হাউস। তো মিসেস হার্ডিং বলছেন যে এটা লন্ডনের মতো নয়, তবে এখানে কিছু খুব ভালো মানুষ আছেন আর আমরা একটা ভালো বাড়িও খুঁজে পেয়েছি। নো ওয়ান সেজ এনিথিং মোর অ্যান্ড মিসেস শো লুকস অ্যাট ম্যারি, তো আর কেউ কিছু বলছে না, মিসেস শো মেরির দিকে তাকিয়ে আছে। তো মেরি কি বলল তখন দেখো, হোয়াট বিউটিফুল চিলড্রেন ইউ হ্যাভ মিসেস হার্ডিং, মিসেস হার্ডিংকে বলছে যে আপনাদের আপনার তো অনেক সুন্দর ছেলে মেয়ে আছে। আই হ্যাভ ওফেন সি দ্যাম ওয়াকিং অ্যালং দ্য রোড, আমি তো তাদের প্রায়ই রাস্তায় হাঁটতে দেখেছি। মিসেস হার্ডিং রিপ্লাই বলল, ও হ্যাভ আই হ্যাভ নট এনি চিলড্রেন, ও আমার তো কোনো ছেলে মেয়ে নেই। মেরি বলছে, ও ইয়াস ইউ হ্যাভ, ও হ্যাঁ আপনার তো আছে,

I have seen them, a little boy and a little girl. আমি তো দেখেছি তাদের, একটা ছোট ছেলে আর একটা ছোট মেয়ে। মিসেস হার্ডিং বলল, not very pleased. I have no children, believe me. তো মিসেস হার্ডিং সেই মেরির কথা শুনে একটু খুশি হলেন না। খুশি না হয়ে উনি রিপ্লাই দিলেন যে, না আমার তো কোনো সন্তান নেই, বিশ্বাস করো। মেরি বলল, ও। মিসেস শো বলল, then there must be someone else children. তারা নিশ্চয়ই অন্য কারো সন্তান হবে। হ্যাভ ইউ ম্যাট মিস্টার বেস্ট? আপনারা কি মিস্টার বেস্টের সঙ্গে পরিচিত হয়েছেন? হি ইজ এ ভেরি নাইস ম্যান, তিনি একজন খুব ভালো মানুষ। হি লিভস নিয়ার ইউ, তিনি আপনাদের কাছেই থাকেন। ম্যারি বলল, ও মিস্টার বেস্ট, ও মিস্টার বেস্ট, হি লিভস হিয়ার, তিনি এখানে থাকেন। অ্যান্ড হি ওয়ার্কস ইন লন্ডন, তিনি লন্ডনে কাজ করেন। হি গোজ অল দ্য ডে টু লন্ডন বাই ট্রেন এভরি মর্নিং, অ্যান্ড দেন হি কামস অল দ্য ওয়ে ব্যাক বাই ট্রেন এভরি নাইট, তিনি প্রতিদিন সকালে ট্রেনে করে পুরো পথ লন্ডনে যান, তারপর প্রতিদিন রাতে আবার ট্রেনে করে পুরো পথ আবার ফিরে আসেন। হি লিভস ইন ট্রেনস, শি লাভস, মেরি হাসতে হাসতে বলছেন যে তিনি তো ট্রেনে বাস করেন। হোয়াট কাইন্ড অফ লাইফ ইজ দ্যাট, এটা কেমন জীবন? হোয়াই ডু পিপল ডু থিংস লাইক দ্যাট, কেন লোকেরা এমন কাজ করে? দে ডু নট নো হাউ টু লিভ, তারা কি জানে না কীভাবে বাঁচতে হবে? অ্যান্ড হি রিডস টু নিউজ পেপারস ইন দ্য ট্রেন এভরি ডে, তিনি এমনকি ট্রেনের মধ্যে প্রতিদিন দুটো করে খবরের কাগজ পড়েন। হি নেভার রিডস এ বুক, তিনি কখনো বই পড়েন না। বাট হি ইজ অনলি এ ব্যাংকার অ্যান্ড ব্যাংকার্স কান্ট থিঙ্ক, তিনি মেরি কি বলছে? মেরি বলছে যে তিনি একজন ব্যাংকার। মাই ব্রাদার্স এ ব্যাংকার, আমার ভাই একজন ব্যাংকার। হি গোজ টু লন্ডন বাই ট্রেন এভরি মর্নিং অ্যান্ড কামস ব্যাক এভরি নাইট, সে প্রতিদিন সকালে ট্রেনে করে লন্ডনে যায়, আবার সে প্রতি রাতে ফিরে আসে। হি রিডস টু নিউজ পেপারস ইন দ্য ট্রেন ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যানাদার এভরি নাইট, সে সকালে ট্রেনে দুটো খবরের কাগজ পড়ে এবং রাতে আরও একটা। মেরি, ও আই এম সরি আই ডিড নট নো, মেরি বলল, আমি দুঃখিত আমি জানতাম না। মিসেস শ, ব্যাংকার্স অলওয়েজ হ্যাভ টু রিড এ লট অফ নিউজ পেপার, মিসেস শ বলছে যে ব্যাংকারদের তো সবসময় অনেক খবরের কাগজ পড়তে হয়। ডো ইউ নো মিসেস বেস্ট, তোমরা কি মিসেস বেস্টকে চেনো? শি ইজ এ নাইস ওম্যান, আই লাইক হার, তিনি একজন ভালো মহিলা, আমি তাকে খুব পছন্দ করি। ম্যারি কি বলছে দেখো, বাট হ্যাভ ইউ সিন হার ক্লোথস, তুমি কি তার পোশাক দেখেছ? শি গোজ আউট ইন এ ব্লু ড্রেস উইথ এ রেড কোট ওভার ইট, শি লাভস, ম্যারি হাসছে এবং বলছে যে তিনি একটা লাল কোট নীল রঙের পোশাকের উপর পরে বাইরে চলে যান। মিসেস হার্ডিং, আই হ্যাভ এ ব্লু ড্রেস অ্যান্ড আই ওফেন পুট অন মাই রেড কোট অ্যাট দ্য সেম টাইম, মিসেস হার্ডিং বলছে আমার একটা নীল পোশাক আছে আর আমি প্রায় একই সঙ্গে আমার লাল কোটটাও পরি। মিসেস শ বলছে আই লাইক ব্লু ড্রেসেস অ্যান্ড রেড কোট, মিসেস শ বলল যে আমার নীল পোশাক আর লাল কোট খুব ভালো লাগে। মেরি বলল আই স মিসেস কোটার দিস আফটারনুন, আমি মিসেস কোটারকে দেখেছি বিকেলবেলায়। আই মেট হার ইন দ্য স্ট্রিট, নো ওয়ান সিজ হার ইন দ্য মর্নিং বিকজ শি অলওয়েজ স্টেজ ইন ব্যাড দেন, সকালে কেউ তাকে দেখে না কারণ তিনি সবসময় বিছানায় থাকেন। অ্যান্ড শি ইজ অলওয়েজ আস্কিং দ্য ডক্টর টু গো টু সি হার, এবং সবসময় তিনি ডাক্তারকে তাকে দেখার জন্য ডাকেন। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড উম্যান হু স্টে ইন ব্যাড ইন দ্য মর্নিং অ্যান্ড ওয়াই মাস্ট শি অলওয়েজ আস্ক ফর দ্য ডক্টর, আমি সেই সব মহিলাদের বুঝতে পারি না যারা সকালে বিছানায় শুয়ে থাকেন এবং ডাক্তারকে তাদের সবসময় ডাকতে হয়। আই হ্যাভ নেভার বিন টু এ ডক্টর ইন মাই লাইফ, আমি তো আমার জীবনে কখনো ডাক্তারের কাছে যাইনি। মিসেস হার্ডিং, আই স্টে ইন ব্যাড ইন দ্য মর্নিং মাই সেলফ, মিসেস হার্ডিং বলছে আমিও তো নিজে সকালে বিছানায় থাকি। মিসেস লি, আই ওফেন গো টু দ্য ডক্টর, মিসেস লি বলছেন যে আমাকেও তো প্রায় ডক্টরের কাছে যেতে হয়। মেরি, ও আই এম সরি, ও আমি দুঃখিত। মিসেস শ, ডু ইউ নো মিসেস গ্র্যান্টলি, মিসেস শ বলছেন আপনি কি মিসেস গ্র্যান্টলিকে চেনেন? শি ইজ ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার একজন বেস্ট ফ্রেন্ড। মেরি, বাট শি ইজ সো টকেটিভ, কিন্তু সে তো খুব বেশি কথা বলে, টকেটিভ ওমেন আর নট ভেরি ইন্টারেস্টিং আর দে, বেশি কথা বলা মহিলারা একদম মজার হন না, তাই না? মিসেস লি, মাই মাদার্স এ ভেরি টকেটিভ ওমেন, মিসেস লি বলছেন আমার মাও তো খুব বেশি কথা বলা মহিলা। মেরি, ও আই এম সরি আই ডিড নট নো, মেরি বলছে ও আমি দুঃখিত আমি জানতাম না। মেরি, ও দেয়ার্স দ্যাট ডগ অ্যাগেন, ইট অলওয়েজ লুকস ভেরি ডার্টি, আই ডোন্ট লাইক ডগ, ডু ইউ? হু ওয়ান্টস এ ডগ, মেরি জানালার দিকে তাকিয়ে আছে বলছে এই যে আবার কুকুরটা এসছে, খুব নোংরা দেখতে, কুকুরদেরকে কে পছন্দ করে, আমার তো একদম ভালো লাগে না। দ্য ডগস অলওয়েজ নিয়ার আওয়ার হাউস, হোয়াই ডু পিপল কিপ ডগ,
Who wants a dog? Why does not its owner

0: ক্লিন, হ্যাভ ইউ সিন ইট? মেরি বলছে যে কে লোক কুকুরকে পোষে আর মালিক ওটাকে কেন পরিষ্কার রাখে না? আপনারা কি ওর কুকুরটাকে দেখেছেন? মিসেস হার্ডিং বলল, ইয়েস আই হ্যাভ সিন ইট, দ্যাট ট্রাউজার ইটস আওয়ার ডগ। মিসেস হার্ডিং বলছে, হ্যাঁ কুকুরটাকে আমি তো আমরা দেখি, এটার নাম হলো ট্রাউজার, এটা আমাদের কুকুর। মেরি, ও আই ডিড নট নো। মেরি বলছে, ও আমি তো জানি না। ম্যারি, দেয়ার্স মিসেস পমরয় অন হিজ হর্স। মেরি তখন জানালার দিকে মিসেস পমরয়কে দেখেছে যে ঘোড়ার মধ্যে বসে আছে। মেরি বলছে, হি অলওয়েজ টকিং অ্যাবাউট হর্স, হি রাইডস এ হর্স এভরি ডে অ্যান্ড প্র্যাকটিসেস শুটিং, হোয়াই মাস্ট হি ডু দ্যাট? হোয়াট হ্যাভ দে ডান টু মিসেস পমরয়? হোয়াই ডু সাম ম্যান লাইক হর্সেস মোর দ্যান দে লাইক পিপল? ইটস হার্ড টু আন্ডারস্ট্যান্ড ম্যান। মেরি বলছে যে আমি পমরয়কে তো ঘোড়ায় বসতে দেখি আর উনি সবসময় বন্দুক চালানোর অভ্যাস করেন, ঘোড়ায় চড়েন, ওনারা কীরকম পুরুষ মানুষ যে ওরা মানুষের চেয়ে ঘোড়াকে বেশি ভালোবাসে, পুরুষদেরকে বোঝাই কঠিন। মিসেস লি বললেন, মাই ব্রাদার প্র্যাকটিসেস শুটিং ওয়েন হি হ্যাজ দ্য টাইম অ্যান্ড হি রাইডস হিজ হর্স ওয়েন হি ক্যান। হি সোল্ড হিজ হাউস ইন লন্ডন অ্যান্ড বট এ হাউস হেয়ার বিকজ হি ওয়ান্টেড টু রাইড অ্যান্ড প্র্যাকটিস শুটিং। মিসেস লি বলছে যে আমার ভাইও তো বন্দুক চালানো পছন্দ করে, ঘোড়ায় চড়তে পছন্দ করে, সে তো লন্ডনের বাড়ি বিক্রি করে এখানে এসছেই বন্দুক চালানোর অভ্যাস করার জন্য, ঘোড়ায় চড়ার জন্য। তো মিসেস হার্ডিং বলল, ইটস গেটিং এ লিটল লেট, উই মাস্ট গো নাও মিসেস শ। মিসেস হার্ডিং বলছে যে আমাদের এখন যেতে হবে, একটু দেরি হয়ে গেছে। আই হ্যাজ বিন ভেরি নাইস টু হ্যাভ এ লিটল টক, তো আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। মিসেস লি বলল, ভেরি নাইস। মিসেস লিও বলছে, খুব ভালো। মিসেস শ, ইট ওয়াজ ভেরি গুড অফ ইউ টু কাম টু সি আস, প্লিজ স্টে এ লিটল লঙ্গার। মিসেস শ বলছেন, ভালো করেছেন যে আপনারা আমাদের সঙ্গে দেখা করতে এসছেন, দয়া করে আরও কিছুক্ষণ থাকুন। মেরি, ও মাস্ট ইউ স্টে, কান্ট ইউ গো? মেরি তখন উল্টোপাল্টা কথা বলা শুরু করলো যে আপনাদের কি অবশ্যই থাকতে হবে, আপনারা কি যেতে পারেন না? তো এই ড্রামাটি পরে আমরা বুঝতে পারলাম যে যে কোনো কথা বলার আগে আমাদের চিন্তাভাবনা করে কথা বলা উচিত। তুমি যে কথাটা বলছো সে কথাটা কাউকে হার্টও করতে পারে, তোমাকে আর তোমার সঙ্গে থাকা লোকদেরকে আনকমফোর্টেবল সিচুয়েশনও ফেলতে পারে। তাই কথা বলার আগে ভাবো যে কি বলছো, তারপরেই কথা বলো।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন সপ্তম শ্রেণীর ইংরেজি গল্প সে দ্য রাইট থিং সম্পর্কে পাঠ দিলেন বরজুলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা সুমিতা দাস। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। কিষাণবাণী সন্ধ্যে 6:30 পরে শুনবেন লোকগীতি, রাত 8:05 সুস্বাস্থ্য, ফোন করুন 2326253 এই নম্বরে। রবীন্দ্রসঙ্গীত রাত 9:00 শিল্পী শ্রেয়সী দাস। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 এক প্রধান গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। ককবরক অনুষ্ঠানে থাকছে ককরবাইনী পান্ডা সন্ধ্যে 7:00। শুনবেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 34.3°C, সর্বনিম্ন তাপমাত্রা 24.8°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 58%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35°C এবং 26°C-এর মধ্যে। ত্রিপুরার সবগুলো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা।

0: বড় বৌমা, এটা তোমার জন্য।
1: এত তারা কিসে ছিল মা?
0: আরে আর ছোট বৌমা, এইটা তোমার, আর এটা আমার দিদি ভাইয়ের জন্য।
2: কিন্তু ঠাম্মি,
0: হ্যাঁ,
2: তোমার কোনটা?
3: সবকিছু, আমি ব্যাংক, লকার, ফিক্সড ডিপোজিট সবেতে ওকেই তো নমিনি করে দিয়েছি। কাল যখন থাকবো না, তখন টাকা পয়সা পেতে ওর সুবিধে হবে।
0: ও সব কি বলছো? যা,
4: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণবাণী।
5: শ্রোতা বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: আজকে আমরা জৈব কীটনাশক ও তার সঠিক ব্যবহার প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর নীরেন মজুমদার। নমস্কার ডক্টর মজুমদার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, কীটনাশক তো আমরা জানি সচরাচর ব্যবহার করে থাকি, এর মধ্যে এখন আবার নতুন করে যেটা শোনা যাচ্ছে বা বাস্তবে প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে জৈব কীটনাশক। প্রথমে যেটা আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে জৈব কীটনাশক বলতে আমরা ঠিক কী বুঝব?
2: অ্যাকচুয়ালি জৈব কীটনাশক যেটা আমরা বুঝি, যেটা

0: বলতে বোঝা যায় সেটা হচ্ছে আমরা প্ল্যান্ট বা ন্যাচারাল সিস্টেমে বা প্রকৃতির মধ্যে যেটা আছে সেটাকেই আমরা যদি কালেকশন করে মাল্টিপ্লিকেশন করে সেটাকে যদি আমরা জমিতে প্রয়োগ করি তাহলে আমাদের যে রোগ বা পোকার আক্রমণ হয় জমি সবজি চাষ বা ফসল চাষে সেটাকে আমরা ন্যাচারাল উপায়ে নিয়ন্ত্রণ করতে পারবো। তো এটা অ্যাকচুয়ালি আমরা লং রান হিসাব করতে হবে যে চট করে আজকে দিলাম কালকে হয়ে যাবে এমন হবে না। যেটা কেমিক্যালে বেলা হয় এখন স্প্রে করলাম 10 মিনিটের মধ্যে পোকা মরে যাবে কিন্তু বা রোগ সেরে যাবে, কিন্তু এক্ষেত্রে আমাকে সময় দিতে হবে, এটা প্রথম থেকেই অবলম্বন করতে হয় আর কি। তো এর জন্য জৈব কীটনাশক এটার মধ্যে অ্যাকচুয়ালি লিভিং মাইক্রো অর্গানিজম থাকে যেটা আমরা মানে আদার্স হার্মফুল মানে ক্ষতিকারক যে সমস্ত জীবাণু বা পোকা আছে এদের এগেনস্টে ব্যবহার করি।
1: আচ্ছা, মানে যারা ক্ষতিকারক তারাই মরবে, যারা আমাদের জন্য উপকারী তারা মরবে না এতে। তো এক্ষেত্রে প্রয়োগের কথা যেটা বললেন আপনি যে সঙ্গে সঙ্গে মরবে না, তো কতবার প্রয়োগ করতে হবে এরকম ভাবে?
0: দেখুন এটা হচ্ছে ন্যাচারাল, তো আমরা যদি পোকা আবার রোগ, আমি স্পেশালি রোগ নিয়ে আলোচনা করছি, পোকাও আমি বলবো, তো রোগের বেলা ধরুন আমাদের নেচারে প্রকৃতিতে কিন্তু সব জিনিস আছে। আপনি যখন আপনার ধরুন একটা গাছে পোকা লেগেছে, আপনি এখানে যখন পোকা লেগেছে প্রকৃতিক উপায়ে এখানে শত্রু পোকাও তৈরি থাকে আসে, কারণ কি এটাকে খেতে হবে, তো ওইটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এখন পর্যন্ত বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চ করে এটা বার করেছেন যে ধরুন কোনো রোগ হয় এখানে মেজরিটি আমরা তিনটে, একটা ফাঙ্গাস মেজর মানে যেটা আমরা সমস্ত ফাঙ্গাসের এগেনস্টে ইউজ করতে পারি যেটা হচ্ছে ট্রাইকোডার্মা, এটা বিভিন্ন রকমের স্পিসিস আছে, তো মেজর জেনাসটা হচ্ছে ট্রাইকোডার্মা। এছাড়া পাউডারে মিল্ডের এগেনস্টে আছে এম্পিলোমাইসিস কুইসকোয়ালিস বলে একটা ফাঙ্গাস আছে, এটাও আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো এগুলো রোগের এগেনস্টে আমরা ব্যবহার করতে পারি। পোকার বেলা যেমন আছে ট্রাইকোগ্রামা কিলোনিস বলে একটা আছে, তো এগুলো আমরা পোকার কি করে এগ প্যারাসিটাইজড আছে, তারপরে ডাইরেক্ট ইনসেক্ট প্রিডেটর আছে যেমন ইয়েলো ব্যান্ড ওয়াস্প, এটা সরাসরি অন্য পোকাকে খেয়ে নিচ্ছে, তো এরকম আমরা প্রিডেটরিও হিসেব করতে পারি, ব্যবহার করতে পারি। আবার প্যারাসিটাইড যেটা এগ ডিম, ডিমের মধ্যে ও আবার ডিম পেড়ে দিচ্ছে, তো ও ডিমটা প্যারাসিটাইজ হচ্ছে, তো এটা আর নতুন পোকাটা জন্ম হচ্ছে না, এটা ইনসেক্টের বেলায়। আর যদি আমাদের রোগের বেলা হয় আমরা যদি ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস ফ্লোরোসেন্স বেসিলাস সাবস্টিলিস এটা দুটো ব্যাকটেরিয়া, এটাও খুব ভালো এফেক্টিভ ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার এগেনস্টে।
1: তো রাসায়নিক কীটনাশক এবং জৈব কীটনাশকের মধ্যে যে প্রধান পার্থক্য সেটা হচ্ছে রাসায়নিক কীটনাশকটা সঙ্গে সঙ্গে মেরে দেয় আর জৈব কীটনাশকটা সরাসরি মারছে না,
0: সময় নেবে একটু, সময় লং রানে খুব বেশি এফেক্টিভ আর স্পেসিফিক হয়। ধরুন আমি যেটা বলছি আপনাকে যেটা এগেনস্টে ব্যবহার করছি ওইটাই মরবে, হ্যাঁ, পাশাপাশি আমার উপকারীগুলো ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের যদি ছত্রাকনাশক বা কীটনাশক আমরা যদি ব্যবহার করি, কীটনাশক আমরা দিয়ে দিলাম তখন কিন্তু মৌমাছিও মারা যাচ্ছে, হ্যাঁ, বা লেডিবার্ড বিটলও মারা যাচ্ছে, লেডিবার্ড বিটল কিন্তু এফিড খেতে বা খায়, ঠিক আছে।
1: মৌমাছি বা ওই জাতীয় পতঙ্গ না থাকলে তো ফসলের,
0: হ্যাঁ হ্যাঁ, মৌমাছি যদি না থাকে কিছু ধ্বংসই হয়ে যাবে,
1: ধ্বংস হয়ে যাবে, কারণ পরাগায়ন তো তারাই করে থাকে।
0: এক্স্যাক্টলি,
1: মৌমাছি বলুন প্রজাপতি বলুন ওই জাতীয় যে সমস্ত,
0: এক্স্যাক্টলি এটাই,
1: তো এদের খুব বেশি প্রয়োজন। তো নিম ভিত্তিক এই যে জৈব কীটনাশক সেটা কিভাবে কাজ করে?
0: দেখুন নিম অয়েল এটার মধ্যে একটা যে ফেনোলিক কন্টেন্ট থাকে, ঠিক আছে, এবং নিমের যে অয়েল সেটা কি করে আমাদের যে ইনসেক্ট বলুন ডিজিজ প্যাথোজেন বলুন এদের যে সিস্টেম সিস্টেমেটিক্যালি এদের রেগুলার অ্যাক্টিভিটি সেটাকে হ্যাম্পার করে, মোড অফ অ্যাকশন যেটা আমরা বলবো মানে রেগুলার অ্যাক্টিভিটি, ধরুন আমরা যেমন রেগুলার খাওয়া দাওয়া করি, হ্যাঁ, তারপরে হজম করছি, এই অ্যাক্টিভিটিটা হ্যাম্পার করছে, ডিস্টার্ব করছে। কেউ কেউ আবার কি করছে আমাদের যে নার্ভাস সিস্টেম ওটাকে হ্যাম্পার করছে, এভাবে ও কিন্তু মোড অফ অ্যাকশনটা তৈরি হচ্ছে এবং এটাকে আটকাচ্ছে। আমরা যদি জীবে মানে প্যাথোজেনের দ্বারা বলি ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস, ওরা কি করছে দু তিন রকমের প্যারাসাইট, প্যারাসাইটিক অ্যাকশন হচ্ছে, কি করছে ওরা সরাসরি গিয়ে টক্সিনও রিলিজ করছে, গিয়ে আপনার যে প্যাথোজেন এটাকে আটকাচ্ছে। আবার কখনো কি করছে ও ডাইরেক্ট সিলিয়ে দিয়ে ওটাকে প্রিডেটরের মতো পেঁচিয়ে আটকে রাখছে, গ্রোথ হতে দিচ্ছে না। তো এরকম মোড অফ অ্যাকশন ওদের তিন চার রকমের থাকে, তো ওইটা দিয়ে ওরা কিন্তু

0: প্রিভেন্ট করে ওদের যেই ইনফেকশিয়াস প্যাথোজেন থাকে।
1: আচ্ছা, এই জৈব কীটনাশক ব্যবহারের সবচেয়ে উপযুক্ত সময়ে আপনি কখন বলবেন?
0: দেখুন, এটা প্রথম যখন আমরা চাষবাস নিয়ে ভাববো, যখন ধরুন আমি রেনি সিজনে একটা ক্রপ নেব বা উইন্টারে ক্রপ নেব, যখনই আমরা ক্রপ নেওয়ার চিন্তা ভাবনা করব, তখন থেকেই কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা ইন ফিউচারে রোগ এবং পোকার আক্রমণ হতেই পারে, এটা ন্যাচারাল সিস্টেম, এটা আসবেই। তো ওইটাকে দমন করার জন্য প্রথম থেকেই আমাদের ব্যবস্থা নিতে হবে। ধরুন যখনই আপনি ফিল্ডে একটা পার্টিকুলার ধান বা সবজি যেটাই লাগান, লাগানোর আগে আমরা বীজটাকে জৈব কীটনাশক দিয়েও শোধন করতে পারি, এবং মাটিতে ফাঙ্গিসাইড এটা ব্যবহার না করে আমরা জৈব কীটনাশক বা জৈব রোগনাশক ব্যবহার করতে পারি। ঠিক আছে, এটা কি হবে, আমাদের মাটির মধ্যে উপকারী ছত্রাক এবং উপকারী যে এনভায়রনমেন্টের মধ্যে উপকারী পোকার সংখ্যাটা বাড়াবে, তাহলে অটোমেটিক ন্যাচারাল সিস্টেমে কন্ট্রোল হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের আর কেমিক্যালস সেটা ইউজ করতে হবে না।
1: সেটাই, এই জায়গায় যেটা বলা যায় যে প্রকৃতি তো ঠিক ওইভাবেই তৈরি না যে একে অপরকে খেয়ে বেঁচে থাকবে, যে সাইকেলটা রয়েছে সেই সাইকেল অনুযায়ী প্রকৃতি চলবে। তার মধ্যে আমরা কিছুটা অন্যরকমভাবে চেষ্টা করেছি ফসল বৃদ্ধির জন্য বা রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য, কিন্তু বর্তমান সময়ে এসে আবার দেখা যাচ্ছে না
0: আগের
1: জায়গাতে যাওয়া আবার আমাদের ভীষণ রকম প্রয়োজন,
0: কারণ ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দিয়ে যাবো যদি এখন সবকিছু আমরা এইভাবে ইনডিসক্রিমিনেট ইউজ করছি। এতে আরেকটা সব প্রবলেম আছে যে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। ইনসেক্টের দেখবেন এমন হচ্ছে, এখন প্রচুর পরিমাণে ইনসেকটিসাইড দিয়েছে, তাও ইনসেক্ট মরে না,
1: মরছে না,
0: কারণ কি ও রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে,
1: তারপর
0: রোগের বেলাও সেম রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। ওই এটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের কিন্তু ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যেতে হবে।
1: দিনের কোন কোন সময় এই কীটনাশক স্প্রে করা ভালো?
0: দেখুন, এটা অ্যাকচুয়ালি কীটনাশক আমরা যদি বলি, জৈব বলতে হবে কথাটা, কীটনাশক যদি বলি তাহলে কিন্তু কেমিক্যাল চলে আসছে। এটা সাধারণত আমরা সকালবেলা ঠান্ডা হাওয়াতে ব্যবহার করতে হবে, এবং খুব বেশি হিট, খুব বেশি কোল্ড এটা প্রেফার করে না, কারণ এটা তো লাইভ, জীবন্ত। তো জীবন্ত জিনিসটাকে আমরা কিন্তু এভাবে বেশি হিট বা বেশি ঠান্ডার মধ্যে দিতে পারবো না, তাহলে কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবে।
1: আচ্ছা, এই যে জৈব কীটনাশক আমরা দেব, তার মাত্রাটা নিয়ে যদি একটু বলেন, মাত্রাটা ঠিক কিরকম?
0: এটা অ্যাকচুয়ালি মাত্রাটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট বা এটার কম্পোজিশনের উপর। ধরুন আমরা ট্রাইকোডারমা যদি ব্যবহার করি, ট্রাইকোডারমা কিন্তু আমাদের অন্যান্য কেমিক্যালের মতো যে 2 ml প্রতি লিটার এরকম কোনো স্ট্যান্ডার্ড আপনি বলতে পারবেন না, কারণ কি এটাকে দেখতে হবে আপনার CFU কত আছে, মানে কলোনি ফর্মিং ইউনিট একটা টার্ম, CFU কত আছে। জেনারেলি যদি কোনো জৈব কীটনাশক যেটা আমরা বলি সেটাতে, মানে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক, জৈব ছত্রাকনাশক, এটাতে মিনিমাম 10^6 to 7 থাকতে হবে, মানে পপুলেশন CFU এর কম যদি থাকে এটা কিন্তু এফেক্টিভ হবে না। তো এটা আমাদের যখন মার্কেট থেকে কালেকশন করবো বা কোনো রিসার্চ সেন্টার থেকে কালেকশন করবো, তো ওই স্ট্যান্ডার্ড ফর্মুলেশনটা থাকতে হবে এটার মধ্যে। ঠিক আছে, তো এটার সঙ্গে বিভিন্ন রকম, যেমন আমরা অনেক সময় FOIM মিক্সিং করতে পারি, আবার কোনো সময় চক পাউডার মিক্সিং করতে পারি, ট্যালকম পাউডার মিক্সিং করতে পারি, করে এটাকে পরিমাণে বাড়ানো হয়।
1: আচ্ছা,
0: তো এটা করতে গিয়ে আমরা কি করি, প্রথমে এটাকে আমরা গোবর বা FOIM এর সঙ্গে যখন আমরা চাষবাস শুরু করব তখন থেকেই করতে হবে এটা। মানে আপনি এদিকে বীজ কালেকশন, জমি তৈরি রেডি করছেন, ওইদিকে এটাও করতে হবে পাশাপাশি।
1: আচ্ছা, জৈব কীটনাশক প্রয়োগের আগে কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া প্রয়োজন আছে?
0: দেখুন, এটা খুব একটা প্রয়োজন আমি মনে করি না, কারণ কি এটা ন্যাচারাল সিস্টেম, ন্যাচারাল যেটা আছে সেটাই আমি ব্যবহার করছি। ধরুন আমাদের ট্রাইকোডারমা, আপনি যেখানে যাবেন জমিতে ট্রাইকোডারমা পাবেন, কিন্তু ট্রাইকোডারমার সংখ্যাটা আমরা কি করছি একটু এনহ্যান্স বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ, মানে উপকারী ছত্রাকের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি, তাহলে কি হবে অপকারী ছত্রাকের সংখ্যাটা
1: কমে যাবে,
0: এটাই আমাদের সিস্টেমটা।
1: আচ্ছা, এর কার্যকারিতা বাড়ানোর জন্য কি আপনার জৈব কীটনাশকের সঙ্গে রাসায়নিক কীটনাশক মানে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে?
0: হ্যাঁ, এটা হবে না, কারণ কি আমরা যখন রাসায়নিকটা মেশাবো তখন তো আমার সেটা তো লাইভ জীবিত, ওটা মরে যাবে, হ্যাঁ, তো কোনো লাভ হবে না।
1: কেউ এরকম মনে করেন, ভেবে থাকেন যে এটা হয়তো বা একটু বেশি কাজ করতে পারে মিশিয়ে,
0: না, এটা ভুল, এটা ভুল হবে, কারণ এটা করা উচিত হবে না, এতে কিন্তু মানে আলটিমেটলি আমাদেরই লস হবে।

0: আপনি, কারণ কি আপনি প্রথমে জৈবটা দিচ্ছেন তারপরে আপনি কেমিক্যালটা দিচ্ছেন, যখন কেমিক্যালটা দেবেন রাসায়নিকটা দেবেন তখন আপনার জৈবটা কিন্তু মারা যাবে, তাহলে কিন্তু আমরা প্রথমেও শেষ হলো লস পরেও লস।
1: একদমই। তো এই জৈব কীটনাশকের কার্যকারিতা কতদিনের?
0: এটা কিন্তু খুব একটা ভালো প্রশ্ন আপনি করেছেন। এটা দেখুন, আপনি যখন ক্রপ হারভেস্ট করে নেবেন তারপরেও এটা এফেক্ট থাকবে, মানে আপনি যখন মাটিতে দিচ্ছেন আপনার মাটিটাকে হেলদি বানানোর জন্য এটা খুব উপকারী। এবং কিছু কিছু ক্ষেত্রে এমনও পাওয়া গেছে এই সমস্ত ট্রাইকোডার্মা বা সিউডোমোনাস বা বেসিলা যদি অ্যাপ্লাই করা হয় জমিতে, জমির যে নিউট্রিয়েন্ট অ্যাবসর্বিং ক্যাপাসিটি প্ল্যান্টের এটাও বৃদ্ধি পায়। হ্যাঁ, তো এটা ন্যাচারাল, এটা আপনি একবার যদি প্রথম বছর ধরুন দিলেন ট্রাইকোডার্মা অ্যাড করলেন জমিতে, তো এটা মাল্টিপ্লাই করে অ্যাড করবেন, শুধু এক প্যাকেট দিয়ে দিলাম তাহলে হবে না, এটাকে নিয়ে প্রথমে জমির ধারে ছায়াতে গোবরের সঙ্গে কিছুদিন 7-10 দিন রেখে দেবেন মিক্সিং করে, তারপরে এটার মধ্যে যখন তৈরি হবে এই গোবরটা নিয়ে আপনার পুরো জমিতে দিয়ে দেবেন, তাহলে কি হয় কুইকলি জমিটার রেক্লেমেশন হয়ে যাবে, পুরো জমিটার হেলথ ভালো হবে। আর শুধু একটা প্যাকেট নিয়ে স্প্রে করে দিয়ে সেরকম এফেক্টিভ হয় না, আনলেস যদি আপনি ধরুন আমি বাড়িতে 10টা গাছ লাগালেন, বাড়িতে ছোট্ট একটা জমি করলেন তাহলে ঠিক আছে, কিন্তু আমি যদি কমার্শিয়াল বা বাণিজ্যিক চাষ ভাবি তাহলে কিন্তু ওইভাবে করতে হবে,
1: বেশি চাষ করতে গেলে
0: বেশি জায়গায় করতে হবে,
1: মানে সাইন্টিফিক ওয়েতে মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাকে করতে হবে,
0: হ্যাঁ এটাই করতে হবে, নাহলে এমনিতে করে কোনো লাভ হবে না।
1: আসলে এখন তো কৃষি নির্ভর আমাদের অনেক পরিবারই, এখন কেন বলবো, আমাদের ভারতবর্ষই তো একটি কৃষি নির্ভর দেশ, তো এই কৃষি নির্ভর দেশে যখন আমরা কানির পর কানি চাষ করব তখন সেটা অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তিতে হওয়া
0: প্রয়োজন। অবশ্যই, এখন আজকালকে আপনি দেখবেন সব জায়গায় যে আগে আগে এক কানে ধান চাষ করলে কমন ধান হতো 7 মন 6 মন 8 মন খুশি, 10 মন পেয়েছে মানে বিশাল পেয়েছে, আর এখন আমরা তো 20 মনের নিচে চিন্তাই করতে পারি না, কারণ খাওয়াতে হবে সবাইকে।
1: বৃষ্টির আগে বা পরে জৈব কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন?
0: দেখুন, আমাদের জৈব কীটনাশক যদি ওয়াটার লগিং কন্ডিশন হয় সেই ক্ষেত্রে কিন্তু জৈব কীটনাশকটা এফেক্টিভ হবে না, কারণ কি জল জমে থাকবে, আপনার যে মাইসিলিয়াম ডেভেলপমেন্ট বা এর যে এস্টাবলিশমেন্ট এটা হ্যাম্পার হবে জল জমে থাকার জন্য।
1: আচ্ছা,
0: তো জলটা যাতে না জমে থাকে সেটা খেয়াল করতে হবে, আর অ্যাকচুয়ালি হিউমিডিটিটা আমাদের খুব দরকার, এটা জৈব ফাঙ্গিসাইড যেটা বা রোগনাশক যেটা বলছি আমরা, এটার জন্য কিন্তু হিউমিডিটি খুব দরকার, হিউমিডিটি যদি থাকে তাহলে গ্রোথটা ভালো হবে, কারণ এটার গ্রোথ মানে পাশাপাশি আপনি অপকারী ছত্রাকেরও গ্রোথ হবে, কিন্তু আমি তো এটাকে ইনক্রিজ করে দিচ্ছি, বাড়িয়ে দিচ্ছি সংখ্যা, তো অপকারীটা সেরকম এফেক্টিভ করতে হতে পারবে না।
1: আমাদের এই রাজ্যতে এমনিতেও হিউমিডিটি একটু বেশি সবসময়,
0: আমাদের এখানে খুব বেশি এফেক্টিভ যদি সাইন্টিফিক ওয়েতে ব্যবহার করা হয়। সবজি তো নিশ্চয়ই জলের মধ্যে আমরা করছি না, আর ধান যেটা করছি এটা আমরা যখন লাগাবো ধানের বেলায় আমরা 2-3 রকমের ব্যবহার করতে পারি, টব হিসেবে করতে পারি, গোবরের সঙ্গে মিশিয়ে করতে পারি, জমি তৈরি আগে করে দিলাম তারপর ধান লাগান জল দিলাম সেটা আলাদা, আর সবজি তো আমরা শুক্রতেই করছি সেটা জমির তৈরির সময় মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, যদি কিছুদিন পর পর আমরা এটা ল্যাবরেটরিতে পরীক্ষা করেও দেখতে পারি আমাদের পপুলেশন কীরকম আছে, হ্যাঁ যদি দেখি যে কম আছে তাহলে বা রোগের প্রকোপটা বেশি হচ্ছে তাহলে আমরা এর সঙ্গে আরও অ্যাড করতে পারি।
1: মানে রোগ আসার আগেই যে সমস্ত ব্যবস্থা নেওয়া সেগুলো নিয়ে নেওয়া উচিত, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনার যে জৈব কীটনাশক বা জৈব চাষ যেটাই বলুন না কেন সবটাই ভালো আপনাকে ফল দেবে। এবারে যেটা বলবো আপনাকে, একজন নতুন কৃষক জৈব কীটনাশক ব্যবহার শুরু করতে চাইলে আপনার কাছে যদি আমি মিনিমাম 3টি গুরুত্বপূর্ণ উপদেশ বা পরামর্শ চাই, আপনি কি বলবেন?
0: প্রথম হচ্ছে আপনি কি চাষ করবেন, কোথায় করবেন, এটা ডিসিশন নিতে হবে। জমির ক্যাটাগরি কিরকম, কি এটা আপল্যান্ড লোল্যান্ড না হিলি ল্যান্ড, এটা দেখতে হবে, ঠিক আছে। এটার উপরে বেস করে এবার কালেকশন করতে হবে আমাদের জৈব কীটনাশক, এগুলো বেশিরভাগ আমি বলবো এটা কিন্তু লাইভ জীবিত, তো এটাকে আপনার কিন্তু এক্সপায়ারি ডেট এগুলো দেখে কিন্তু যত ফ্রেশ হবে তত ভালো হবে, যত অ্যাকচুয়ালি যে কোনো জৈব কীটনাশক আপনি 3 মাসের বেশি ব্যবহার, 3 মাস পরে যদি ব্যবহার করেন এটা মানে যে সিএফইউ কলোনি ফর্মিং ইউনিট বলা হয় এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, লেখা থাকবে 6 মাস পর্যন্ত কিন্তু 3 মাসের পর থেকে এটা ডাউন হতে থাকে,
1: কার্যকারিতা কমতে
0: থাকে। তো আমরা চাইবো যখন যে মাসে হয়েছে সেই মাসে যদি পাই সেরকম জেনুইন সোর্স থেকে কালেকশন করতে হবে। আর তৃতীয় হচ্ছে গিয়ে

0: এপ্লিকেশন, এটা সময় মতো এপ্লিকেশন করতে হবে। জমি তৈরির সময় থেকে আমাদের এটা মাথায় নিয়ে কাজ করতে হবে। যে সমস্ত জমিতে ধরুন ঢলে পড়া রোগের প্রবলেম বেশি, ঝিমিয়ে পড়া রোগের প্রবলেম বেশি, সেখানে কিন্তু জমির মধ্যে আগে থেকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আর কিছু কিছু ধরুন লিফ স্পট, পাতায় দাগ পড়া, এগুলো কি আমরা জমিতে তো অ্যাপ্লাই করবই, জমি গাছের হেলথ বাড়াতে হবে, গাছের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, পাশাপাশি যে স্পট বা এরকম যদি কিছু হয় সেটার জন্য আমরা কিন্তু পরবর্তী সময়ে স্প্লিট হিসাবে স্প্রে করতে পারি।
1: একদমই আপনার কাছ থেকে খুব সুন্দরভাবে আজকে জৈব কীটনাশকের ব্যবহার সম্পর্কে আমরা জানলাম। কিষাণবাণী অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ
1: কৃষক বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন জৈব কীটনাশক ও তার সঠিক ব্যবহার, এ প্রসঙ্গে ডক্টর নীরেন মজুমদারের সাক্ষাৎকার। কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত। এই অনুষ্ঠানে এখন শুনবেন কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি সম্পর্কে কিছু কথা। ভারত কৃষি প্রধান দেশ, দেশের একটি বড় অংশের মানুষ কৃষির উপর নির্ভরশীল, কিন্তু কৃষিকাজ শুরু করার আগে কৃষকদের বীজ, সার, কীটনাশক, সেচ, কৃষিযন্ত্র, শ্রমিকের মজুরি এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে অর্থের দরকার হয়। অনেক সময় পর্যাপ্ত অর্থের অভাবে কৃষকদের উচ্চ সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয়। এই সমস্যা দূর করার জন্য ভারত সরকার 1998 সালে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু করে। বর্তমানে এটি দেশের অন্যতম জনপ্রিয় কৃষি ঋণ প্রকল্প হিসেবে পরিচিত। কিষাণ ক্রেডিট কার্ড হল এমন একটি বিশেষ ব্যাংকিং ব্যবস্থা যার মাধ্যমে কৃষকরা সহজে এবং দ্রুত কৃষিকাজের জন্য প্রয়োজনীয় ঋণ পেতে পারেন। এটি একটি পুনর্নবীকরণযোগ্য কৃষি ঋণ ব্যবস্থা, অর্থাৎ অনুমোদিত সীমার মধ্যে কৃষক প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন এবং পরিশোধ করতে পারবেন। সময় মতো ঋণ শোধ করলে আবার সেই অর্থ ব্যবহার করার সুযোগ থাকে। কৃষি ক্রেডিট কার্ড চালুর প্রধান উদ্দেশ্য হল কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, কৃষি উৎপাদনের জন্য সময় মতো মূলধনের ব্যবস্থা করা, মহাজন বা বেসরকারি ঋণদাতার উপর নির্ভরতা কমানো, কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের আয় বাড়ানো, কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। কারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন? যারা আবেদন করতে পারবেন তারা ব্যক্তি কৃষক, যৌথ কৃষক, ভাগ চাষি বা ইজারাদার কৃষক, স্বনির্ভর গোষ্ঠী, যৌথ দায়বদ্ধতা গোষ্ঠী, দুগ্ধ চাষি, পশুপালক, ছাগল ও ভেড়া পালক প্রভৃতি। এছাড়াও মৎস্যচাষী এবং জলজ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও আবেদন করতে পারেন। কি কি কাজে এই ঋণ ব্যবহার করা যায়? কিষাণ ক্রেডিট কার্ডের ঋণ ব্যবহার করা যায় বীজ কিনতে, সার ও কীটনাশক ক্রয়ে, জমি প্রস্তুত করতে, সেচের খরচ, কৃষি শ্রমিকের মজুরি, কৃষি যন্ত্র কেনা বা ভাড়া নেয়া, ফসল সংগ্রহ ও সংরক্ষণ, পশুখাদ্য ক্রয়, দুগ্ধ এবং মৎস্যচাষের বিভিন্ন খরচের জন্য অন্যান্য স্বল্পমেয়াদি কৃষি ব্যয়ে। ঋণের পরিমাণ কত হতে পারে? ঋণের পরিমাণ নির্ভর করে কৃষকের জমির পরিমাণ, কী ধরনের ফসল চাষ করা হচ্ছে, উৎপাদন খরচ, পূর্বের ঋণ পরিশোধের ইতিহাস, ব্যাংকের মূল্যায়নের উপর। ব্যাংক কৃষকের প্রয়োজন অনুযায়ী ঋণের সীমা নির্ধারণ করে থাকে এবং কয়েক বছর পর্যন্ত সেই সীমা ধাপে ধাপে বৃদ্ধি করা হতে পারে। কিষাণ ক্রেডিট কার্ডের অন্যতম বড় সুবিধা হল কম সুদের হার। কেন্দ্র সরকার কৃষকদের জন্য সুদে ভর্তুকি প্রদান করে। নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে অতিরিক্ত সুদ ছাড়ও পাওয়া যায়, ফলে কৃষকদের প্রকৃত সুদের হার অনেকটাই কমে যায়। সহজ ও দ্রুত ঋণ অনুমোদন হয় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। সুদের হার কম, প্রয়োজন অনুযায়ী একাধিকবার টাকা তোলার সুযোগ, এটিএম বা রুপে কার্ডের মাধ্যমে অর্থ তোলা সম্ভব, কৃষি উৎপাদনে ধারাবাহিক অর্থের যোগান পাওয়া যায়, ফসল নষ্ট হলে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বিশেষ সহায়তার সুযোগ রয়েছে, কৃষকের আর্থিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় এই কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। আবেদন করতে যা নথিপত্র লাগবে, আধার

কার্ড, ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র, জমির নথি বা চাষের প্রমাণ, পাসপোর্ট আকারের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর। আবেদন করার পদ্ধতি হচ্ছে, প্রথমত নিকটস্থ ব্যাংক বা সমবায় ব্যাংকে যান, এরপর কিষাণ ক্রেডিট কার্ডের আবেদনপত্র সংগ্রহ করুন, প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে আবেদনপত্র জমা করুন। ব্যাংক জমি ও নথি যাচাই করবে, আবেদন অনুমোদিত হলে কৃষকের নামে কিষাণ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে। যেসব ব্যাংকে এই সুবিধা রয়েছে তার মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা, কানাড়া ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প ভারত সরকারের কৃষক বান্ধব উদ্যোগগুলোর মধ্যে অন্যতম একটি। এটি কৃষকদের স্বল্প সুদে সহজ ঋণ প্রদান করে থাকে, কৃষিকে আরও লাভজনক এবং টেকসই করে তুলছে। অনুষ্ঠানে এতক্ষণ কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে শুনছিলেন কিছু কথা।

0: গ্রামীণ ব্যাংক সমবায় ব্যাংক। কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প ভারত সরকারের কৃষক বান্ধব উদ্যোগগুলোর মধ্যে অন্যতম একটি। এটি কৃষকদের স্বল্প সুদে সহজ ঋণ প্রদান করে থাকে, কৃষিকে আরো লাভজনক এবং টেকসই করে তুলছে। অনুষ্ঠানে এতক্ষণ কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে শুনছিলেন কিছু কথা।
1: প্রধানমন্ত্রী কিষাণ মান

শুনলেন লোকগীতি শিখাধরের কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে মহারাজগঞ্জ বাজার থেকে আজকের বাজার দর। চাল আমন মিহি 48 টাকা, চাল আমন মধ্যম 40 টাকা, মুগ ডাল 100 টাকা, মসুর ডাল 120 টাকা, সর্ষের তেল 186 টাকা, আলু 20 টাকা, বেগুন গোল 80 টাকা, টমেটো 60 টাকা, পেঁয়াজ 40 টাকা। এগুলো সব কেজি দর হিসেবে শুনলেন। হাঁসের ডিম 4টে 60 টাকা, মুরগির ডিম 4টে 35 টাকা। শুনলেন মহারাজগঞ্জ বাজারের বাজার দর। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কক বরক অনুষ্ঠান।

0: পেলা যতনানো সঞ্জা কাহাম আকাশবাণী আগরতলা তাবুক চাঞ্জাগো তিনি সঞ্জা জরানি কবরক আওয়াই পান্ডা পান্ডা পেলা অনেক খালায় কগ্রবাণী পান্ডা ও বাইঠাং সিজা ককলব তাই কথমা বসা পেলা খালায় ককলব সাইখানার ওয়ান চরণকান্তি দেববর্মা
1: পুলে নানি কলম নিম কমর নাই তকু থাইসা বাই তুই তকু উমা বাই সাংনি কলম তুই কাগিয়া দুকু নাঙ্গই মোখাং সমা বাই মকল নিম তুই ফাইয়া তকমা কসমনি তক্তি কুফুর্ণ তকমা মেরেনি তক্তি কুফুর্ণ সঙ্গে সংসালাই মাইয়া শিবক জিলিং তলিং নুক মাইয়া তকসা মনংমা নুগুই কেরাং কথমা সাবই পাইলিয়া আংলে মুখ তুরই মাইয়া মুড়ি বুদুকনি লঙ গৈসগৈ তৈসাও কেফেলেই থাকা খাপাং খাসিগৈ ওরি নাইটোখা শিকামুক মুন সংজাক বকলাপ গ্রৈ কিসান নংসাওই নাইলা থমা নংসাওই মানাই হংনি মাইলে ওয়াংমা সাবাইখা মাইসেলি কমর নাইখা বন্য সরঙ্গৈ নকশিতা তান্দি খুঞ্জব সকরা সানো বুথাই সাবাইখাই বসলই পাইনাই ওয়াইসালে দশা নাংনাই রাংসাংনি মুক্তই পাইনাই লামা সিয়াকাই হিমনা দানাদি কবনই কমানাসে তাবনি কগলমনি মুং গতাল ইয়াপিরি পগৈ নাঙানো থাংপান সাম্পিলি তংনাই নিনি সাগন কক সাবন আন মকল খিতারৈ খাপাঙ্গ সবৈ নন ওয়ানসগৈ গদালৈ তংনাই সাকবাইয়া কিসিং কাগৈ থাংকালাই তামনি খাসিং নগ থাঙ্গৈ আসুগৈ তংব তামনি মুক্তৈ সাবু হসিনাই আনি কলমতৈ আশুকাই তঙ্গৈ বুন কক সাবৈ তামনি তংলাইমা কক সুয়াং নাওই মকল চকিরেং খাসিয়া খাইয়ৈ সাবনি লগি লাকাই বাংরিউই বৈলে সানাইন তৈখিরেং তৈসা আথুক তেঙ্গেরা সাবনি বসা তমাং সামাং লামা করমা শিয়া ককথাই বখরৈ খুঞ্জু হাবলিয়া বিহিক বসা

কক্সওয়াং সানাই আবনতুয়ী তাম কক রিনাই সামুং তংমানী সাইয়া আংন মামা উজুগু নং বায়াং সালাইমা করজু সামা বিশি দুগুরি হলং সংসা সংসানাই সাবনী ককথাই হলং সরখিনাই তওনা নাসিনাই ইয়াপিরি গতাল সেনাই আমা বাবনি ককথাই খনানাই লোকনি ককবাই আং তংসিনাই গতাল ইয়াপিরি সেউই নাইসিনাই তাবনি কগলমনি মুং তংমুং ওয়াতন্য আশাই রিগনাই সুতৈ সাবন আশাই ওয়ানসুগি অক্তৈ মাই কৃণ মাইরুই মানাই রি কৃণ রি রুই মানাই খাপাংন বাহাইকারিনাই সামুং নাংফুরু আনি দা কতর সামুং পাইখাই মেংদারা কতর আরো উর লাসিয়া মোখাং জারিউই হর সাল নাহারৈ মামাং বিশি লাইউই আন মুসুম্ব সাইয়া অখুয়ী মখলনি মুক্তই হুই সাপাং বুঝিউই খাপাং কক সাবৈ মা ফানো খাতাঙ্গই মকল বাসিউই সালব্রম ব্রম আন থকাইজাক না সিংগৈ তংজাক হয়ে থাকবাইজাক নকশা নগারি দুফং জলিজাক বসা মাসাইয়া অক সঙ্গুই থুজাক তাইবসক সৈনাই বড় থাংসিনাই হুক হামিয়া বিশানী সাই হামিয়া থাকনি লোকনি সরাই মংসানাই নংলে কমরৈ থাকাই তমং সামুং কাহাম ফনুকদি থিনাং সরাইন সিসাই গলাংদি তমং হামিয়ানো খিবির হরদি বিহিক বসাবাই খারেলাইসিদি তাবনি কগলমনি মুং হাসুকনি বরক হাবাই সনামজাক বাহান বথৈনি বরক কানিব নাইদি সিনি তাক বরক বসুকসি কথক সিনি তক বরক বেলাই নাইথক সিনি তাক বরক সঙ্গৈ সাদি সিনি মুই বরক বেলাই খনাতক সিনি কক বরক রিগনাই রিসা কানে মসাংমা সিনি তাক বরক বেলাই নাইথকমা গরণ নাইথকৈ তাক বরক কানৈ তামনি আসু টংথক মুনৈ আমানি কক বরক তামসু খনাতক খরাং দাদন নানানি জাদনি রসামুং খরাং তিপরাবার আনি সারিন্দা বাই খিলিজাক সেরাই থমানি দীপর ওয়াইং খিলিজাক ককথাই খিলিউই বুদং রমৈ তৈসাও নখরৈ খাংরাই রমৈ হকিও বেড়াই সকমানি মতম মতম নি বাহাই সাবৈ নাসিটি মনাই নিনি নক বরক সিনি নক বরক সন বাই হালাবজাক গরণ বেলাইন নাইথক সিনি নক বরক টংমানি জরা কসাং মুক্তরুই লিকসা মাসিংনি জরা তুলুক বিশি ওয়ামিলিক ওয়ারক খাজাকনি গ্রাক দবন উরিয়া ককলাই থাঙ্গিয়া নক বরক তাক বরক সং বরক খনাতক সিনি কক বরক হাজো গনাঙ্গৈ সিনি কক বরক ককথাই মারিউই সিনি তাক বরক নকথাই মারিউই সিনি তাক বরক শিকলা সালাই যতন মরক খাসিবা সিদি বেবাগ নরক তাবনি কগলমনি মুং সামুং সিনি কামিনি আবন সিনি থিনাং সামুং তং তংখর শিকলা সালাই নরক ঈশ্বরনি সামুং তাংদি ককথাই নিনি হামারি ফাইনাই সুবাদি কৃণ সুজ্ঞান ইয়াফারদি নুং মানাই সামুং খিলিকাই নন সামুং সুবানাই মান খাই মুসুঙু নিনি খাবাই বুফাং হামা কাহাম মানাখাই বরগ ফাংসা বুফাং কাইনাসে নাংনাই তংখর মোসাঙ্গৈ তংনাই সামুং গবাংমা মানাই সংসানি নখরৈ থাংপান নরক হামারি মান্নাই মানসাক নুং ইয়াফারদি নুং মান্নাই সংসার বাগৈ নুং সুরিদি গমাজাক নুংনাই নিমি সুনাম দি থাইন কামি কসুং অংনাই নাসিদি সাদি টংথকদি বিহিক বসাই তাওয়ালাইদি নং বৈন ইয়াসিতা সর্দি কাহাম তংদি নন চাইয়া সানাই হাইন আবর কমাই থাকাই কুসুং পহর সংসাসা খাদি নিনি নুখুং তৈ কাহামবাই সই খিবিদি মোনাম বাহিসে কাকনাই সাল হর ওয়ানসুকদি হামারি কাতিনাই অসংসার কেবেনাই গবাংমা তঙ্গ রাস

0: মুক্তি সকরুই মুক্তি মানজাকলিয়া খনা আইগুই তমাজানী খাইজাকসিন হাই হই বপুং কাবুই মাতংখা আবুনি ককটমা খনাউই দংকিরানী হাকিমনি জাত সবাইউ হই আবুনি ককটমা খনাউই দংকিরানী হাকিমনি জাত সবাইউ হই হুকবারতিন বখনাই সাচিকমা বাই সপ্রেমা বাই খাইগুই হানাং পেনাং খাই দংখা হন আ ককটমা হাকিমনি খুঞ্জু সগুই খেন ব বনি নখুং নাইকলনাই অজমা দংকিরানী ন রুখলাই রহরখা নখুংনি তেই লগে লগে হাকিম ফুং আইসিরি সিরি বনি নখুং সামুং টাকাই যত্ন তুই পাতেমুং নিটিংগুই কাইসা কতর খে কগলাম পান্ডা সংসাখা আফর ব হাই হই সাকা আনি নখুং কোতাল রাইদান জাজেন গসেয়া এবার চাজা গিয়া উই টংখে বরক নগে লগে কড়া গিয়াপরি নাজাকাই তেই নখুংনি রুখলাই বুরহর জাকনাই আবো উংখা মহাই তিনি নিসিমি আনি নকলা ফারনাই হোক বার্তি আনি নখুংনি সেকেন্ড নাইকল ফাং এবা নিরক যত্ন দাগিনাই খরকসা উংখা তেই আনি চাইন তালাফি খাইনাই হইবু গসেই নাজাকা চিনি ওয়ানসক মুং চাইয়ানি বাগুই সিরি সিটিনি সিমি জাট কতর জাট কুসু হই বরকনি বিসিং খাগলাই ফাইমানি বেলাই চাইয়া তাবক আবন আং স্রাই স্রাইখে সাইমান খা হাই হই তোমা হমলে আনি চাই থলক থলক উই বাসামানী উংকলগ ডক্টর নি সাইজাক সামুং বিথি ওয়াথি বাই ইয়া ব অংখা অ জাত কুসু যত বাই বাসেজাকাই নকসিং মাহাবিয়া নখলা ফারনাই হোক বার্তি আবক তুই মাসাউইসি আনি চাই কোরিয়া কাকু হাইনি বাকি চি থাইকলায়ু চাইনি চামুং মানে আবক তুই মূসা জাত কতর জাত কুসু হই বুচিয়া যতন খুলমবাইখা
1: কখ্রবাণী পান্ডা খনাবাইখ্যা আকাশবাণী আগরতলা তাবুক শিভু মকনি জাদুনি রেসাপুং খনার জাগানা
2: লা কেতে

খারাপ ফোনে দাম রক নাই বাসাটি তাম্র হারিনে খরম পান্ডাও অনিরুদ্ধ দেবর মানে রেসাপ মনখনার জাগান দেবানি দাম সেরি তামানি জরা লাইলে মানে জরাও পুলা তাং বিটিও গ্রিন ফোডার কালটিভেশনতেই কক দাম থাইজা থাইনি কক আপনি হল সুকরাম দেবর মানে জাদুন রেসাপ মনখনার জাগান আপনি হল না থমনক বের দম সেনাইকা সুনাচরণ দেব বর্মা আপনি হল নানি গোপাল দেববর্মানি রেসাপ মুং খনার জাগান হরডি দাম সিনিতা মানে জরাও পুলে রেডিও সিরিয়াল কানানি রেডিও সিরিয়াল লঙ্কা সাক নাঙ্গানি খাক নৈসি ব্রী বখাক আপনি হল মঙ্গল দেববর্মানি জাদুনি রেসাপ মুং খনার জাগান আসু জরা খানানি পান্না আবৈবতাং খানা বাইখ্যা আকাশবাণী আগত লগ্নের লগে প্রেক্ষা তিনি সাংঘাজারের কবরক আওয়াই পান্ডা

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় অনুমোদিত কেরালা নাম পরিবর্তন বিল 2026 এবং জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনে এবং হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে সংসদ চত্বরে মিছিল করেছে এনডিএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে অনর থাকবে বিরোধীরা, বলল কংগ্রেস। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এর অপলাপ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। চাঁদের মাটিতে কেন্দ্র স্থাপন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ইসরোকে আমন্ত্রণ নাসার। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড ঘোষণা সেদেশের একটি আদালতের। এদিকে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড প্রথা বিলোপ লেবাননে। আসছি বিস্তারিত খবরে। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। বিলটির উপর আলোচনার জবাবি ভাষণে শ্রী মেঘওয়াল বলেন, একটি আধুনিক, স্বাধীন ও সুসংহত ট্রাইব্যুনাল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 আনা হয়েছে। মন্ত্রী জানান, নতুন এই বিলে জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনের সংস্থান রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের কোন প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোন প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। এর আগে বিলটি নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিজেপির সুভাষ বার্লা বলেন, গত 11 বছরে দেশে যেসব সংস্কার সাধিত হয়েছে, প্রস্তাবিত এই আইনের মাধ্যমে সেগুলির কাজে আরও গতি আসবে। বিজেডির ডক্টর সুস্মিত পাত্রও বিলটিকে সমর্থন করে সরকারের প্রতি আহ্বান জানান, যেন প্রস্তাবিত 16টি ট্রাইব্যুনালের পাশাপাশি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালকেও এই আইনের অন্তর্ভুক্ত করা হয়। ডিএমকের তিরুচি শিবা, ওয়াইএসআরসিপির এস রেড্ডি, এআইএডিএমকের আইএস ইনভাদুরাই, এনসিপির রাজেন্দ্র হিরালাল জৈন, টিডিপির ভাষ্যাম রামকৃষ্ণ প্রমুখ আলোচনায় অংশ নেন। বিল পাশের পর বিশেষ উল্লেখ পর্বে সদনের একাধিক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। দিনের কার্যসূচি সমাপ্ত হওয়ার পর আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। লোকসভায় আজ কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, রাজ্যের নাম কেরালা থেকে পরিবর্তন করে কেরালাম করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে কেরালা বিধানসভা 2024 সালে একটি প্রস্তাব পাশ করেছে।

তিনি বলেন, মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালাম, অথচ সংবিধানে তা কেরালা লেখা রয়েছে। মন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যের নাম কেরালাম করার প্রস্তাব এবং এ সংক্রান্ত সংশোধনী আনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি অনুমোদন করেছিল। লোকসভায় আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বিলটি সভায় উত্থাপন করেন। এর লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায় উন্নয়নে নিয়োজিত সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। শ্রী মোহল বলেন, ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এনসিডিসির কাজের ক্ষেত্র আরও বিস্তৃত করা প্রয়োজন হয়ে পড়েছে। বিরোধী দলগুলির হৈহট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিল দুটি আজ পাশ হয়ে যায়। এরপর লোকসভার অধিবেশন আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতুবি করা হয়। স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেছেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: आइए 15 अगस्त को आन बान शान से मनाए, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंग, घर घर तिरंग, हर मन तिरंग, आइए हर घर पर तिरंगा लहराइए।
0: ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে এনডিএ আজ সংসদ চত্বরে একটি মিছিল করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জবাব দিতে প্রস্তুত, সরকারের এমন আশ্বাস সত্ত্বেও বিরোধী দলগুলি আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সাংসদরাই মিছিলে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বিরোধী দলগুলির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সংসদের কাজকর্মে ব্যাঘাত ঘটানোর অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ সংসদ চত্বরে আকাশবাণীকে বলেন, হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের কণ্ঠস্বর রোধ করতে বলপ্রয়োগ করছে। এদিকে কংগ্রেস সাংসদ পবন খেড়া বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের কথিত পদক্ষেপের বিষয়ে বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে বিরোধীরা অনড় থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আজকের প্রসঙ্গে শুনবেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সমাজকর্মী তরুণ বিজয়ের নতুন বই স্যাফ্রন সার্জ মেকিং অফ আ ব্রেভ নিউ ভারত নিয়ে বিশেষ আলোচনা। বই প্রকাশের আগে এর বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি হয়েছিলেন আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। উল্লেখ্য, স্যাফ্রন সার্জ বইটি আজ কলকাতায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অপলাভ ঘটানো যাবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
2: अरुणाचल प्रदेश भारत का एक अभिन्न और अविभाज्य हिस्सा है और यह एक प्रकार से एक स्वयं सिद्ध तथ्य भी है। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
0: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে। তিনি বলেন, এই চুক্তির বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে হতে চলা ব্রিক্স আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে তাদের মুন বেস বা চাঁদের মাটিতে কেন্দ্র স্থাপনের কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ

নিয়েছে। আর্টেমিস চুক্তির আওতায় দুই দেশের অংশীদারিত্বের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। বালোচ নেতা মীর ইয়ার বালোচ বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্রমাগত দমনপীড়ন চালানোর জন্য পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন নির্যাতন কেন্দ্রে এখনও 50,000-এরও বেশি বালোচ অমানবিক অত্যাচারের শিকার হচ্ছেন। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রসংঘ, আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন, ওআইসি সহ ইউরোপের সদস্য দেশগুলির প্রতি নীরবতা ভেঙে এগিয়ে আসার আহ্বান জানান মীর ইয়ার বালোচ। মানবতাবিরোধী কার্যকলাপ, পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের মতো অপরাধের দায়ে সিরিয়ার একটি আদালত সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং বেশ কয়েকজন আধিকারিককে মৃত্যুদণ্ড দিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বিচারপতি ফখর আল-দিন আল-আরিয়ান জানিয়েছেন, দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে ভূমিকা পালন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার দায়ে আসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, হায়াত তাহরির আল শাম ও একাধিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত 12-দিনব্যাপী অভিযানের মুখে 2024 সালের 8ই ডিসেম্বর সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে লেবানন আজ মৃত্যুদণ্ড প্রথা বিলোপ করেছে। পরিবর্তে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডকে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিবেচনা করা হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় অনুমোদিত কেরালা নাম পরিবর্তন বিল 2026 এবং জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনে এবং হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপর্ণাদেব বর্মা তিনি ককতমা বুবাক রকংখা নৈ সাই নৈচি বৈ বিশিনী ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী সূর্যগর মুফ বিজলি যোজনা চেংজাক মানে উলনি সিমে খুম বাচি সাইনি গবাং রুখুম অসেপ মানে তমুহনি সাকা কেন্দ্র হাপাং মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কতানী সংসদ ভবন কেন্দ্র নিশ রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই হাস্তিনী জুদা জুদা হামক্রাইনি বাবাইন তুই ককরাম সালাইকা হাকতনি বেবাগ ধরমনি লুকুরক নির্মাণজাক মুম্বাই হর ঘর তিরঙ্গা সামু বুতাং সাসাউই বা সাবান হনি সাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু কমনওয়েলথ গেমসর জুতু ও রাংচাক মেডেল মানে কপ্লাইংনাই অস্মিতা দে খনা হাস্তে ও ফাইয়ানে তাবু কক তোমার শুক্রবৈ নৈ সাই নৈচি বৈ বিশিনী ফেব্রুয়ারি ও প্রধানমন্ত্রী সূর্যগর মুফ বিজলি যোজনা চেংজাক মানে উলনি সিমে খুং বাচি সাইনি গবাং মুখুং অসেপ মানে তঙ্গুহনি সাকা কেন্দ্র হাপাং কেন্দ্রনি রিনিউবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি লোকসভাব ও ককথুম রেখা বসাকা ও সামুং বতাং বিনি বিশিঙ্গ হাকতর গনাঙ্গই কেন্দ্রনি রাং নিচুবাচু রোমা ও তাবুক শাক জরা খক নিচি চার সাই রেজাকনি গবাং রাং ইয়াফার জাখা তাবুকসুক জরা হাকতর গনাঙ্গই কাইচি রেজাক থামচি থাম রাসায়নিক গবাং ফার্মার আইডি নামজাখা ও আইডি নি সেব বাই দাদাক সিদাক সেব ইয়াফানমুং এবা ডিবিটি নি সেব মানো ডিবিটি তাংবতাংখা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা তেই নাংকুকমা রাংমারি বাই বেথাই থুমুই মানমানি সেব কেন্দ্রনি হুকবার তাই হুকবার হামকাই মন্ত্রী ইয়াকচু রামনাথ ঠাকুর তিনি সংসদ অকক থুমন রেখা হা কতনি বেবাগ বেরেমনি লুকুরক নির্মাণজাক মুম্বাই হর ঘর তিরঙ্গা সামুং বুতাং চাসাউই বা চাওয়া নহনি সাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো সিপাহী জলা হাঙ্ক নাইকল ফাং হাবানক নি নকলাবো তিনি তিরঙ্গা কনসার্ট ন চেঙ্গি অকক নসাকা ব হা কতন হামজাগৈ বেবাগ নগ হাবানগ তে বানিয়াম থাব বসংনি বানাতি সাউই হর ঘর তিরঙ্গা সামুং বুতাঙ্গ মানজাক নানি কবক মুং না রেখা লুকুরক নি বুখাক পান্ডাব মানজাকা সিপাহী জলা জেলা পরিষদ নি কাসকুজেক সুপ্রিয়া দাস দত্ত হাঙ্ক নাইকল ফাং ডক্টর সীতার শিব জাসওয়াল ইয়াকবারা হাঙ্ক নাইকল ফাং সুভাষ দত্ত তে পুলিশ সুপার বিজয় দেব বর্মা আকর্ষণ হর ঘর তিরঙ্গা সামুং বুতাং নিবাখাগ তিনি তেলিয়ামুরা গামাই বাড়ি আমচাইব তিরঙ্গা রেলি সংসাজাখা যুব মোর্চাবাই সংসাজাক ও সামুং বুতাং গোমানজাখা তিপ্রাসা হামকাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কতাননি সংসদ ভবন কেন্দ্র নিশ রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই মালাইয়ই হাস্তিনী জুদা জুদা হামকাইনি বাবাইন তুই ককলাম সালাইখা মন্ত্রী অকরা হাস্তিনী হামকাই রেজাক তাংবতাং রকনি ককন তুই স্বরাষ্ট্রমন্ত্রী ন সাইমান রেখা হাস্তে নাইকল ফাঙ্গ কতালবার জামান যা খরক নৈচি সিনি টিসিএস অফিসার রক তিনি আগরতলা লোকভবন

হাস্তেফা ইন্দ্রসেনারে দিনা লুবাই মালাইখা হাস্তেফা অফিসার রগ্ন সুরাই সাইথে কাহাম কুক বেরেম তৈ বার জাইয়াসাকনানি কক বিতি রেখা বর্ষাকা হাপাংনি হামকাই রেকজাক সামং বতান তঙ্ক সংলুক রগ্নি থানী সগৈ রেনাব সিভিল সার্ভিস অফিসার রগ্নি কতর বার যা তঙ্গ চং ফেরাংনি বিলনতুয়ে মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা নাংমানি কক চং মুং নাহারা নেহনি সাকা চং ফেরাং মন্ত্রী রতন লাল নাথ তিনি তাংনুক কতর ককতমা থুমনাই রকনি থুম অকগ্ন সাকা ব ব সাকা চং ফেরাংনি শেপ কাহামকু খ্লাইনা ইতা ইসরাই সরাই খ্লাইনা ও শেপ নাহানাই রগ্ন স্মার্ট মিটার রোজাগৈ তঙ্গ শেপ নাহানাই রগ স্মার্ট মিটারও বাই থাংনি চং ফেরাং সামুঙ্গক নাংমানি নাইয়ই মানানো ব কক শিলচাবৈ সাকা স্মার্ট মিটার নতুয়েই কেবেংনাই বদল রক এরেং কক পিরৈ তঙ্গ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক মাখনাই তংবায়ো আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইদি হডালাম ফেসবুক তৈ এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তৈ ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তৈ ইউটিউব ক্ষুদিরাম বসুনে তিনি ফিল সারা চিচুকু সাকবে দগলাং মাসাল আবনারগী হাকতর গুনাঙ্গী বনক লুমা ইয়াফা লাইকা ১৯০৮ বিশিনে তিনি নিশালো ব্রিটিশ রক বনক পুইলা বোথানা মাজরা রমানী মুজাফরপুরনি কেন্দ্রনি আলংনগ ক্ষুদিরাম বসুন ফাঁসি রেজাগু উমর চিচার বিশিব ব্রিটিশ রক্ন কেবেঙ্গী চবাব অংখরমানী বিনি অ সাকবেদকলাংমা তাবুকব হাকত নিলুকু রক্ন খা থাংসারিব তৈ ভারতনি ইয়কমানমা চবানী লাইবুমাব আব তাবুকব কুথাং তঙ্গ ক্ষুদিরাম বসুনি সাকবে দগলাংমা সাল তিনি হাস্তে অব যাই জাইখে বড় নিবিশিং তুই পালাই জাখা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি নি চেতন বাই আগরতলা নুয়ংমা বস্কাঙ্গ ক্ষুদিরাম বসুনি মাং থং নি সিমি চেঙ্গই হিমব তকাইসা আগরতলা নি জুদা জুদা লামব হিমলাইখা আবন কারিব এ আই ডি এস উনি চেতন বাই আগরতলা ওরিয়েন্ট চমহনি অব ও শাল নব বড় নিবিশিং তুই পালাই জাখা শাল গ্রাহঙ্কর বিলনিয়াতে সাবরুমব ও শাল পালাই জাখা বিলনিয়াব এমএলএ দীপঙ্কর সেন তে অশোক কুমার মিত্র ক্ষুদিরাম বসুনি মৈতু খরক ক্লোমা ইয়াফার লাইখা স্মার্ট সিটি নখবই আগরতলা পুরো নাইখ্রাই আমজাইনি তাং দেখে ফামক্রাই কিচাস কতাল তাং বতাং ইয়াগো নাহার জাখা তিনি তাং কতর ককতমা থুমে রকমি থুম আমজাই হামক্রাই তাংক্রা মিলিন্দ রাম থেকে অককতমান রেখা বর্ষাকা এশীয় হামক্রাই বেংনি রাংনি চুবা চুবাই তৈ সেবরুমুং দেংনি সেব লাহার থাংলাই সুসেব তাই ওয়াতৈনি তৈ বাথাকমা হলেরিনাব কতাল তাং বতাং রোগ ইয়াগো নাহার জাখা আপনি বাগে খক চি সাই নৈরা রোজাক রাং সুবাই জাগানো নৈ সাই নৈ চি থাং চিসিনে বিশিনে বিশিঙ্গ বেবাক তাং বতাংনি সামং পাইরেনানি নাহারমুং নাহারজা কাহানি বসাকা ব আগরতলা পুর নাইখ্রাইনি কমিশনার সাজু ওয়াহিদ এ সাকা ওয়াতৈনি তুই বাথাকমা পাইরেনাব কতাল খ্লাইয়ই রামনগর সৎসঙ্গতে শকুন্তলা রোড আমচাইও কাইথাম কাহাম কুক বেরেমনি পাম মেশিন আচক রোজাগানো এডিবিনি রাঙি চুবা চুবাই আগরতলা আউলিব চেন ফেরাংনি বাস চেঙানি কক্সা ব তঙ্গ বিজেপি নি চেতন বাই তিনি নিশিমি উনকোটি হাঙ্কর কুমারঘাট পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট চেংজাখা নখা সালথামনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ফ্রংমুং সামংবতাং নিবিশিং উনকৌটি হাঙ্কর ফ্রংমুং সামংবতাং পাণ্ডব মানজাখা পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন এস সি হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস উনকৌটি হাঙ্কর পরিষদ নিকাশকু অক্রা অমলেন্দু দাস আকর্ষণ ও সামংবতাং বুসকাংনি সাংরং সালজরা তঙ্গানে কমনওয়েলথ গেমস জুদুব রাংচাক মেডেল মানে কপ্লাই এংনাই অস্মিতা দে খনা হাস্তেও ফায়ানো খনা দি বড় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন থংতাই শিকলা হামক্রাই নাই খুংনি বখাকতুই সংজাজাক পাণ্ডব অস্মিতা দেন বরং ইয়াফার জাগানো পাণ্ডব মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মানজাগনানি কক্তঙ্গ অস্মিতা দে খনা বিনে বাই থাংনি কামি বিলনিয়া সুনাইশরী অব থাঙ্গানো শালগ্রা হাঙ্কনি হাঙ্ক নাইকল ফাঁকনি বখাকতুইব বন বরং ইয়াফার জাগানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাগ বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ব্রেডকনি ফুটবল বাতাইলাইমুংনি তিনিনি থংলাইমাব ফুলুঝানু এথলেটিক্স ক্লাব কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক থংলাইমাব ফুলুঝানু এথলেটিক্স ক্লাব ব্রেইবুক জাগ গোলনি ফেরবাই তিলকা মাঝি এথলেটিক্স ক্লাব নু ম্যাচ এংখা কপ্লাই বদল নু মৌসুমি ওরাং হ্যাট্রিক লাইকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাগ অরণি উন্নয় ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি তিনিনি থংলাইমাব বীরেন্দ্র ক্লাব কপ্লাইংখা উমাকান্ত

0: মানিক সাহা তিনি দিল্লির কাতালনি সংসদ ভবন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহবাই হাসতেনি জুদা জুদা হামক্রাইনি বাবাইন তুই ককলাম সালাইকা হাকতনি বেবাক বেরেমনি লুকুরকনি মানজাক মুম্বাই হর ঘর তিরঙ্গা সামগতন চাসাবই বাচাওয়ান হনি সাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কমনওয়েলথ গেমস ও জুডু ও রাংসাক মেডেল মানিক প্লাইংনাই অস্মিতা দে খনা হাস্তে ও ফায়ান ককব্রকবাই ককতুমা পরিমুং কাবুকজরা তুই অরণ পাইখা ওলনি ককতুমা আওয়াই ইঙ্গানু খনাফুং দামসনি তামৈ সতী ব্রৈচিব
1: सोलर रूफटॉप लगाने के लिए सरकार मदद करेगी।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযান সার্থক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সূর্যগড় মুফত বিজলি যোজনায় 50 লক্ষেরও বেশি পরিবার সুবিধা পেয়েছে। কমনওয়েলথ গেমসে জুডুতে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ অস্মিতা দেকে আগামীকাল আগরতলা বিলোনিয়ায় সংবর্ধনা জানানো হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু বলেছেন, দেশের সর্বস্তরে জনগণের স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযান সার্থক হয়ে উঠবে। সিপাহী জলা জেলাশাসকের কার্যালয়ে প্রাঙ্গণে আজ তিরঙ্গা কনসার্টের উদ্বোধন করে তিনি একথা বলেন। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকে বাড়ি, কর্মস্থল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হবার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। রাজ্যপাল জাতীয় পতাকার গুরুত্ব ও মর্যাদা রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস, দত্ত জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং পুলিশ সুপার বিজয়দেব বর্মা। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায় তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। যুবমোর্চা আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেব বর্মা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নতুন দিল্লির সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। স্মার্ট সিটি সহ আগরতলা পুর নিগম এলাকায় পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্প নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে নগর উন্নয়ন সচিব মিলিন্দ রামটেকে এ তথ্য জানান। তিনি জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় পানীয় জল সরবরাহ, পয় প্রণালী ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বৃষ্টির জমা জল নিকাশে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এর জন্য 1,200 কোটি টাকা ব্যয় হবে। 2030 সালের মধ্যে এ সমস্ত প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগরতলা পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ এ জানান, বৃষ্টির জমা জল নিকাশের জন্য নতুন করে রামনগর, সৎসঙ্গ ও শকুন্তলা রোড এলাকায় 3টি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প মেশিন বসানো হবে। এডিবির আর্থিক সহায়তায় আগরতলা শহরে দূষণহীন বৈদ্যুতিক বাস চালানোর প্রস্তাব রয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত সারা দেশে 10 কোটি 33 লক্ষেরও বেশি

ফার্মার আইডি তথা কৃষক পরিচিতি নম্বর তৈরি করা হয়েছে। এই আইডির মাধ্যমে সরাসরি সুবিধা হস্তান্তর বা ডিবিটির সুবিধা পাওয়া যায়। পাশাপাশি এটি ঋণ প্রাপ্তি ও দুর্যোগকালীন সহায়তার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে। ডিবিটি প্রকল্পগুলো হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং ন্যূনতম সহায়ক মূল্যের ভিত্তিতে ফসল সংগ্রহের প্রক্রিয়া। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর আজ সংসদে তথ্য জানান। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মত্যাগ দিবস। এই উপলক্ষে সমগ্র দেশ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে। 1908 সালের আজকের দিনে বাংলার বিপ্লবীদের মধ্যে তাঁকেই প্রথম ব্রিটিশরা প্রাণদণ্ড দিয়েছিল। মুজফ্ফরপুর কেন্দ্রীয় কারাগারে ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর করা হয়। মাত্র 18 বছর বয়সে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের লক্ষ্যে বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নেন। তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সেটি এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস আজ রাজ্যেও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আগরতলার উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তাছাড়া AIDSUর উদ্যোগে আগরতলার ওরিয়েন্ট চৌহনিতে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস পালন করা হয়। দক্ষিণ জেলার বিলোনিয়া ও সাবরুমে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস পালন করা হয়। বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক কুমার মিত্র ক্ষুদিরামের শহীদ স্মারকে শ্রদ্ধা জানান। রাজ্য প্রশাসনে নবনিযুক্ত 27 জন TCS অফিসার আজ আগরতলায় লোকভবনে রাজ্যপাল ইন্দ্র সেনের রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যপাল আধিকারিকদের স্বচ্ছতা, দক্ষতা, সহানুভূতি ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন। তিনি বলেন, সরকারি উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সিভিল সার্ভিস আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে AIR নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে 2024 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলী যোজনা চালু হওয়ার পর 50 লক্ষেরও বেশি পরিবার এর সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় নবায়ন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ লোকসভায় একথা জানান। তিনি জানান, এই প্রকল্পের আওতায় সারা দেশে কেন্দ্রীয় আর্থিক সহায়তা হিসেবে এখনও পর্যন্ত 28,000 কোটি টাকারও বেশি ভর্তুকি প্রদান করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবার মান উন্নত করতে এবং স্বচ্ছতার লক্ষ্যে গ্রাহকদের স্মার্ট মিটার দেওয়া হচ্ছে। গ্রাহকরা স্মার্ট মিটারে নিজেদের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন। তিনি অভিযোগ করেন, স্মার্ট মিটার নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিজেপির উদ্যোগে আজ থেকে 9 জেলার কুমারঘাটের পঞ্চায়েতিরাজ ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে 3 দিনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাবিজানের অন্তর্গত 9 জেলা প্রশিক্ষণ বর্গ। প্রশিক্ষণ বর্গের শুরুতে রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম সমবেত কণ্ঠে উচ্চারিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, 9 জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, দলের জেলা সভাপতি বিমল কর প্রমুখ। এই কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। খোয়াই স্বপনপুরী অতিথি নিবাসে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপির খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস ও বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। জেমের মাধ্যমে স্বচ্ছতার সাথে সরকারি ক্রয় নিশ্চিত করার জন্য ত্রিপুরাকে স্বীকৃতি জানালো কেন্দ্রীয় সরকার। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে জেমের প্রতিষ্ঠা দিবস 10ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ত্রিপুরাকে সম্মানিত করা হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। রাজ্য সরকারের অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর আকিঞ্চন সরকার অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন। বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্স রানী আজ কৈলাসহর সফর করেন। তিনি লাঠিয়াবুড়া বিওপি পরিদর্শন করেন এবং বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন DIG রাকেশ সিনহা, 199 ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট অতুল সাইনি প্রমুখ। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস।

কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী কৃতি ক্রীড়াবিদ অস্মিতা দে আগামীকাল রাজ্যে আসছেন। আগামীকাল দুপুরে আগরতলা রবীন্দ্র শতবার্ষিক ভবনে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অস্মিতা দেকে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে। অস্মিতা দে আগামীকাল তার নিজ গ্রাম বিলোনিয়ার সোনাইছড়িতে যাবেন। দক্ষিণ জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ফুলু ঝানু অ্যাথলেটিক্স ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ফুলু ঝানু অ্যাথলেটিক্স ক্লাব 4-0 গোলে তিলকা মাঝি অ্যাথলেটিক্স ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের মৌসুমী ওরাং হ্যাট্রিক করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের নিয়ম রক্ষার খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 5-2 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযান সার্থক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফতি বিজুলি যোজনায় 50 লক্ষেরও বেশি পরিবার সুবিধা পেয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ অস্মিতা দেকে আগামীকাল আগরতলা বিলোনিয়ায় সংবর্ধনা জানানো হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা এবং এফএম জন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা কথা বলব মিজলস এবং রুবেলা নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিয়েল মজুমদার। আবার বলছি, আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক রিয়েল মজুমদার, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত। আপনাদের সাথে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে, ফোন করুন 2326253 এই নম্বরে। ম্যাডাম, প্রথমে যেটা জানবো যে মিজলস রুবেলা, সে এই নামগুলো শুনলে মনে হয় যে কি যেন একটা, আপনি সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলেন।
1: নমস্কার সবাইকে। মিজলস রুবেলা আসলে জিনিসটা যদি আমি সোজা ভাষায় যদি বলি, এটা একটা ভাইরাস সংক্রামিত একটা রোগ। ভাইরাস সংক্রামিত রোগ সেই ক্ষেত্রে যে ভাইরাস সংক্রামিত রোগ, এটা একটা আরএনএ টাইপ অফ ভাইরাস দ্বারা এই রোগটা ছড়ায়, সংক্রমণটা ছড়ায়, এবং সেটা সংক্রমণটা এয়ারবোন মানে বাতাসের মাধ্যমে এই রোগটা ছড়ায়। যে সংক্রামিত থাকে ওর হাঁচি বা কাশি সেটা যদি উন্মুক্ত জায়গায় হয়, ওইটা বাতাসে ছড়িয়ে এই সংক্রমণটা ছড়িয়ে পড়ে অন্যদের মধ্যে।
0: তো এই যে মিজলস বা হাম, আমরা সবসময় ভাবি যে একদম ছোট বাচ্চাদেরই হয়, ধরুন না জন্ম হলো কিছুদিন হলো সেটা হতে পারে, কিন্তু বড় বাচ্চাদেরও কি এটা হওয়ার সম্ভাবনা থাকে?
2: আসলে বেশিরভাগ ক্ষেত্রে এটা ছোট বাচ্চাদেরই এফেক্ট করে বেশি, যেহেতু বাচ্চারা খুব বেশি ইমিউনিটি ওদের শরীরে থাকে না, ইমিউনিটিটা ডেভেলপ করতে তো আসলে কিছুটা সময় লাগে। তো ছোট বাচ্চাদেরই মানে এই রোগটা সংক্রমণের চান্সেসটা খুবই বেশি থাকে। এরকম না যে বড়দের হয় না, বড়দেরও হয় বা তুলনামূলকভাবে ছোটদেরই এটা বেশি হয়।
0: তো এই যে মিজলস এবং রুবেলা, এই দুটো কি মানে প্রধান পার্থক্য কি?
2: প্রধান পার্থক্য বলতে দুটোই আসলে ভাইরাস জড়িত একটা সংক্রমণ। তার মধ্যে যেটা মিজলস, সেটা সংক্রমণটা জ্বর থাকবে, সঙ্গে থাকবে কাশি, তার সঙ্গে থাকবে লাল ছোপছোপ সারা শরীরে র্যাশের মতো ছড়িয়ে যাবে। সেক্ষেত্রে জ্বরটা থাকবে খুবই হাই গ্রেড, একদম 103-104 বা তারও বেশি যেতে পারে। কিন্তু অন্যদিকে যদি আমি রুবেলাটা বলি, সেক্ষেত্রে জ্বরটা অনেক ক্ষেত্রে প্রকাশ পায়, অনেক ক্ষেত্রে প্রকাশ পায়ও না।
0: হ্যাঁ,
2: জ্বরটা সেটা খুবই লো গ্রেড থাকে, টেম্পারেচারের লেভেলটা অনেকটাই কম থাকে, এবং সেক্ষেত্রে দেখা যায় কি যে জ্বরের পর যে র্যাশগুলো হচ্ছে, যেটা মিজলসের ক্ষেত্রে হচ্ছে লাল লাল ছোপ ছোপ, সেক্ষেত্রে কিছুটা পিঙ্কিশ মানে কিছুটা গোলাপি বর্ণের র্যাশ দেখা যায়, সেটা হলো রুবেলার ক্ষেত্রে।
0: এই যে আপনি যেটা বলছিলেন যে মিজলস এবং রুবেলার

0: ভ্যাকসিনেশন এখন চলছে, তো এই যে ভ্যাকসিনেশনটা এটা কি নতুন কিছু নাকি আগেও সেটা ছিল?
1: না, এটা মিজেলস রুবেলা যেটা এমআর ভ্যাকসিনেশন, এটা নতুন কোনো ভ্যাকসিন নয়, এটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে পুরানো ভ্যাকসিনই একটা, এটা অলরেডি অনগোয়িং একটা ভ্যাকসিন, এটা এখন চলছে। কিন্তু এখন যে ক্যাম্পেইন মোডটা অন হয়েছে ত্রিপুরা রাজ্যে, যেটা সেটা হলো যেসব বাচ্চারা রুটিন ইমিউনাইজেশনে টিকাকরণে যারা এমআর ভ্যাকসিনের দুয়োটা ডোজ পাননি বা একটা পেয়েছেন আরেকটা পাননি, ওদেরকে এই আওতার অন্তর্ভুক্ত করার জন্য মূলত এই ক্যাম্পেইনটা।
0: তো এই যে আপনি যেটা বলছিলেন, হয়তো বা কেউ একটা পেয়েছে বা কেউ দুটোই পায়নি, সেই ক্ষেত্রে যারা পেয়েছে এবং যারা পায়নি ওরা কোথায় যোগাযোগ করবেন এই অবস্থাতে, বা কিভাবে এই সুবিধাগুলো পাবেন?
1: সেটা ক্যাম্পেইন মোডটা অ্যাকচুয়ালি দুইটা ফেজে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম যে ফেজটা 10 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এই মাসে, এটা 17 অগস্ট অবধি চলবে। সেটা হবে স্কুল বেসড ফেজ, স্কুলে হবে প্রোগ্রামটা। আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের তরফ থেকে আমরা সব স্কুল অথরিটি থেকে ইনফর্ম করে দিয়েছি সেটার জন্য, ওরা যাতে ওদের প্যারেন্টস টিচার মিটিং করে সব গার্জিয়ানদের থেকে বাচ্চাদের টিকা কার্ডটা সংগ্রহ করে চেক করে নেন। কিভাবে চেক করবেন সেটার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের ওরা এসে ওদেরকে দেখিয়ে দিয়েছেন অলরেডি, যে কারা ভ্যাকসিনেশনটা পাননি এবং কারা একটা পেয়েছেন আরেকটা পাননি, বা যাদের টিকা কার্ড নেই ওরাও এই ভ্যাকসিনেশনের আওতায় আসবে। এই লিস্টটা ওরা রেডি করে যখন রেখেছে, তারপর আমাদের স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা গিয়ে একটা ক্যাম্পেইন ডেট অন করে সেক্ষেত্রে স্কুলের বাচ্চাদেরকে সেই টিকার অন্তর্ভুক্ত করছে। আর যেটা 17 তারিখের পর থেকে 25 তারিখ অবধি চলবে, সেটা হবে কমিউনিটি বেসড, যেটা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, পিএসসি, সিএসসি, সাবসেন্টার লেভেল এবং অঙ্গনওয়াড়িতে সেদিকে নেক্সট ফেজটা অনুষ্ঠিত হবে।
0: এই প্রসঙ্গে ম্যাডাম, হয়তো বা শ্রোতা বন্ধুরা যারা আছেন ওরাও জানতে চাইছেন যে অনেক সময় যেটা দেখা যায়, আপনি বলছিলেন যে এখন যেটা চলছে প্রত্যেকটা স্কুলে পাঠানো হয়েছে যে কারা পেয়েছে কারা পায়নি, কিন্তু আমরা অন্যান্য সময়ও দেখেছি যে স্কুল থেকে যখন বলা হয় যে কোনো একটা ভ্যাকসিন বা কোনো একটা স্বাস্থ্য জন্য টিকা বা ওষুধ দেওয়া হচ্ছে, অনেক সময় যারা প্যারেন্টস থাকে ওরা নেন বা কেউ নেন না। এই যে ভয়টা যে আমার বাচ্চা, এত ছোট বাচ্চাকে আমার ভ্যাকসিন দেওয়া হবে, সেটা কি স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া হচ্ছে, কিন্তু নেব কি নেব না, সেটা এই প্রসঙ্গে যদি একটু আলোকপাত করেন।
1: আসলে ভয় একটা কাজ করে গার্জেনদের মধ্যে, যে ভ্যাকসিনটা নিলে জানি না আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে কিনা,
0: বা সরকারিভাবে
1: দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আরো ভয়ের ভাগটা আরো বেড়ে যেতে পারে যে এটা হয়তো বা কোনো প্রিকশন মেজার করে হচ্ছে না। কিন্তু না, এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা। আমরা যথেষ্ট সেপটিক মেজার মেনটেন করে ভ্যাকসিনগুলোকে কোল্ড চেইন পয়েন্টে রাখা হচ্ছে। আপনারা নিঃসন্দেহে ভ্যাকসিনটা, যে টিকাটা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন, এবং এই ভ্যাকসিনটা এমন না যে নতুন কোনো একটা ভ্যাকসিন, এটা অলরেডি ইমিউনাইজেশন শিডিউলে চলছে, এই টিকাটা চলছে। এবং এটা 9 মাস বয়সে একবার দেওয়া হচ্ছে, 9 থেকে 12 মাস বয়সে, আবার 16 থেকে 24 মাস বয়সে দ্বিতীয় টিকাটা দেওয়া হচ্ছে। তো এটা ভয়ের কোনো ব্যাপার নেই, এবং এটার মধ্যে মেজর কোনো সাইড ইফেক্টস এখন অবধি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এসব এখন অবধি পরিলক্ষিত হয়নি। তো সম্পূর্ণ নিরাপদ একটা টিকা, আপনারা কোনো দ্বিধা, সব দ্বিধা ছেড়ে ভয় কাটিয়ে আপনারা এগিয়ে আসতে পারুন, যদি আপনারা আপনাদের বাচ্চারা এই ভ্যাকসিন থেকে এখন অবধি বঞ্চিত থাকে।
0: এই যে আপনি যেটা বলছিলেন যে এই যে মিজেলস এবং রুবেলা, যদি কোনো ব্যক্তি বা কোনো শিশু যদি আক্রান্ত হয়, সে কি অন্যদের মাঝেও সেই রোগটা ছড়িয়ে দিতে পারে?
1: হ্যাঁ, এই এই রোগটা যেহেতু একটা ভাইরাস গঠিত একটা সংক্রমণ, যে সংক্রামিত সে অন্যদেরকে সংক্রমণ ছড়ানোর চান্সেসটা খুবই বেশি থাকে। এরকম বলা হয় যে যে সংক্রামিত সে যদি তার আশেপাশে যদি অন্যান্যরা থাকে, অ্যারাউন্ড 70 থেকে 90 জনকে সে সংক্রামিত করতে পারে।
0: সেটা কিন্তু অনেকটা
1: অনেকটাই বেশি।
0: তাহলে একটা বাচ্চা যদি সংক্রমিত হয়, সে স্কুলে যাচ্ছে, স্কুলে কিন্তু তাহলে ওর যারা ক্লাসমেট আছে বা অন্যান্যরা যারা আছে ওরাও কিন্তু সংক্রমিত হতে
1: পারে।
0: এই যে সংক্রমণের চান্সেসটা, সেটা কতদিন অবধি থাকে? বিশেষ করে
1: সংক্রমণের চান্সেসটা প্রথম 7 থেকে 10 দিন অবধি চান্সেসটা থেকে যায়। এই 7 থেকে 10 দিন যে সংক্রমিত তাকে আলাদা রাখাটাই ভালো, আদার সে হসপিটালাইজ থাকবে বা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরও বাড়িতে কিছুদিন আলাদা করে থাকবে, ওইদিকেই ওর সেবা যত্ন চলবে, অন্যদের থেকে একটু আইসোলেটেড থাকলেই সেই ক্ষেত্রে খুবই ভালো হয়।
0: আরেকটা পরবর্তী প্রশ্ন যেটা জানবে, মানে আপনার কাছে জানতে চাইবো যে অপুষ্টি জনিত যারা বাচ্চারা আছে, ওদের মধ্যে কি এই রোগগুলো হওয়ার প্রবণতাটা বেশি দেখা যায়?
1: হ্যাঁ, অবশ্যই, কারণ অপুষ্টি ম্যালনারিজম যেটা, অপুষ্টিজনিত যেটা রোগ, অপুষ্টি

0: থাকলে আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেমটা ওটা অনেকটাই কমে যায়। তো যেদিকে ইমিউনিটি কম থাকে সেদিকে একটা রোগ বাসা বাঁধার চান্সেসটা অনেকটাই বেড়ে যায়। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমি এটা বলতে পারি যাদের যাদের খুব অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে তাদের তাদের ক্ষেত্রে এই সংক্রমণটা ছড়ানোর চান্সেস খুবই বেশি,
1: অনেকটা বেশি,
0: অনেকটাই বেশি।
1: আরেকটা যেটা আমরা অনেক সময় শুনে থাকি যে গর্ভবতী মা যখন যান চিকিৎসকের কাছে যান, তখনই ওনাকে প্রশ্ন করা হয় যে আপনি কি রুবেলা ভ্যাকসিন নিয়েছেন, তো সেটা অনেক সময় মা বলতে পারেন যে হ্যাঁ নিয়েছে, আবার অনেক সময় মনে থাকে না। এই যে রুবেলা ভ্যাকসিনের এই সময়টাতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
0: আসলে গর্ভাবস্থায় রুবেলা যেটা এমআর মিজেল রুবেলা ভ্যাকসিনেশনটা করা হয় না, এটা সম্পূর্ণ একটা লাইফ অ্যাটেনুয়েটেড একটা ভ্যাকসিন, এটা ভাইরাসের একটা লাইফ স্ট্রেইট দিয়ে ভ্যাকসিনটা তৈরি হয়। তো সেক্ষেত্রে গর্ভাবস্থায় এটা কোনোভাবেই দেওয়া হয় না, এটা এর আগে নর্মাল শিডিউলে যখন নেওয়া হয় তখনই নিতে হবে, গর্ভাবস্থায় সেটা নেওয়া যায় না, এটা নিরাপদ নয়।
1: আচ্ছা, এবার যদি কোনো মহিলা সেটা নিয়ে না থাকেন, তাহলে এই যে পরবর্তী সময় যদি উনি গর্ভবতী হন, তাহলে কি গর্ভস্থ শিশুর কোনো রুবেলার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে?
0: হ্যাঁ, যদি কোনো গর্ভাবস্থায় যদি কোনো মহিলা
1: বা গর্ভধারণের আগে যদি রুবেলা নিয়ে
0: না নিয়ে থাকেন সেক্ষেত্রে যদি সে মিজেলস রুবেলায় আক্রান্ত হয় গর্ভাবস্থায়, সেক্ষেত্রে বাচ্চার সমস্যা অবশ্যই হতে পারে। সেক্ষেত্রে বাচ্চার বার্থ ডিফেক্ট হতে পারে, জন্মগত ত্রুটি যেটা বার্থ ডিফেক্ট হতে পারে, এবং কনজেনাইটাল হার্ট ডিজিজ যেটা হৃৎপিণ্ডের সমস্যা, কনজেনাইটাল হার্ট ডিজিজ, তারপর সেক্ষেত্রে আরও অনেক কিছু যেরকম ডেভেলপমেন্টাল গ্রোথ ডিলে, হ্যাঁ বাচ্চার নর্মাল যে বৃদ্ধিজনিত যে গ্রোথজনিত যে চারটা সেটাও কমে যেতে পারে, লো বার্থ ওয়েট বাচ্চা জন্ম নিতে পারে, বাচ্চা জন্মগত ওজনই কম হতে পারে, অনেক ক্ষেত্রে তো গর্ভপাত হওয়ার চান্সেসও থাকে, মিসকারেজ হওয়ারও চান্সেস থাকে।
1: তো এই যে আপনি যেটা বলছিলেন যে এই মিজেলস এবং রুবেলা সেটা কিন্তু নতুন ধরনের কোনো টিকা নয়, সেটা কিন্তু আগে থেকেও চলছে,
0: আগে থেকেও চলছে।
1: তো এই যে যদি কেউ থাকেন যে উনি হয়তো বা মিস করে গেছেন বা মনে পড়ছে না কি নিয়েছেন কি নেননি, অনেকেই হতে পারে, বা এমআর কার্ডটা হয়তো বা হারিয়ে ফেলেছেন, সেই ক্ষেত্রে ওরা কিভাবে এই টিকা নিতে পারবেন?
0: এখন যে আমাদের যে ক্যাম্পেইন মোডটা অন হয়েছে, এই ক্যাম্পেইনে সেটাই বলা হয়েছে যারা এই ভ্যাকসিন থেকে নেওয়া হয়নি, যারা ভ্যাকসিন থেকে বঞ্চিত আছে, এখন অ্যাকচুয়ালি যেটা নর্মাল শিডিউলে 9 মাস থেকে 5 বছর অবধি বাচ্চাদের এই ভ্যাকসিনটা দেওয়া হয়, দুইটা ডোজে দেওয়া হয়, 9 থেকে 12 মাসে প্রথম ডোজ এবং 16 থেকে 24 মাসে দ্বিতীয় ডোজ। এক্ষেত্রে ক্যাম্পেইন মোডে বলা হচ্ছে যারা ভ্যাকসিন পাননি, দুটা ভ্যাকসিন পাননি বা একটা পাননি, তারা এই ক্যাম্পেইন মোডে নিতে পারবে ভ্যাকসিনটা, এবং এক্ষেত্রে এখন বয়সসীমাটা বাড়িয়ে 15 বছর অবধি করে দেওয়া হয়েছে।
1: তো এই যে আমি যেটা আপনার কাছে জানতে চাইবো যে টিকা নিয়ে অভিভাবকদের মধ্যে কিন্তু একটা সংশয় কাজ করে, আমি প্রথম থেকে কারণ এটা বারবার বলছি যে এখন যখন আমরা স্কুলে সেটা দিতে আপনারা যখন যাবেন, হয়তো বা অনেকে নিতে ইচ্ছে প্রকাশ করবেন বা অনেকে ইচ্ছে প্রকাশ করবেন না যে আমার শিশুর জন্য সেটা আদৌ নিরাপদ কি না। এই যে শিশুর টিকা নেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ আমি সেটাই বলবো, যে এবার যদি ও হয়তো বা নিল না, এই যে ভ্যাকসিনটা নিল না, সেটা ওর জীবনে কি কি ধরনের ক্ষতি করতে পারে, কোন অবস্থাতে? এবার আরেকটা যদি বলি যে বাচ্চার খুব জ্বর সর্দি কাশি এখন চলছে, সে কি নিতে পারবে?
0: নর্মাল জ্বর সর্দি কাশির মধ্যে ভ্যাকসিনটা নেওয়া সেরকম কোনো কন্ট্রাইন্ডিকেশন বা বাধা নেই, কিন্তু সেক্ষেত্রে যদি বাচ্চার যদি বুকে খুব বেশি শ্বাসকষ্ট বা আন্ডারলাইন কোনো ইনফেকশন বুকে থেকে আগে থেকেই বুকের মধ্যে রয়ে গেছে, বা বাচ্চাটা ইমিউনো কম্প্রোমাইজ বড় ধরনের কোনো ডিজিজের রোগে ভুগছে, সেক্ষেত্রে অবশ্যই টিকাটা নেওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়াটা দরকার
1: সেটাই। আরেকটা যেটা আপনার কাছে জানবো, টিকা নেওয়ার আগে এবং পরে কোনো সতর্কতা অবলম্বন করতে হবে কি?
0: টিকা নেওয়ার আগে আপনাদের আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, টিকা নেওয়ার আগে আপনারা যদি আপনাদের বাচ্চাদের কোনো অ্যালার্জিক জনিত সমস্যার আগে থেকেই হিস্ট্রি থাকে বা আগে থেকেই আপনাদের জানা আছে যে বাচ্চাটার অ্যালার্জির হিস্ট্রি আছে, সেক্ষেত্রে আপনারা টিকা নেওয়ার আগে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বা যে স্বাস্থ্যকর্মী টিকা দিচ্ছে ওদেরকে অবগত করাবেন যে আমার বাচ্চার অ্যালার্জির সমস্যা আছে, সেটা আগে থেকে জানিয়ে রাখলে ভালো, বা যদি কোনো বড় ধরনের ইমিউনো কম্প্রোমাইজ রোগে ভুগছে, ব্লাড ক্যান্সার বা ক্যান্সারজনিত অন্য ধরনের কোনো ক্যান্সারজনিত বড় ধরনের কোনো ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজে বাচ্চাটা আগে থেকেই ভুগছে, সেটা আগে থেকে জানিয়ে দিতে হবে চিকিৎসককে।
1: তাহলে কিন্তু এই যে আমরা অনেক সময় শুনে থাকি যে আমার বাচ্চা টিকা নেওয়ার পরও অসুস্থ হয়ে গেছে, সেটা কিন্তু নয়,
0: সেটা অনেকটাই, এটা আগে থেকে যদি জানিয়ে দেন তাহলে সেক্ষেত্রে যে

0: কোশনটা নিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে ওই জিনিসটা পরে দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়াটার হবে না।
1: আরেকটা ম্যাডাম, যেটা আমরা দেখে থাকি যে অনেক সময় টিকা নেওয়ার পরে ওই জায়গাটা একটু ফুলে যায় বা ব্যথা করে বা একটু জ্বর আসে, তো সেক্ষেত্রে কী কী করা উচিত?
0: প্রত্যেকটা টিকাই একটা মানে এটা একটা মিনিমাম মানে সাইড এফেক্টসের মধ্যে পড়ে, যে টিকা দেওয়ার জায়গাটা একটু সামান্য ব্যথা বা একটু জ্বর আসা এবং জায়গাটা একটু ফুলে যাওয়া, সেটা আসলেই কোনো ট্রিটমেন্ট লাগে না, সেটা নিজে থেকেই 3 দিন কি 4 দিনের মধ্যে জিনিসটা নিজে থেকেই সলভ হয়ে যায় প্রবলেমটা। তো সেক্ষেত্রে যদি জ্বরটা যদি পারসিস্ট করতে থাকে, অবশ্যই প্যারাসিটামল খাওয়ান, চিকিৎসকের পরামর্শ নেন, এবং সেটার জন্য আপনি প্যানিক করার কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, এটা টিকার নর্মাল একটা মাইল্ড মানে খুব মানে মাইল্ড সাইড এফেক্টসের মধ্যেই ধরা হয়, যেটা খুবই কমন ব্যাপার, এবং এটার জন্য প্যানিক বা ভয় ভীতি হওয়ার কোনো ব্যাপার নেই। জ্বর বা জায়গাটাতে একটু হালকা ব্যথা, সেটা একদম কমন ব্যাপার, যেটা প্যারাসিটামল খাইয়ে বা জায়গাটাকে একটু মুভমেন্টের মধ্যে রেখে এটাকে সহজেই প্রতিহত করা যায়।
1: অনেক সময় দেখা যায় যে ওই জায়গাটা একটু ফুলে গেছে,
0: হ্যাঁ,
1: ওইটাও লাম্পের মতো হয়ে গেছে, সেক্ষেত্রে কি করা উচিত?
0: লাম্পটা আসলে এটা 2-3 দিনের মধ্যে নিজে থেকে রিগ্রেস হয়ে যায়। অনেক ক্ষেত্রে একটু সময় লাগে, 2 সপ্তাহ সময় লাগে, 2 সপ্তাহ অবধি যদি আমরা এটাকে ওয়েট এন্ড ওয়াচে রাখি তারপরে এটা নিজে থেকেই ঠিক হয়ে যায়। হ্যাঁ, তো তারপরেও যদি এটা মনে হচ্ছে যে না লাম্পটা কমছে না, একটু সোয়েলিংটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, বাট এটা খুবই রেয়ার, এরকম হয় না যে অনেক দিন এটা পারসিস্ট করছে।
1: একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। না, যিনি ফোন করলেন অবশ্যই কথা হবে আপনার সঙ্গে। 2-3-2-6-2-5-3 এই নম্বরে শ্রোতা বন্ধু ফোন করুন, 2-3-2-6-2-5-3 এই নম্বরে। না, ফোনটা শ্রোতাবন্ধুর সঙ্গে কথা হলো না। আমরা আজ কথা বলছি মিজলস রুবেলা নিয়ে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করুন 2-3-2-6-2-5-3 এই নম্বরে। হ্যাঁ ম্যাডাম, যেটা এই মিজলস রুবেলা নিয়ে আমাদের মনেও কিন্তু অনেকগুলো ভুল ভ্রান্তি বা ধারণা রয়েছে, অনেকেই যেটা মনে পড়ে থাকেন যে হাম যেটা হয়েছে এটা তো মানে একদম মানে নগণ্য ব্যাপার, সেটা নিজে থেকেই সেরে যাবে, সেটা কি ঠিক না ভুল?
0: হ্যাঁ, অনেকেই মনে করে যে হাম হয়েছে সেটা হাসপাতালে যাওয়ার দরকার নেই, ডাক্তার দেখানোর দরকার নেই, এটা নিজে থেকেই সেরে যায়, এটা আসলে ধারণাটা ওরকম না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম হয় যে যে হাম বা মিজেল যেটা হচ্ছে অনেক সময় নিজে থেকে সেরে যায়, কিন্তু তার যে পরবর্তী যে কমপ্লিকেশনসগুলো সেটা আপনারা বুঝতেও পারবেন না যে আস্তে আস্তে সেটা থেকে কী কমপ্লিকেশনস ডেভেলপ করবে। সাধারণত মিজেলস অনেক ক্ষেত্রে চিকিৎসা ছাড়া 8-10 দিন পরে নিজে থেকে অনেক সময় রিগ্রেস হয়ে যায়, কিন্তু তার পরবর্তী সময়ে বিভিন্ন কমপ্লিকেশনস শুরু হয়, এগুলি যেরকম নিউমোনিয়া, বাচ্চা শ্বাসকষ্ট শুরু হবে আস্তে আস্তে, মানে গার্জিয়ান বুঝতেও পারবে না যে কী থেকে হচ্ছে, বাচ্চা বলবে প্রচণ্ড কানে ব্যথা হচ্ছে, মানে কানে ইনফেকশন হওয়া শুরু হয়ে যায়, নিউমোনিয়া ডেভেলপ করে, এবং অনেক সিভিয়ার ক্ষেত্রে এনকেফ্যালাইটিস হয়ে ব্রেনের যে মস্তিষ্কের যে কোষগুলি আছে এগুলি ফুলে গিয়ে এনকেফ্যালাইটিস হয়ে বাচ্চা একদম লাস্ট অবধি অনেক সিভিয়ার ক্ষেত্রে মারাও যায়, এরকমও কেস পাওয়া গেছে।
1: আরেকটা যেটা জানবো যে আমরা কিন্তু বারবারই বলছি যে এই টিকা নয়, শিশুদের জন্য কিন্তু প্রত্যেকটা সরকারিভাবে যে টিকাগুলো দেওয়া হয় প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং টিকা দেওয়ার সঙ্গে টিকার একটি কার্ড কিন্তু দেওয়া হয়, এই যে কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ?
0: টিকার কার্ড খুবই গুরুত্বপূর্ণ, কারণ টিকার কার্ডটা দেখেই আমরা বা স্বাস্থ্যকর্মীরা বা গার্জিয়ানরা যা মানে বুঝতে পারবে যে বাচ্চাটা কোন কোন টিকা পেয়েছে এবং নেক্সট কোন টিকাটা পাবে, ওটার মধ্যেই লেখা থাকে যে ডিউ ডেট কোনটা, নেক্সট আমি কত তারিখে আবার ভিজিট করব হাসপাতালে, সেটা না দেখলে আমরা বুঝতে পারবো না যে বাচ্চাটা প্রিভিয়াস কী টিকা পেয়েছে এবং নেক্সট কোন টিকাটার জন্য কত তারিখ গিয়ে দেখা করতে হবে। তো এটা আমাদের রেকর্ড মেনটেন করার জন্য বাচ্চাটার ভবিষ্যতের জন্য খুবই দরকার একটা টিকা।
1: আর বাবা মারা কিভাবে বুঝবেন যে ওর সন্তান বা ওদের সন্তানটা মিজলস রুবেলা থেকে সুরক্ষিত?
0: যখন আপনাদের বাচ্চাদের মিজলস রুবেলা যে টিকাটা, দুইটা টিকা নেওয়াবেন, যেটা প্রথম ডোজটা আমি বারবার বলছি 9-12 মাস বয়সে প্রথম টিকাটা হয় মিজল রুবেলার, যে প্রথম MR1 যে ডোজটা, এবং যে MR2 মিজল রুবেলা 2 যে টিকাটা সেটা 16-24 মাসে হয়, এবং এই দুইটা টিকা নেওয়ার পরই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাচ্চা ভবিষ্যতের জন্য মিজলস রুবেলা থেকে সম্পূর্ণ সুরক্ষিত।
1: আর এই যে আমরা যারা আছি চারপাশে ওদের ভূমিকা কী থাকবে এই মিজলস রুবেলা মানে যেন আক্রান্ত না হয় কেউ, সেক্ষেত্রে আমাদের ভূমিকা কী থাকবে?
0: আমাদের অবশ্যই ভূমিকা থাকবে, আমরা যারা এই ব্যাপারটা জানি আমাদের পার্শ্ববর্তী যে অন্যরা আছে যারা এই ব্যাপারটাতে না এটা সচেতন না, তাদেরকে অবশ্যই সচেতন করা যে যে

0: ভ্যাকসিন প্রিভেন্টেবল, যেগুলি টিকা দিয়ে নিরাময় করা যায়, সেগুলি সম্পূর্ণই আমাদের হাতে। এই আমরা যদি টিকার জন্য এগিয়ে আসি, তাহলে এই বড় ধরনের যে সংক্রমণজনিত ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ থেকে আমাদের বাচ্চাদের বাঁচাতে পারবো। তো সেটা এত বড় জিনিস আমাদের হাতে আছে, তো আমরা কেনই সুবিধাটা নেব না? যে জায়গায় সরকার অত দামি দামি ভ্যাকসিন বিনামূল্যে আমাদের বাচ্চাদেরকে প্রোভাইড করছে, তো আমরা এই সুবিধা অবশ্যই গ্রহণ করব এবং আমরা অন্যদেরকেও এই ব্যাপারে সচেতন করব।
1: আরেকটা যেটা ম্যাডাম আমরা শুনে থাকি, বা আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে যেটা হয়ে থাকে, যে অনেক সময় বাবা মারা বলে থাকেন বা পরিবারের যারা বড়রা আছেন বলে থাকেন যে টিকা নিয়েছো, এই জিনিসগুলো তুমি খেতে পারবে আজকে, এই জিনিসগুলো তুমি খেতে পারবে না, বা এই সময়টা থেকে তুমি খেতে, এই যে খাওয়া নিয়ে একটা বাধা নিষেধ থাকে, সেটা কি ঠিক না ভুল?
0: সেরকম কোনো গাইডলাইনই নেই যে টিকা নিলে এই জিনিসটা খাওয়া যাবে, ওই জিনিসটা খাওয়া যাবে না, এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা। আপনি সব কিছুই খেতে পারবেন টিকা নিলে, সেরকম কোনো গাইডলাইনে লেখা নেই যে কোনো কিছুতে রেস্ট্রিকশন আছে টিকা
1: নেওয়ার পর টক খাওয়া
0: না, ওরকম কোনো, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা, ওরকম কোনো কথা নেই।
1: সবাই কিন্তু মানে টিকা দেওয়ার পরে আমরা সাধারণভাবে যে ঘরের জিনিস খেয়ে থাকি সেগুলো
0: নর্মাল, যা জিনিস আমরা রুটিন খাওয়া দাওয়া যেগুলি খাচ্ছি সেগুলি সবই আমরা খেতে পারবো, সেতে কোনো বাধা বাধ্যবাধকতা।
1: আরেকটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন যেটা থাকবে, যে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন পরিস্থিতিতে এই মিজলস রুবেলা টিকা নিতে পারবেন না কেউ?
0: কোন কোন সেটা আমি একটু আগেও যেটা বললাম, যদি কোনো বাচ্চার যদি খুব বেশি বুকের মধ্যে ইনফেকশন আগে থেকেই থাকে, বাচ্চাটার খুব বেশি শ্বাসকষ্ট চলছে, বুকের মধ্যে এক্সট্রা ব্রেথ সাউন্ড এডেড সাউন্ড পাওয়া যাচ্ছে, যেটা অবশ্যই চিকিৎসক বলবে, এবং বাচ্চাটা বড় ধরনের কোনো ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজে ভুগছে, যেরকম ক্যান্সারজনিত রোগ বা তার থেকেও কোনো কনজেনাইটাল হার্ট ডিজিজে ভুগছে, সেরকম হলে অবশ্যই আপনি টিকা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং চিকিৎসক যদি অ্যালাউ করে তারপরেই আপনারা ভ্যাকসিনেশন করাবেন, সেটা একটু সচেতন হতে হবে সেই ব্যাপারটা নিয়ে, চিকিৎসকের পরামর্শের পরই আপনারা এগোবেন এটা।
1: আরেকটা ম্যাডাম যেটা আমাদের একজন শ্রোতাবন্ধু জানতে চাইছিলেন, যে এই অনেক সময় একটা জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে 24 দিন বা 28 দিনের মধ্যে যাদের খুব বেশি জ্বর হয়েছে, গায়ে ছোপ ছোপ দানা হয়েছে, ওদের ক্ষেত্রে দেওয়া যাবে না সেটা মিজলস রুবেলা ভ্যাকসিন, সেটা কি ঠিক না ভুল?
0: না, জ্বর নর্মাল, আমি তো যেটা বললাম নর্মাল জ্বর সর্দি কাশিতে আমরা ভ্যাকসিন দিতে পারবো, সেক্ষেত্রে যদি র্যাশ হয়েছে সেক্ষেত্রে যদি সেটা মিজলস না হয়, আমরা তো হসপিটালে যাওয়ার পর বাচ্চাটার রক্ত পরীক্ষা করব, রক্তের নমুনা পরীক্ষা করে যদি সেটার মধ্যে মিজলসের ভাইরাস পাওয়া যায়, সেক্ষেত্রে এটা আমরা অন্যভাবে এটা আমাদের গাইড করতে হবে, কিন্তু ওই পরীক্ষা ছাড়া কনফার্মেশন ছাড়া আমরা কিছুই বলতে পারবো না যে ভ্যাকসিনটা
1: নিতে পারবে না। আরেকটা যেটা এই আপনার কথা শুনে আমার মনে প্রশ্ন আসলো, যে কিভাবে বুঝবো যে হয়তো বা আমার ছোটবেলায় আমি রুবেলা ভ্যাকসিনটা পাইনি, সেটা বোঝার কোনো উপায় আছে কি, বা কোনো ধরনের কোনো টেস্ট আছে কি?
0: টেস্ট ছোটবেলায় ভ্যাকসিন পাইনি, এখন আমার কোনো সিমটম নেই, সেক্ষেত্রে আমার সেরকম টেস্ট নেই যেটা করে আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনার যদি জ্বরের সঙ্গে সর্দি কাশি এবং সেই র্যাশগুলো লাল লাল ছোপ ছোপ র্যাশ যদি শরীরে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার সাসপেক্টেড কেস, এবং সেক্ষেত্রে আপনার রক্তের নমুনা সংগ্রহ করে সেটাকে পরীক্ষা করা হবে, এবং সেটার মধ্যে একটা লেভেল আছে ইমিউনোগ্লোবুলিন, ওই ইমিউনোগ্লোবুলিন এমটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে সেটার মধ্যে মিজলসের একটা জীবাণু পাওয়া গেছে।
1: মানে সেটা হয়তো বা হতে পারে যে উনি হয়তো বা ওনার ছোটবেলায় বা আপনারা যে ডোজগুলো দিয়েছেন সেটা উনি পাননি,
0: হ্যাঁ সেক্ষেত্রে ও পজিটিভ হলে
1: আমি আক্রান্ত হলাম, সেটা কি ঠিক না ভুল?
0: এটা আসলে আমি বলবো, এটা তো মানে কোনোভাবেই প্রমাণিত না যে এই টিকাটা নিয়েই আমার এটা হয়েছে, হ্যাঁ সেটা তো মানে বৈজ্ঞানিক সম্মত, ওটা বিজ্ঞানসম্মত কথা না, হ্যাঁ আমি এটা এই টিকাটা নেওয়ার ফলে আমার এটা হয়েছে, সেরকমভাবে তো কোনোভাবে মানে রিসার্চ হয়নি যে আমি এটার ফলে এটা হয়েছে, তো আক্রান্ত হয়েছে। আর সরকারিভাবে যে টিকাগুলো ন্যাশনাল শিডিউলে যে টিকাকরণগুলি ঢুকেছে, সেটা সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর যাচাই করেই শিডিউলে ঢুকানো হয়েছে, যাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যা লেস সাইড এফেক্টস, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে সম্পূর্ণই নিরাপদ এগুলি।
1: আরেকটা পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে, যে অনেকেই যেটা মনে করে থাকেন আমার মিজলস রুবেলা হয়ে গেছে।

0: তো সেই ক্ষেত্রে আর টিকা দেওয়ার প্রয়োজন নেই, সেটা কি ঠিক না ভুল?
1: আসলে
0: আমার বাচ্চার হয়ে গেছে, সেক্ষেত্রে আর ওকে দিতে হবে না, ওর ইমিউন সিস্টেমে সেটা ঢুকে গেছে।
1: হ্যাঁ, আপনি যদি বলেন যে বাচ্চাটার হাম হয়ে গেছে, মিজেলস হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আর টিকা নেব না, এই ধারণাটা অনেকের মধ্যে থাকে। কিন্তু এখন ভ্যাকসিন যেটা মানে টিকা যেটা চলছে সেটা হলো এমআর, মানে মিজেলস রুবেলা, সেক্ষেত্রে শুধু কিন্তু মিজেলস থেকে প্রোটেকশন না, রুবেলা থেকেও প্রোটেকশন দিচ্ছে। তো আপনি যদি মনে করেন মিজেলস হয়ে গেছে ভ্যাকসিন নেব না, সেক্ষেত্রে আপনি রুবেলা থেকে সুরক্ষিত না। তো আপনি ভ্যাকসিনটা নিলে কি হচ্ছে, আপনি রুবেলা থেকে সুরক্ষিত হচ্ছেন মিজেলসের পাশাপাশি, তো আপনি মিজেলস হলেও ভ্যাকসিনটা নিতে পারেন, কারণ সেক্ষেত্রে আপনার দুইটাতেই প্রোটেকশন দেবে, সুরক্ষা প্রদান করবে।
0: আরেকটা পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে, যে অনেকেই মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মিজেলস রুবেলা হয় না, সেটা কি ঠিক না ভুল?
1: আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা সব ক্ষেত্রেই দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে যেরকম মিজেলস রুবেলা হবে না, সেরকম যে কোনো সংক্রমণজনিত রোগী আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, যে কোনো ধরনের রোগী আমাদের শরীরে আসবে না। কিন্তু সেটা এরকম না যে মিজেলস রুবেলা তার থেকে হবেই না, কারণ আমরা বলতে পারছি না আমাদের পাশে কে সংক্রমিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু এটা বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে, তো এটা আমাদের, আমরা শ্বাস যখন নিচ্ছি শ্বাসের মাধ্যমে আমাদের ভিতরে যেতে পারবে। তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও ভ্যাকসিন থেকে আমাদের নিরাপত্তা নিতে হবে, ভ্যাকসিনটা করিয়ে আমরা সুরক্ষিত হতে হবে, কিন্তু তার সঙ্গে আমাদের অবশ্যই নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
0: আবারও আমাদের যারা শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান বা দেখছেন, ওদের জন্য জানতে চাইবো যে মিজেলস রুবেলা আসলে কি, বা এই যে প্রাথমিক লক্ষণগুলো কি কি, আর যদি প্রাথমিক লক্ষণ আমরা বুঝতে না পাই সেই ক্ষেত্রে পরবর্তী সময় কোন কোন ধরনের জটিলতা দেখা দেয়?
1: মিজেলস, আসলে মিজেলস যেটা হলো একটা ভাইরাসজনিত একটা সংক্রমিত রোগ, সেটা আরএনএ টাইপ অফ একটা ভাইরাস দিয়ে হয়। মিজেলস হলে আপনারা বুঝবেন কিভাবে, প্রথম জ্বর থাকবে, খুবই হাই গ্রেড একটা জ্বর থাকবে, তার সঙ্গে থাকবে সর্দি কাশি এবং ওয়াটারিং অফ দ্য আই, মানে চোখ দিয়ে জল পড়বে। অনেক ক্ষেত্রে কনজাংটিভাইটিসও, চোখটা লাল হয়ে কনজাংটিভাইটিসও ডেভেলপ করে। হ্যাঁ, সেক্ষেত্রে আস্তে আস্তে শরীরের মধ্যে লাল রঙের ছোপ ছোপ র্যাশের মতো ছড়িয়ে যাবে, যেটা ওপরের পার্ট থেকে প্রথম শুরু হয়ে নিচের অংশ অবধি ছড়াবে, সেটা আস্তে আস্তে ছড়িয়ে পুরো শরীরে ছড়িয়ে যাবে। তো এটার লেটার কমপ্লিকেশনস, মানে পরবর্তীতে যদি মানে এই সিমটম দেখার পরও আমরা হাসপাতালে যোগাযোগ না করি, চিকিৎসকের পরামর্শ না নিই, সেক্ষেত্রে সেটা কমপ্লিকেশনসের মধ্যে নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, শ্বাসকষ্টজনিত রোগ বাচ্চাদের হয়ে যেতে পারে, এবং যেটা আমি আগেও বললাম এনকেফেলাইটিস হয়ে যেতে পারে। ব্রেইন যে সেলগুলো, আমাদের যে মস্তিষ্কের কোষগুলি, সেগুলি সোয়েলিং হয়ে এনকেফেলাইটিস ডেভেলপ করে এবং অনেক ক্ষেত্রে মৃত্যু অবধি হতে পারে।
0: তো এই যে আপনি যেটা বারবারই বলছিলেন যে শিশুদের মধ্যে এই রোগগুলো হওয়ার প্রবণতাটা অনেক বেশি, বা ওই রোগ থেকে পরবর্তী সময় প্রভাবিত হওয়ার মানে সম্ভাবনাটা অনেক বেশি, সেটা কেন শিশুদের ক্ষেত্রে? কেন
1: শিশুদের ক্ষেত্রে আমি বলবো এই রোগটা হওয়ার প্রবণতা বেশি, এবং শিশু অবস্থায় টিকাটা দেওয়া হয়, কারণ শিশুরা আসলে তাদের শরীরে ইমিউনিটিটা তখন ততটা থাকে না, জন্মের পর কিছুদিন পরই ওদের শরীরে ইমিউনিটিটা ততটা ডেভেলপ করে না, যেটা না আমরা বড়দের আছে। তো ইমিউনিটিটা ডেভেলপ করতে কিছুটা সময় লেগে যায়, সেক্ষেত্রে শিশুদের এই সংক্রমণ ছড়ানোর চান্সেসটা খুব বেশি থাকে।
0: আর একটা যেটা জানবো আপনার কাছে, এই যে এখন যেটা আপনারা বলছেন যে সরকারিভাবে এই টিকাগুলো প্রথম স্তরে একদম স্কুলগুলো যেটা আছে স্কুলগুলোতে দেওয়া হবে, বা স্কুলগুলোতে যারা আছেন ওদের কাছে ইনফরমেশন চাওয়া হয়েছে যে মানে কারা কারা দিতে প্রস্তুত বা কারা কারা দিতে চাইছেন, তো সেক্ষেত্রে এই যে সরকারিভাবে স্কুলগুলোতে টিকা দেওয়া হবে সেটা কতটুকু সুরক্ষিত?
1: সরকারিভাবে যে স্কুলে যে ক্যাম্পেইন যে মোড শুরু হয়েছে সেটা সম্পূর্ণই সুরক্ষিত, কারণ ভ্যাকসিনটা কোল্ড চেইন পয়েন্টে প্রপার মেনটেন্যান্সের মধ্য দিয়ে ভ্যাকসিনটা বেরোচ্ছে ভ্যাকসিন কেরিয়ারে করে, এবং সেটা যথেষ্ট পর্যবেক্ষণ করার পরই কোল্ড চেইন পয়েন্ট আমরা চেক করে টেম্পারেচার মেনটেন হচ্ছে কি না, তাপমাত্রা যথেষ্ট, তাপমাত্রায় ভ্যাকসিনটা ঠিকমতো সুরক্ষিত আছে কি না, সেটা প্রতি পর্যায়ে চেক করার পরই আমরা ভ্যাকসিনটা স্কুল লেভেলে আমরা পাঠাচ্ছি, এবং স্বাস্থ্যকর্মীর হাতে কোল্ড চেইন পয়েন্ট থেকে ভ্যাকসিনটা সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে স্কুলে যখন স্বাস্থ্যকর্মীরা দেবে সেক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার নেই, এবং সম্পূর্ণ নিরাপদ এবং নিশ্চিন্ত হয়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই টিকাটা স্কুলে নিতে পারেন।
0: এবার ধরুন না কেউ আক্রান্ত হয়েছেন কোনো শিশু, সেই ক্ষেত্রে কি ওকে স্কুলে বা অন্যান্য খেলাধুলো করতে বাইরে মানে নিয়ে যাওয়া উচিত নাকি ওকে ঘরে রেখে

0: চিকিৎসা করা উচিত?
1: প্রথমত তো যদি আমি যে লক্ষণগুলি বললাম সেই লক্ষণগুলি যদি দেখা যায়, সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে যোগাযোগ করতে হবে ডাক্তারের সঙ্গে। তো সেক্ষেত্রে যদি ডাক্তার পরামর্শ দেন যে হসপিটালাইজড হওয়ার, সেক্ষেত্রে ভর্তিও লাগতে পারে। যদি না লাগে বাড়িতে মেডিকেশন দেওয়া হয়, ইউজুয়ালি এগুলো এসব ক্ষেত্রে কি হয় হসপিটালাইজডই রাখা হয় এবং সিমটম কমে যাওয়ার পরই বাচ্চাকে ডিসচার্জ করা হয়। তো সেক্ষেত্রে যতটুকু না সময় অবধি বাচ্চাটা পুরোপুরি সুস্থ হচ্ছে সেক্ষেত্রে বাচ্চাটাকে বাড়িতেই রাখলে ভালো, অন্য বাচ্চাদের কন্টাক্টে সংস্পর্শে না আসতে দিলেই ভালো, কারণ সংক্রমণ ছড়ানোর চান্সেসটা একটু
0: বেশি থাকে। আপনি যেটা বলছিলেন যে একজন আক্রান্ত রোগী 70 জনের মতো
1: ছড়াতে পারে,
0: সেটা কিন্তু তাহলে সংখ্যাটা
1: অনেকটাই বেশি।
0: এবার দেখা গেল যে আক্রান্ত শিশু স্কুলে গেছে বা স্কুলের হয়তো বা অনেকজনকেই
1: ছড়িয়ে দিয়েছে,
0: তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের, আমরা যারা বাবা মারা আছি বা যারা বাড়িতে বড়জনরা আছেন, ওদের কিন্তু ভূমিকাটা অনেক
1: বেশি গুরুত্বপূর্ণ।
0: সেটা টিকাদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, আবার এই যারা আক্রান্ত হচ্ছেন ওদের
1: ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কারণ যে ইনফেক্টেড, যে সংক্রমণ যার শরীরে অলরেডি চলে গেছে, সে যে শরীরে যে লাল লাল ছোপটা আসবে, এই ছোপটা আসার 4 দিন আগে এবং 4 দিন পর পর্যন্ত অন্যদের শরীরে এই সংক্রমণ ছড়াতে পারে। মানে টোটাল 8 days, 8 দিন পর্যন্ত সংক্রমণটা ছড়ানোর চান্সেস খুব বেশি থাকে।
0: তাহলে সময়টাও কিন্তু
1: অনেকটা বেশি।
0: তাহলে এই যে ম্যাডাম আক্রান্ত যে শিশুটি হয়েছে ওরও তো মানে চিকিৎসার প্রয়োজন আছে, বা বাড়িতে রেখে যদি চিকিৎসা করি আমরা বাবা মারা, সেক্ষেত্রে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করব যেন না ছড়ায়?
1: প্রথমত তো নিজে থেকে আপনারা কিছুই না করে আমি প্রথমেই বলবো চিকিৎসকের পরামর্শ নিন, চিকিৎসকের তত্ত্বাবধানে থাকুন। চিকিৎসক যদি বলে হাসপাতালে ভর্তি করার জন্য অবশ্যই ভর্তি করান, ভর্তি করিয়ে প্রপার মেডিকেশন নিয়ে তারপর সুস্থ করি বাড়িতে আনুন এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ান, কারণ সেক্ষেত্রে বাচ্চাদের ভমিটিংয়ের একটা, এই যখন এই লক্ষণগুলি দেখা দেয় একটা ভমিটিংয়ের টেন্ডেন্সি ডেভেলপ করে, যদি ভমিটিং হতে থাকে সেক্ষেত্রে শরীরে ডিহাইড্রেশন এবং ডায়রিয়া ডেভেলপ করে যায়। তো ডিহাইড্রেশনটা যাতে না হয় হাইড্রেশনটা মেনটেন করানোর জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে, পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে যাতে বাচ্চাটা ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচে এবং ফার্দার কমপ্লিকেশন যাতে বাচ্চাটা শরীরে আর না ডেভেলপ করে সেদিকে আমাদের বাড়ির মানুষকেই নজর দিতে হবে।
0: আর মিজেলস রুবেলা যদি কারোর হয়ে থাকে সেক্ষেত্রে কি পরবর্তী সময় আবার আক্রান্ত হতে পারে নাকি আর হয় না?
1: না, এটা হয়ে গেলে আর হওয়ার চান্সেসটা খুবই কম
0: কম থাকে,
1: খুবই কম থাকে।
0: আর টিকা সম্পর্কে যদি আবারও বলেন,
1: এই টিকাটা, এটা নতুন কোনো টিকা নয়, এটা অনগোয়িং ইমিউনাইজেশন সিস্টেমই চলছে। এটা যে জাতীয় স্তরে যে টিকা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে অলরেডি এটা চলছে, এটা 9 থেকে 12 মাস বয়সে আপনাদের বাচ্চাদের প্রথম ডোজটা দেওয়া হচ্ছে মিজেলস রুবেলার এবং 16 থেকে 24 মাস বয়সে মিজেলস রুবেলার দ্বিতীয় ডোজটা আপনাদের বাচ্চাদেরকে দেওয়া হয়, যেটা নর্মাল শিডিউলে আছে।
0: আর যারা একটা টিকা পেয়ে গেছেন দ্বিতীয় ডোজটি পাননি, ওরা কোথায় যোগাযোগ করবেন?
1: যারা একটা টিকা পেয়েছেন আর একটা পাননি, তারা এই 17 তারিখ অবধি যে স্কুল লেভেল ক্যাম্পেইন মোড আছে, আপনারা আপনাদের স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা অলরেডি স্কুল লেভেলে সব অথরিটিদেরকে ইনফরমেশন দিয়ে রেখেছি, স্কুল লেভেলে টিচারদেরকে জানান, টিচাররা অলরেডি ওদের নাম নথিভুক্ত করছে এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সেটা শেয়ার করছেন। তো স্কুল লেভেলে যদি কোনো কারণে আপনাদের মনে হয়েছে যে এটা মিস হয়ে গেছে 17 তারিখ অবধি, তারপরও ক্যাম্পেইন মোডটা চলবে 25 তারিখ অবধি, আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে, যে আরবান স্বাস্থ্যকেন্দ্র বা নিকটবর্তী যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা সিএসসি বা আপনাদের সাব ডিভিশন হসপিটাল, সেখানে গিয়ে আপনারা স্বাস্থ্যকর্মীর সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা এই ভ্যাকসিনটা আপনাদের বাচ্চাদেরকে নেওয়ান।
0: শিশুদের এই ভ্যাকসিনের আগে এবং পরে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করবেন?
1: কমপ্লিকেশন আমি যেটা আগেও বললাম, ভ্যাকসিনটা সম্পূর্ণ নিরাপদ এবং সেক্ষেত্রে সাইড এফেক্টস বলতে খুবই মাইল্ড, যেটা নর্মাল জ্বর, হালকা জ্বর ডেভেলপ করতে পারে এবং ইনজেকশন সাইটে একটু ব্যথা হতে পারে বা ওই জায়গাটা একটু ফুলে যেতে পারে, সেক্ষেত্রে ভয় ভীতির কিছু ব্যাপার নেই। আপনি যদি জ্বরটা যদি বেশি হয়, 100-এর উপরে যায়, সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল খাওয়াতে পারেন এবং সেটার ডোজ অবশ্যই আপনি স্বাস্থ্যকর্মী থেকে বা চিকিৎসকের থেকে জেনে নেবেন যখন টিকা নেওয়ার সময়, প্যারাসিটামল দিতে পারেন এবং যেই হাতে বা পায়ে যেদিকেই দেওয়া হয় সেক্ষেত্রে জায়গাটাকে মুভমেন্টের মধ্যে রাখবেন এবং যদি 3-4 দিনের মধ্যে না কমে সেক্ষেত্রে একটু স্বাস্থ্যকর্মীর সঙ্গে আবার যোগাযোগ করবেন আপনারা।
0: আর দুটো ডোজ নেওয়া কতটুকু গুরুত্বপূর্ণ?
1: হ্যাঁ, দুটো ডোজ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ

0: আমরা যদি একটা নেই আরেকটা না নিই, সেক্ষেত্রে আমাদের শরীরে পার্শিয়াল ইমিউনিটি ডেভেলপ করবে, মানে এটা আংশিক ইমিউনিটি, যেটা সম্পূর্ণভাবে আমরা সুরক্ষিত হলাম না। সেক্ষেত্রে যদি আমরা মিজেলস রুবেলা দুয়োটা ডোজ নিচ্ছি, সেক্ষেত্রে আমরা কী হচ্ছে লাইফ লং আমরা সুরক্ষিত, আমরা সারা জীবনের জন্য মিজেলস রুবেলা থেকে সুরক্ষিত হয়ে গেলাম। সুতরাং দুয়োটা ডোজই গুরুত্বপূর্ণ।
1: আর এই যে রুবেলা এবং হাম নিয়ে আমাদের মধ্যে যে কিছু কিছু ভুল ধারণা আছে, ওই প্রসঙ্গে যদি একটু আলোকপাত করেন।
0: ভুল ধারণা সবাই, আমি এটাই বলবো সবাইকে যে আপনারা যদি মনে করেন যে মিজেলস রুবেলা ভ্যাকসিন টিকাটা নিলে আমাদের বাচ্চাদের ক্ষতি হতে পারে, বা এই টিকাটা নেওয়ার দরকার নেই, কী দরকার এটা নিয়ে, আমার বাচ্চার তো একবার হাম হয়ে গেছে আর এটা নিয়ে কোনো লাভ নেই, নিয়ে আবার ক্ষতি হতে পারে, না, এটা সম্পূর্ণ
1: বা এই টিকা নেওয়ার পরে আমার সন্তানের সেটা হলো,
0: সেটা হলো, এটা নিয়ে এটা হলো না, এরকম কোনো কথা তো বৈজ্ঞানিকভাবে এখন অবধি প্রচারিত হয়নি। তো এটা আমরা কিভাবে বলবো যে এটা নিয়ে সেটা হয়েছে, এবং এখন অবধি সেরকম কোনো তথ্য উঠে আসেনি যে এই এই টিকাটার ফলেই সেরকম হয়েছে, এবং যে ক্ষেত্রে বলা হচ্ছে এটা 100% সুরক্ষিত, এবং অনেক কিছু পর্যায়ে এগুলি পরীক্ষা নিরীক্ষা ধাপে ধাপে হওয়ার পরই এটা শিডিউলে এটা এসেছে। তো আমরা সম্পূর্ণ নিরাপদ যেহেতু ভ্যাকসিনটা কেন নেব না আমাদের বাচ্চাদের জন্য,
1: সরকারিভাবে
0: দেওয়া হচ্ছে, বিনামূল্যে দেওয়া হচ্ছে, এবং দুইটা ডোজ নিয়ে আমরা সারা জীবনের জন্য আমাদের বাচ্চাদেরকে যে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আছে, ভ্যাকসিন থেকে যে রোগগুলি, ভ্যাকসিন নিলে যে রোগগুলি প্রতিহত করা যায় সেটা আমরা করতে পারছি, তাহলে এটা আমরা অবশ্যই নেব, কেন নেব না।
1: আরেকটা যেটা অভিভাবকদের মধ্যে আরেকটা ভয় কাজ করে আমার এখনই মনে আসলো, যে একই সিরিঞ্জ দিয়ে হয়তো বা সবাইকে দিচ্ছে, বা বাচ্চারা তো বুঝতে পারছে না সেটা, হয়তো এই প্রসঙ্গে যদি একটু বলেন।
0: সেটা কোনো সময়ই হয় না যে একটা সিরিঞ্জ দিয়ে সব বাচ্চাদেরকে দেওয়া হবে, এটা আমরা সম্পূর্ণ গাইডলাইন প্রোটোকল মেনেই আমরা ভ্যাকসিনেশন করাচ্ছি, এবং যে টিকাকর্মীরা যারা আছে তাদেরকে পিরিয়ডিক্যালি আমরা ট্রেনিংয়ের মাধ্যমে ওদেরকে শিখিয়ে দিচ্ছি যে ভ্যাকসিনেশনের জায়গাটা কীভাবে মেনটেন করতে হয়, কোন রুমে ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিন দেওয়ার আগে কীভাবে হ্যান্ড হাত ধুতে হয়, ভ্যাকসিন দেওয়ার পর কী প্রিকশন, এগুলি ধাপে ধাপে আমরা টাইম টু টাইম ওদেরকে ট্রেনিং করিয়ে শিখিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এই ব্যাপারে আপনারা সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন,
1: ভয় পাওয়ার কোনো
0: কারণ
1: নেই। মানে ধীরে ধীরে আমাদের সময় শেষ হতে চলেছে, তো যারা অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন ওদের জন্য কি বার্তা থাকবে?
0: আমার সবার উদ্দেশ্যে এই বার্তা থাকবে, স্পেশালি অভিভাবকদের উদ্দেশ্যে আমি সেটাই বলবো যে আপনাদের বাচ্চারা যদি কেউ মিজেলস রুবেলা টিকা দুয়োটার মধ্যে একটা পাননি বা একটা পেয়েছেন, বা যাদের টিকা কার্ড নেই আগের, আপনারা বলতে পারছেন না টিকাটা পেয়েছে কি না, আপনারা সবাই আপনাদের এই বাচ্চাকে এই ক্ষেত্রে এই ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারেন, এবং আমাদের ক্যাম্পেইন মোড 25 তারিখ অবধি চলছে। আপনারা যদি কোনো ধরনের মনে সন্দেহ বা কোনো প্রশ্ন থাকে আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে এসে যোগাযোগ করতে পারেন, বা স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি, এবং টিকাটা নিয়ে আপনাদের বাচ্চাদেরকে সুরক্ষিত করুন।
1: আর খাবার দাবারের ক্ষেত্রে কোনো
0: কোনো বাধানিষেধ থাকবে না, নর্মালি আপনারা বাড়িঘরে যা খাচ্ছেন টিকা নেওয়ার আগে পরে সব এই খাবারই খেতে পারবে, সেক্ষেত্রে কোনো স্পেশাল রেস্ট্রিকশন তার মধ্যে থাকছে না।
1: আর এই যে টিকা নেওয়ার পরে বাচ্চাদের মধ্যে একটু একটু যেটা দেখা যায় যে একটু জ্বর আসা বা ব্যথা,
0: সেটা খুবই স্বাভাবিক। টিকা নেওয়ার পরে যেহেতু একটা লাইফ অ্যাটিটিউডেড ভ্যাকসিন, এটা নিলে শরীরে একটু জ্বর আসতে পারে, এবং এটা জ্বর আসলে এটা ভয় পাওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আমি যেটা আগেও বললাম, আপনারা প্যারাসিটামল খাওয়াতে পারেন চিকিৎসকের পরামর্শ নিয়ে, এবং যেটা সামান্য ফুলে যাওয়া বা ব্যথা, এটা 3 দিনের মধ্যে নিজে থেকেই কমে যায়।
1: এই প্রসঙ্গে ম্যাডাম আরেকটা আমার ছোট করে আপনার কাছে যেটা জানতে চাইবো, যে অনেক সময় যারা বাবা মারা বলে থাকেন যে টিকা নিয়েছো ব্যথা হয়েছে, তার মানে টিকাটা কাজ করেছে, ব্যথা হয়নি মানে টিকাটা কাজ হয়নি, সেই সম্পর্কে যদি বলেন।
0: না, টিকা নিয়েছো ব্যথা হবে সেরকম কোনো ব্যাপার নেই, ব্যথা অনেকের হয় আবার অনেকের ব্যথা হয়ও না, সেটা অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, অনেকের ভ্যাকসিন দেওয়ার সিস্টেম এক এক রকম থাকে, তো সেক্ষেত্রে ব্যথা হলে টিকাটা কার্যকর নয় তো না, সেরকম কিছু না।
1: সেটাই সত্যি ম্যাডাম, আরও অনেক কিছু জানার ইচ্ছে ছিল কিন্তু সময় বলছে, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
0: ধন্যবাদ সবাই,
1: শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জয়িনী থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, আকাশবাণী আগরতলা। কোন শুনবেন বাংলা নাটক অতিথি, রচনায় সত্যজিৎ রায়, প্রযোজনায় জগন্নাথ বসু।

0: আশা করি তোমরা কুশলে আছো।
1: ছেলেবেলায় ছেড়ে আসা বঙ্গদেশ দেখার লোকটা সংবরণ করতে পারলাম না। নিজের দেশ নীলকণ্ঠপুরে যাওয়া যায় না, কেননা সেখানে এখন আর কেউ নেই। তাই তোমাদের মামুদপুরে আসাই স্থির করলাম। তবে দিন দশেকের বেশি থেকে তোমাদের আননেসেসারি বিপদে ফেলব না। আসছে সোমবার পৌঁছব। তোমার অ্যাডভোকেট স্বামী সুরেশ বোসের নাম বললে স্টেশন থেকে সাইকেল রিক্সায় পৌঁছে দেবে, তাই আমাকে নিতে আসার কোনো প্রয়োজন নেই।
0: ইতি আশীর্বাদ ছোট মামা, বুঝো ব্যাপার।
2: ওগো শুনছো? এই শুনছো?
1: বলো।
2: মামা আসছেন।
1: মামা?
2: আমার ছোট মামা গো।
1: বলো কি, তিনি বেঁচে আছেন?
2: মামার যে চিঠি লেখার মতো বিদ্যে আছে সেটাই তো জানতাম না।
1: দেখি দেখি, ও চশমাটা আবার। বোঝো ব্যাপার। আচ্ছা, আমাদের ঠিকানা কোথায় পেলেন বলো তো? আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ বোস বলে একজনের বিয়ে হয়েছে, আর তারা যে এই মামুদপুরে থাকে সেটাই বা জানলেন কি করে?
2: জানবে আর কোত্থেকে, নিশ্চয়ই শীতল মামার কাছ থেকে জেনেছেন।
1: শীতল মামা?
2: আহ, তোমার কিচ্ছু মনে থাকে না? মামাদের পড়শি ছিলেন নীলকণ্ঠপুরে, তো যাতায়াত ছিল আমাদের বাড়িতে, তুমিও তো দেখেছ। বাজি পেলে 56টা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে, সেই নিয়ে কত হাসাহাসি।
1: এবার মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক,
2: ছোট মামার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল। গোড়ার দিকে মামা যে চিঠি লিখতেন সে তো শুনেছি শীতল মামাকে।
1: আচ্ছা, এই বাড়িতে তো এসেছেন না শীতল বাবু?
2: বাহ, আসেননি? রানুর বিয়েতেই তো এলেন।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, কিন্তু তোমার ছোট মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন।
2: হ্যাঁ, তাই তো জানতাম। তিনি আবার কেন হঠাৎ আমার এখানে আসতে চাইছেন সেটা তো বুঝলাম না।
1: অবশ্যই আসতে যদি হয় তো তোমার কাছে ছাড়া আর কার কাছে আসবেন বলো? তোমার বাবা মা, বড় মামা, বড় মামি সবাই তো পরলোকে। বড় মামা ছেলে ক্যানাডায়, মেয়ে সিঙ্গাপুরে, তুমি ছাড়া তোমার আছে কে?
2: তা তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি তাকে মামা বলে চিনব কি করে? মামা যখন বাড়ি ছেড়ে চলে যান তখন আমার বয়স 2 বছর, আর ওনার 16 কি 17।
3: মা? কি মা? তোমার সেই ছোট মামা না যিনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল?
1: তুই থাম তো। আচ্ছা, ওর একখানা ছবি আছে না তোমার সেই পুরনো অ্যালবামে?
3: তোমার যেমন কথা সেই চেহারা এখনকার চেহারা, তখন আমার মামার বয়স 15 আর এখন 7।
1: তাহলে তো সত্যি খুব মুশকিলে পড়া গেল।
2: ঘর তো একখানা বাড়তি আছেই, বিনুর ঘর, কিন্তু কি খায় না খায় কিছুই তো জানা নেই।
1: আরে বাবা, খাবে আর কি, আমরা যা খাবো তাই খাবে।
3: আহা, আমরা যা খাবো তাই খাবে মানেটা কি?
2: যদি সাধু হয়ে থাকেন তাহলে তো নিরামিষ খাবেন, সে তো আরো ঝক্কি, 5 রকম পদের কম হবে না তার।
1: এই বাবাই দেখো চিঠি, দেখো চিঠি, চিঠি ভাষা দেখে সাধু বলে মনে হয়? এটা একেবারে আমাদের মতো লেখা। এই এই দেখো ইংরেজি তারিখ, ইংরেজি তারিখ লিখেছেন, এই দেখো ইংরেজি কথা ব্যবহার করেছেন, এই তো আননেসেসারি।
2: নিজে ঠিকানা তো দেয়নি।
1: তা অবশ্য দেয়নি, এদিকে লিখেছে তো।

0: এই জানিস জানিস তো কাল না আমাদের বাড়িতে একটা মজার কাণ্ড হতে চলেছে।
1: মজার কাণ্ড কি রে?
0: আমার এক দাদুরি মানে আমার ছোট মামা প্রায় 45 বছর পর দেশে ফিরছেন আর উঠছেন আমাদেরই বাড়িতে দিন দশেকের জন্য।
1: ও মা, তাতে কাণ্ড হওয়ার কি দেখলি তুই?
0: আরে কাণ্ড হলো অন্য, সেই মামাকে তো মা কোনোদিন চোখেই দেখেনি। মা জন্মাবার 2 বছর বাদেই তো তিনি দেশ ছাড়া, সুতরাং সে লোক যে এইলো তা নিয়ে মা বাবার মধ্যে একটা চিন্তা দেখা দিয়েছে। এই লোকটা দাদি না দাদি না তা নিয়ে তো একটা ভীষণ কাণ্ড হবে রে।
1: সত্যি? এই আমাকে ডাকিস একদিন তোর দাদু এলে, বেশ অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার লাগছে রে। এই মিন্টু, তুই এক কাজ করিস, তুই বরং আড়াল থেকে লোকটার উপর নজর রাখিস।
0: ঠিক বলেছিস, দেখাই যাক না লোকটা কেমন

0: Alex, můžeš mi dát? Mama hok ar na hok, lokta jodi shobbo hobbo mishuko hoy tahole erokom chole jabe. Nahole ei 10ta din hujjuter ekshes.
1: Ma, tomar khub bhavna hocche na? Amar kintu besh moja hocche. Accha ma, tomar choto mama amar ki hobe? Dadu, tai na? Ish, golper bhite erokom porechi. Hariye jawa manush hotat ekdin phire ashe. আর আমাদের সত্যি সত্যি তাই হচ্ছে।
2: আহ মন্টু চুপচাপ খাও, আমরা মুচি ভাবনা সাপ না ব্যাং না বিচ্ছু কিচ্ছু জানা নেই, এখন সামলাও জব কি ঠিকানা দিল না লোকটা, তাহলে না হয় কোনো একটা ছুতো না করে দেওয়া যেত, এটা না একেবারে পন করে ঘাড়ে এসে চাপা।
1: সাড়ে দশটা থেকে তো বাড়ির সামনে ঘোরাঘুরি করছি, এগারোটা বাজতে গেল, আর কখন আসবেন রে বাবা? আরে একটা সাইকেল রিক্সা দেখেই আসছে না, তার উপর বসা ওই লোকটা কি? পায়ের তলায় রাখা সুটকেস, একটা পাথর নিয়েছেন, হাতে মিষ্টির হাঁড়ি।
3: আরে রোকে রোকে রোকে রোকে রোকে, ও খোকা, এটাই কি একদুকে সুরেশ বোসের বাড়ি?
1: হ্যাঁ হ্যাঁ।
3: ও তা তুমি কে?
1: আমার নাম সার্থক বোস।
3: অর্জুনের সারথি না সুরেশ বোসের পুত্র? আরে আরে অত ভারী সুটকেসটা তুমি কি নিতে পারবে? দেখো ওতে কিন্তু বই আছে।
1: হ্যাঁ পারবো পারবো।
3: আচ্ছা তবে চলো।
1: দেখবেন এই এই এই সিঁড়িটা একটু,
3: এই যে তুমি সুহাসিনি তো?
1: হ্যাঁ।
3: থাক থাক প্রণাম করতে হবে না, তোমার স্বামী তো উকিল, সে বোধহয় কাজে বেরিয়েছে না?
1: হ্যাঁ।
3: এইভাবে এসে পড়লাম, খুব কিন্তু কিন্তু বোধ করছিলাম জানো, কিন্তু শেষে মনে হলো দিন দশেক হয়তো এই বুড়োকে বরদাস্ত করতে তোমাদের খুব অসুবিধে হবে না, তাছাড়া শেতলরা তোমাদের এত প্রশংসা করলেন। বুঝতে তো পারি আমি যে সত্যি তোমার মামা তার তো কোনো প্রমাণ নেই, কাজে সেদিক দিয়ে আমি কিন্তু কিছু দাবি করব না, একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য এইটাই ভেবে নিতে হবে তোমাদের আর কি।
2: আপনি চান টান করবেন তো?
3: খুব বেশি যদি অসুবিধে না হয় তাহলে।
2: না না না অসুবিধে কেন মন্টু, একে দোতলায় নিয়ে গিয়ে চানের ঘরটা দেখিয়ে দাও, আর ইয়ে মানে আপনি কি খানটান তা তো জানা নেই, তাই
3: আমি সর্বভূক যা দেবে তাই খুশি মনে খাবো। না না না কথাটা বাড়িয়ে বলছি না,
1: আসুন।
3: হ্যাঁ চলো চলো। তা তুমি বুঝি স্কুলে পড়ো?
1: হ্যাঁ ক্লাস 7 এ, সত্যি বলো স্কুল।

0: সাধু।
1: মা বলছিলেন আপনি সাধু হয়ে গেছেন।
0: ও সাধু টাধু তো সে অনেক কালের আগের কথা ভাই। যখন প্রথম বাড়ি থেকে বেরোই তখন গেলাম হরিদ্বারে। বাড়িতে ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম আর কি। একজন সাধুর কাছে গিয়েছিলাম বটে কিছুদিন, ওই ঋষিকেশে। তারপর সেখানেও আর ভালো লাগলো না, তাই বেরিয়ে পড়লাম। তারপর সাধু টাধুর কাছে আর যাইনি।
1: আর মাছ দেব?
0: না না না, আর পারবো না। খুব সুন্দর রান্না করো তুমি, দেখছো না কেমন চেঁচে পুচে খেয়েছি।
1: বাংলা রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধ হয়।
0: না না, ওই গত দুদিন কলকাতায় খেয়েছি, তার আগে কতদিন খাইলে তুমি বললে বিশ্বাস করবে না। বুঝলে দাদু ভাই, তোমার মায়ের রান্না না একেবারে যেন অমৃত।
1: মা কি হলো, তোমার এখানে কি চাই?
2: মা একটা কথা জিজ্ঞেস করবো।
1: কি?
2: আচ্ছা মা, উনি তো তোমার মামা হন, তাই না?
1: আহ কি বলবে, তাড়াতাড়ি বলো।
2: তুমি কি একবারও তো মামা বলে ডাকলে আজ খাওয়ার সময়?
1: আমি মামা বলছি কি না বলছি তাতে ভদ্রলোক যে খুব দুঃখিত হচ্ছেন তা, কিন্তু তোমার এত কথা কি দরকার? যাও যাও, ওপরে যাও।
2: মা বাবা যতই সন্দেহ করুক আমার কিন্তু বেশ ভালোই লাগছে ছোট দাদুকে। ছোট দাদু সত্যি কি আমার ছোট দাদু?
3: ওরে অর্জুনের সারথি,
0: এসো আমার কাছে এসো। ও কি ওখানে দাঁড়িয়ে রয়েছো কেন? আরে কি হলো? আরে এসো না, তোমাকে কিছু জিনিস দেখাই। এটা কি বলো তো?
2: এটা একটা তামার পয়সা।
0: কোথাকার?
2: ঠিক বুঝতে পারছি না।
0: এটাকে বলে লেপটা, গ্রিস দেশের পয়সা। আর এটা, এটা হলো তুর্কির পয়সা, এক কুরু। আর এটা হচ্ছে রুমানিয়ার, একে বলে কানি। এটা ইরাকের ফিল। কি জানতে না তো? এই নাও এগুলো সব তোমার জন্য।
2: আমার জন্য?
0: হ্যাঁ, আমি তো জানতাম যেখানে যাচ্ছি সেখানে আমার একজন নাতি আছে, তার জন্য এনেছি এইসব পয়সা।
2: এইসব দেশ আপনি দেখেছেন ছোট দাদু?
0: আমি? আরে আরে যাচ্ছ কোথায়?
2: যাই, মাকে দেখে আসি।
0: ওর মনটা এখনো কাঁচা, ওই বয়সে আমিও ঠিক এমনটি ছিলাম। জগতে যা কিছু নতুন, যা কিছু অজানা, তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ।

0: না, দশ দিনটা বাড়াবাড়ি। ওকে পরিষ্কার বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে, বুঝেছ? বেশি আদর যত্ন একদম করবে না। একই তো বললে তোমার রান্না খেয়ে নাকি খুব তারিফ করছিলেন, শেষ হয়ে থেকে মরতেই চাইবেন না। অতিরিক্ত খাতি না করলে ভদ্রলোক আপনি মানে মানে বিদায় নেবেন। শোনো শোনো, কোনো রকম রিস্ক নেবার কোনো প্রশ্নই ওঠে না। আজকে সুধীরের সঙ্গে কথা বলছিলাম, সেই একই অ্যাডভাইস দিলে। আর শোনো, আলমারি টালমারি সব ভালো করে বন্ধ করে রাখবে। মন্টু তো আর সবসময় পাহারা দেবে না, ওর তো বন্ধু বান্ধব আছে, খেলাধুলো আছে। আর আমি তো কাজে বেরিয়ে যাবো, বাড়িতে তো তুমি আর সদাশিব, আর সদাশিব তো কাজ না থাকলেই ঘুমোই। তুমি যদি পুরো ঘুমিয়ে না থাকো না।
1: দেখো একটা কথা তোমায় বলি।
0: কি?
1: ওনার সঙ্গে কিন্তু মায়ের আদল আছে।
0: তোমার তাই মনে হলো নাকি?
1: হ্যাঁ, ঠিক সেই রকম টিকুনে নাক, চোখের চাহনিও যেন সেই রকম।
0: ও আরে বাবা, আমি তো বলছি না যে উনি তোমার মামা নন, কিন্তু মামা লোকটি কেমন তা তো কিচ্ছু জানি না আমরা। লেখাপড়া করেননি, কোনো ডিসিপ্লিন নেই, ছন্ন ছাড়া জীবন। না না, আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা।
2: বাবা,
0: কি
2: বাবা, উনি পয়সাগুলো আমার দিলেন।
0: দেখি গ্রিস

0: করেন উনি দিলেন?
1: হ্যাঁ।
0: উনি কি সব জায়গায় গেছেন বলে বললেন নাকি?
1: না তো।
0: তাও ভালো, এই জিনিস কলকাতাতেও কিনতে পাওয়া যায়।

0: মন্টু মন্টু যাও চাটা ওনাকে দিয়ে এসো ওপরে।
1: না না তার দরকার নেই সুহাসিনি, চাটা এখানেই না দাও। আপনি তো সুরেশ বোস, আপনার ছেলের সঙ্গে আমার কিন্তু খুব ভাব হয়ে গেছে।
2: ওটাই বলছি,
1: আমি দেখেছি কম বয়সী ছেলেদের সঙ্গে আমার খুব চট করে ভাব হয়ে যায়। ভবগুরুদের বোধ হয় ওরাই সবচেয়ে ভালো বোঝে।
2: আপনি বুঝি সারা জীবন ঘুরেছেন?
1: তা ঘুরেছি, এক জায়গায় বসে থাকা ধাতে ছিল না আমার।
2: আমরা এবার গুছানো জীবনটা বুঝি, উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি আমাদের পোষায় না। রোজগার আছে, সংসারের দায়িত্ব আছে। আপনি তো বিয়ে করেননি না?
1: না, আমি একা, সারাটা জীবন একা, আমার কেউ নেই।
2: আচ্ছা আমি উঠি, আমার আবার একটু।
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
3: মন্টু, আই মন্টু, আরে তোরা এসে গেছিস।
1: আমার নাম কি ভাই?
3: আমার নাম অনিশ।
1: তোমার?
3: আমার নাম রথি।
1: আচ্ছা,
3: আপনি নাকি অনেক ঘুরেছেন মন্টু বলছিল, তাহলে নিশ্চয়ই অনেক গল্প জানেন।
1: হ্যাঁ অনেক না হলো, কিছু কিছু গল্প তো জানি।
3: একটা গল্প বলুন না ছোট দাদু।
1: গল্প? আচ্ছা চলো ওই গাছটা নিচে গিয়ে বসে। আচ্ছা সাহারা মরুভূমির নাম শুনেছ তোমরা? সেই সাহারায় একরকম যাযাবর জাতি বাস করে, তাদের নাম হলো তুয়ারেগ। তারা খুব হিংস্র, নৃশংস, দরকার হলে তারা দস্যুবৃত্তিও করে। একবার এক ভবঘুরে মানুষ ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিল সেই তুয়ারেগদের হাতে। তারপর তার কাছে তো কোনো হাতিয়ার নেই, আছে শুধু একমাত্র অস্ত্র তার বুদ্ধি। সেই বুদ্ধির জোরে সে নিজেকে শেষ পর্যন্ত দস্যুদের হাত থেকে রক্ষা করল। তারপর নিজেদের সেই দস্যুর কবল থেকে মুক্ত করে নিয়ে ধীরে ধীরে সে আবার ফিরে এলো সভ্য জগতের মানুষে।

0: ইস, কি সুন্দর গল্প সন্ধ্যাবু, আপনি কখনো সাহারায় গেছেন?
1: আমি না, তোমরা তোমরা আবার ওঠো দাদু ভাই, অন্ধকার হয়ে গেছে, তোমার মা এবার বকবেন। আচ্ছা আমি যাই, হ্যাঁ আমি যাই, আমি যাই।
0: কি সুন্দর গল্প বলুন ছোটবাবু, তাই না? ঠিক যেন মনে হয় সব কিছু চোখের সামনে দেখেছেন।
2: মন্টু মন্টু, দেখি এই অন্ধকারে এখন বাগানে বসে কি করছো তোমরা?
0: কাকু জানেন, ছোট দাদু না আমাদের কি সুন্দর একটা গল্প বললেন।
3: হ্যাঁ বাবা, সাহারা দস্যুদের কবল থেকে কেমন করে একজন লোক বুদ্ধির জোরে বেঁচে ফিরলো, সেই গল্প।
2: কোত্থেকে সব বিদেশি গল্পের বই থেকে আজগুবি সব গল্প বলে ছেলেদের মাথা খাচ্ছে। মন্টু যাও, তোমার মাস্টারমশাই এক্ষুনি আসবেন, অনেক শ্রথীন, তোমরা বাড়ি যাও।
1: সুহাসিনী, বলছিলাম কি যে নীলকণ্ঠপুরে বাস যায় না?
4: যায়, বাজার থেকে এক ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে।
1: তাহলে ভাবছি জন্মস্থানটা একবার দেখেই আসবো, ফিরতে বসে বিকেল হয়ে যাবে।
0: খেয়ে যাবেন তো?
1: না না না, সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো।

0: সুযোগ। দেখি তো তোর দাদুর শোকেসে কি আছে, তোর চাবি দেওয়া নেই। আরে বই কোথায়? এ তো দেখছি কাদা কাদা বানানো খাতা। বাহ কি সুন্দর খাতার লেখা, দেখি তো কি লেখা আছে।
1: বন্টু,
0: এই রে
1: বন্টু,
0: মা
1: বন কি
0: মানে
1: এখানে কি করছো?
0: না
1: বলে পরে জিনিসে কক্ষণ হাত দিতে নেই। যাও নিচে যাও।

0: ইস, ছি ছি ছি, আমার ফিরতে একটু রাত হয়ে গেল, তোমাদেরও সেই জন্য দেরি হয়ে গেল তো খেতে।
1: না না ঠিক আছে।
0: আসলে কি জানো, সেই কবে দেশ ছেড়ে চলে গেছি, আজ এতদিন পরে সেই হারানো জন্মস্থান দেখে আর ফিরতে ইচ্ছে করছিল না। কেমন যেন সময়টা হারিয়ে ফেলেছিলাম দেখতে দেখতে। হঠাৎ ঘড়ির দিকে নজর পড়তে দেখি আর তো সময় নেই।
1: রুটি দেব?
0: না না না, এই সুহাসিনী, আমি কালই কলকাতা ফিরে যাব।
1: কালই?
0: না না না, তোমাদের আতিথেয়তা সত্যিই কোনো তুলনা নেই। কিন্তু কি জানো, আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা পোষায় না। তবে কলকাতাতেও বেশি দিন থাকবো না, সেখান থেকে অন্য কোথাও পাড়ি দেব। আবার কারোর গলগ্রহ হয়ে থাকা ঠিক অভ্যেস নেই আর কি। আমি সেই বাড়ি ছাড়ার পর থেকেই স্বাধীন।
1: গলগ্রহ বলছেন কেন? আমাদের তো কোনো অসুবিধে হচ্ছে না।
0: না ছি ছি ছি, তা আমি বলিনি, মানে আসলে আসলে আমার স্বভাবটাই যে ছুটে বেড়ানোর, ছুটে বেড়াতেই আমার

0: আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে হলো দায়িত্ব এড়ানো। এরা সব পরাশ্রয় জীব, সারা জীবনটাই বোধ হয় হিরোর ঘাড়ে ভর করেই কাটিয়েছেন।
1: হ্যাঁ ভালোই হয়েছে।
0: আরে কই রে সব,
1: আরে শীতল মামা,
0: এই তো
1: হঠাৎ না বলে।
0: হ্যাঁ একটা কর্তব্য সাথে এসছি রে, একটা না দুটো, নইলে নইলে বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে পাড়ি দেয়। দুপুরে খাবো কিন্তু।
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই খাবেন, কি খেতে মন চায় বলুন, এখানে সব পাওয়া যায়, কলকাতার মতো নয়।
0: দাঁড়া বাবু দাঁড়া, আগে কাজগুলো সারি। এই যে এই বইটার নাম শুনেছিস?
1: কি বই? কই না তো।
0: পুলিন তো বলেনি সেটা জানি।
1: পুলিন
0: তো ছোট মামা, যে লোক কাটিয়ে গেল এখানে পাঁচ পাঁচটা দিন, তার নামটা জানিস নি? এ তারই লেখা বই।
1: তার বই?
0: তোর কোন রাজ্যে থাকিস বলতো? সেদিন কাগজে তো নাম বেরিয়েছে, এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে কটা আছে? হ্যাঁ
1: কিন্তু এই নাম তো,
0: আরে নাম তো ছদ্ম নাম, সারা পৃথিবী ঘুরেছে 40 বছর ধরে, অথচ এতটুকু দম্ভ নেই।
1: সারা পৃথিবী?
0: পুলিন রায়ের মতো অত বড় ভূপর্যটক ভারতবর্ষে আর হয়নি রে।
1: ভূপর্যটক?
0: হ্যাঁ, আর সব নিজের রোজগারে ঘোরা, খালাসিগিরি থেকে শুরু করে কুলিগিরি।

0: ক্ষেত মজুরি, খবরের কাগজ বিক্রি, দোকান গাড়ি, লরি ড্রাইভারি, কোনো কাজ সে বাদ দেয়নি। তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায় বুঝলি। সে বাঘের কবলে পড়েছে, সাপের ছবি খেয়েছে, সাহারার যা যাবার দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে এসেছে।
1: জানি জানি, আমি জানি, ছোট দাদু আমাদের যা যাবারদের গল্প বলেছিলেন, আমি জানতাম ছোট দাদুরই গল্প, কিন্তু তোমরা তোমরা তো কিছুতেই বিশ্বাস করলে না।
2: কিন্তু কিন্তু এসব কথা আমাদের বললেন না কেন?
0: তোদের মতো ঘর কোনো

0: খুব ভুল হয়ে গেছে সে তো মামা, বুড়ো মানুষ, উনি কত কষ্ট পেয়েছেন, আবার ঠিক আনা যায় না মামাকে।
1: পাখি উড়ে গেছে, তারপর তোদের বাড়ি থেকে ফিরে গিয়ে আমার বাড়িতে এলো জানিস, আর এসে কি বলে জানিস, সে ১৯৩৯-এ ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়েছিলাম। জানো শীতলদা, একবার বাড়ির মায়া কাটাতে পারলে সারা পৃথিবীটাই হয়ে যায় নিজস্ব ঘর। তখন সাদা কালো ছোট বড় জঙ্গলি সভ্য সব একাকার হয়ে যায়। কিন্তু আর কটা দিন তো সুয়াসের ওখান থেকে এলি পারতিস?
2: না না, ওই বনিদ্বীপটা তো এখনো দেখা হয়নি, এবার সেখানে যাবার চেষ্টা করব। শীতলদা,
1: হ্যাঁ
2: শীতলদা, তুমি আমার একটা কাজ করে দেবে?
1: তোর কাজ বল।
2: এই এই বইটা মামুদপুরে আমার নাতি মন্ডুকে পৌঁছে দিতে হবে, ওর মনটা এখনো কাঁচা, ওতে ছাপটা ভালো পড়বে।
1: বলছিস যখন দেব, কিন্তু পুলিন আর কটা দিন থেকে যা ভাই। হ্যাঁ তোর এমন আত্মজীবন, আমি বলছি এদের নির্ঘাত পুরস্কার পাবে, একাডেমি ১০,০০০ টাকা দিচ্ছে আজকাল। তাই বলছি কি কটা দিন অপেক্ষা করে তারপর আমি নিজে গিয়ে দিয়ে আসিস বইটা?
2: আরে না না না শেগুলদা, তা হয় না। আজকাল খালি কি মনে হচ্ছে জানো, বোধহয় সময় আর পাবো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব যা বাকি আছে তা দেখে নিতে চাই।
1: কিন্তু
2: না, আর কোনো কিন্তু নয় শীতলদা, আর যদি সত্যি পুরস্কার পাই, টাকা আসে, তবে একটা নয় তোমাকে দুটো কাজ করতে হবে শীতলদা।
1: দুটো?
2: সে টাকা মামুদপুরে আমার ভাগ্নিকে দিয়ে আসতে হবে। কটা দিন যে আমার বড় যত্ন করেছে, আপনজনের সেবা কাকে বলে আমি এর দ্বারাই তো জানতে পারলাম। না তুমি একটা কাগজ নাও, আমি লিখে দিচ্ছি, আমার পুরস্কারের সমস্ত টাকা পাবে আমার ভাগ্নি শ্রীমতী সুভাষিনী বোস।
1: এই কথা বলেই

আমি তোমায় চিনতে পারিনি ছোট মামা, আমি তুমি ক্ষমা করো ছোট মামা। ছোট দাদু, ছোট দাদু।

সুন্দর নাটক অতিথি, রচনায় সত্যজিৎ রায়, প্রযোজনায় জগন্নাথ বসু, অভিনয়ে ছিলেন মা শুক্লা বন্দ্যোপাধ্যায়, বাবা শোভনলাল মুখোপাধ্যায়, শীতল মামা, প্রদীপ সেন, মন্টু, পার্থকৃষ্ণ ঘোষ, রথিন, দেবরাজ ভট্টাচার্য, অতিথি সত্য বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী আগরতলা, শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: from the Delhi station of Akashwani.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্ব রেকর্ডিং রিলে করে শোনানো হলো। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত শ্রেয়া ঘোষালের কণ্ঠে। আকাশবাণী আগরতলা এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের আওতায় 1538টি জুনিয়র অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী 27 আগস্টের মধ্যে ব্যাংকের নিজস্ব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

করবেন এই সংক্রান্তে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ব্যাংকের ওয়েবসাইটে। আবেদনকারী প্রার্থীরা যে কোনো একটি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন জানাতে পারবেন। এই প্রক্রিয়ার একবারই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এছাড়া যে অঞ্চলের জন্য আবেদন করছেন সেখানকার স্থানীয় ভাষায় পারদর্শী হওয়া বাধ্যতামূলক। প্রার্থীর বয়স 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। সরকারি এবং ব্যাংক বিধি অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমার ছাড় দেওয়া হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা আগামী সেপ্টেম্বরে 100 নম্বরের 1 ঘন্টার অবজেক্টিভ পরীক্ষা আয়োজিত হতে পারে। ভুল উত্তরের জন্য 1/4 নম্বর কাটা যাবে। এই পরীক্ষায় সামগ্রিকভাবে কোনো নির্দিষ্ট কোয়ালিফাইং কাট অফ নেই। মেন পরীক্ষা প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা অক্টোবর বা নভেম্বরে আয়োজিত মেন পরীক্ষায় বসতে পারবেন। স্থানীয় ভাষা পরীক্ষা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে স্থানীয় ভাষা হিসেবে নির্দিষ্ট ভাষাটি না পড়ে থাকলে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হবে। এতে প্রার্থীর পড়ার, লেখার, বলার এবং বোঝার ক্ষমতা যাচাই করা হবে। প্রার্থীদের শুধুমাত্র SBI এর ওয়েবসাইটে অর্থাৎ sbi.co.in/careers গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রেজিস্টার্ড ইমেল আইডি এবং মোবাইল নম্বরটি সক্রিয় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলী ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

শুনছিলেন আর প্রধান গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, রবি কিরণ সকাল 7:05, শিল্পী সাশা ঘোষাল অভিগমন সকাল 7:45, যুবনী সকাল 8:40, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। সকাল 11:00 শুনবেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পদ্মপুরাণ শুনবেন বেলা 1:05, লোকগীতি বেলা 1:40 শিল্পী মিঠু ঘোষ। বিষ্ণুদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন এক প্রধান গান বেলা 1:50। চিত্রগীতি বিকেল 5:10, চাকমা গান বিকেল 5:45। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে 6:05, ঘর গৃহস্থের আসর সন্ধ্যে 6:30। এরপরই শুনুন লোকগীতি শিল্পী মিঠু ঘোষ। ক্রীড়া প্রসঙ্গ রাত 8:05, নজরুলগীতি শুনবেন সুপ্রভা সরকারের কণ্ঠে রাত 9:00। মিলিকেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। কর্মখালি বিজ্ঞপ্তি রাত 10:10, রাগ প্রধান দুঃখিত আধুনিক গান শুনবেন রাত 10:15। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25, হায়ান্নি খোরাং বেলা 12:00, লীনা মুনি জোড়া। এছাড়াও সন্ধ্যে 7:00 রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তথা পার্শ্ববর্তী এলাকা সমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার প্রভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আগরতলা বিমানবন্দর পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 34.3°C, সর্বনিম্ন তাপমাত্রা 24.8°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 58%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35°C এবং 26°C এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা। আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।